সুপ্রভাত, আকাশবাণী শোলেকড়ি। আজ সোমবার, 22শে আষাঢ়, 1948 শকাব্দ, 13ই জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 28শে আষাঢ়, 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় ভোর 5:59। শুরু হল আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শুরু করি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৬টার হিন্দি সংবাদ।

তাকে মৃত্যুর মুখে ঠেলিয়া দিবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে উদ্ধৃত অমৃতবাণী শুনলেন। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। প্রথম শিল্পী দুর্বা রায়চৌধুরী।

পৃথ্বীজিৎ ঘোষাল ও দেবাদৃত চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই ভক্তিমূলক গানটি শুনলেন। এবারের শিল্পী ব্রতিকুণ্ডু।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনছেন ইমন চক্রবর্তীর পর এবার সমবেত কণ্ঠে এই গানটি।

বন্দনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ব্রহ্মসঙ্গীত। পরিবেশনায় ছিলেন দুর্বা রায়চৌধুরী, পৃথিজিৎ ঘোষাল এবং দেবাদৃত চট্টোপাধ্যায়, ব্রতি কুণ্ডু, ইমন চক্রবর্তী। বন্দনা এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী 15 জুলাই পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আছে। আজ থেকে 15 জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড থাকার সম্ভাবনা, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকার সম্ভাবনা, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 90 থেকে 96 শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 62 থেকে 80 শতাংশ থাকার সম্ভাবনা, বাতাসের বেগ ঘন্টায় 6 থেকে 9 কিলোমিটার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার জেলায় 14 ও 15 জুলাই বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সম্ভাবনা।

0: সম্ভাবনা আছে। বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় আশ্রয় নিন। পালিত পশুদের শুকনো ও পরিষ্কার নিরাপদ স্থানে রাখতে হবে। এছাড়াও কৃষি পরামর্শে বলা হয়েছে যে আমন ধানের ক্ষেত্রে আমন ধান রোপণের জন্য মূল জমি তৈরি করা শুরু করুন। জমি ভালোভাবে সমান করুন যাতে জল ও সার সমভাবে বন্টন হয়। পাট ও মেস্তা চাষে জমিতে জল নিকাশি ব্যবস্থা ভালো করুন। বেগুন চাষের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকায় সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিণত বেগুন তুলে ফেলুন। আকাশ পরিষ্কার থাকলে কীটনাশক স্প্রে করুন। চা গাছের ক্ষেত্রে পরিণত চায়ের পাতা সংগ্রহ করুন এবং তা পরবর্তী কুচি পাতাকে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুতি নিন। ভেন্ডি চাষের ক্ষেত্রে প্রতিরোধের জন্য আক্রান্ত গাছের অংশ বিশেষ তুলে পুড়িয়ে ফেলতে হবে। এই সময় মৎস্যচাষী ভাইদের নতুন পুকুর জলাশয় খনন করার কথা বলা হয়েছে বা পুনরায় খনন করে পুরনো পুকুর রক্ষণাবেক্ষণ করুন। ছাগল গরু মোষ বৃষ্টি ও বজ্রপাতের সময় এদেরকে বাইরে চড়তে দেবেন না। সুরক্ষিত জায়গায় রাখুন, নদীর ধারে চড়তে দেবেন না। পশুদের বিশুদ্ধ পানীয় জল পান করতে দিন। পশুদের শুকনো ও সুরক্ষিত জায়গায় থাকতে দিন। মুরগির পোলট্রি ঘরগুলো ভালো করে তৈরি করুন যাতে ভেঙে না যায়। ত্রিপল দিয়ে বৃষ্টির সময় খাঁচাগুলো ঢেকে দিন। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। এখন চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন, ধান চাষে ঝলসা রোগ ও খোলা পচা রোগ কিভাবে নিয়ন্ত্রণ করবে, বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
2: ধানের যে সমস্ত রোগ রয়েছে, সব থেকে যেটা ক্ষতিকর এখনো দেখা যাচ্ছে জমিতে, ঝলসা রোগ। পাতায় লক্ষ্য করলে প্রথমে দেখা যাবে চোখের আকৃতি বিশিষ্ট ছোট ছোট বাদামি রঙের দাগ দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে এই দাগ যখন বড় হয়, অনেকটা মাকুর মতন আকার ধারণ করে বাদামি রঙের। এই দাগের মাঝামাঝি যে জায়গাগুলো অনেকটা ধূসর রঙের হয় আর হালকা একটা হলদে আভা দেখতে পাওয়া যায়। এই দাগগুলো পরবর্তীকালে জুড়ে যায় এবং গোটা গাছটাকে শুকিয়ে ফেলে। এই রোগের প্রাদুর্ভাব দিনের বেলা যখন তাপমাত্রা বেশি আর হঠাৎ করে রাত্রের তাপমাত্রা যখন কমে যায়, ওই সময়টাতে বেশি আক্রমণ হয়। এই ধানের ঝলসা রোগকে প্রতিহত করার জন্য আমাদের কার্বেন্ডাজিম বা প্লাস ম্যানকোজেব ট্যাঙ্কিতে 35-40 ml অথবা অ্যাজস্ট্রোস্ট্রবিন প্লাস টেবুকোনাজল অথবা ট্রাইফ্লক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল ট্যাঙ্কিতে 15 ml স্প্রে করলে এই রোগ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।
1: খোলা পচা রোগ এক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কিভাবে নিয়ন্ত্রণ করবে?
2: ধান গাছ যখন পর্যবেক্ষণ করবেন চাষিরা, ধান গাছের আগাটা একটু সরিয়ে দেখবে, গাছের গোড়ায় অনেকটা সাদা কালো ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায়। প্রথমে এই দাগটা অনেকটা বাদামি রঙের হয় এবং নির্দিষ্ট কোনো আকার থাকে না। পরবর্তীকালে এই দাগ যখন বাড়তে থাকে, অনেকটা সাপের গায়ের মতন সাদা কালো দাগ দেখতে পাওয়া যায়। এই রোগ দেখলে ইউরিয়ার ব্যবহার একদম বন্ধ করে দিতে হবে আর চাষিদের বীজ শোধনটা অবশ্যই করতে হবে। বীজ যদি শোধন করা যায়, সেক্ষেত্রে আমাদের বাড়িতে যখন ছোট বাচ্চা আসে, আমরা যেরকম বাচ্চাদের টিকা দিই বিভিন্ন রোগ প্রতিহত করার জন্য, সেরকম বীজকেও এটা টিকা হিসাবে কাজ করবে। একটা নির্দিষ্ট বয়স, প্রায় 30-45 দিন অবধি কোনো ওষুধ হয়তো এই রোগের জন্য প্রয়োগ করতে হবে না। জেনারেলি যদি শুকনো বীজতলা চাষিরা করেন, তাহলে থাইরাম বা ক্যাপটান, এটা 3 গ্রাম প্রতি কেজি বীজ হিসাবে, অথবা যদি ভেজা বীজতলা করেন সেক্ষেত্রে ট্রাইসাইক্লাজোল, অথবা যদি জৈব রোগনাশক দিয়ে ওরা বীজ শোধন করেন, ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম প্রতি কেজি হিসাবে শোধন করতে পারে। পরবর্তী রোগনাশক দিয়ে ওরা বীজ শোধন করেন, ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম প্রতি কেজি হিসাবে শোধন করতে পারে। পরবর্তীকালে যদি এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়, সেক্ষেত্রে হেক্সাকোনাজল প্লাস জিনেব, এটা ট্যাঙ্কিতে মোটামুটি 25-30 ml, অথবা প্রপিকোনাজল প্লাস হেক্সাকোনাজল, এটা ট্যাঙ্কিতে 15-20 ml মিশিয়ে স্প্রে করলে এটা অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
3: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আজ শুনুন একটি

0: অন্ত্রের ক্যান্সার বলছেন সরোজ কৃষ্ণ ভট্টাচার্য।
1: অন্ত্রের ক্যান্সার বলতে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র দুটোকেই বোঝায়, কিন্তু বৃহদন্ত্রের ক্যান্সার ক্ষুদ্রান্ত্রের তুলনায় 46 গুণ বেশি হয়, তাই বর্তমান আলোচনায় বৃহদন্ত্রের ক্যান্সার নিয়েই বলব। আমরা যে খাবার খাই তার মধ্যে লুকিয়ে আছে ক্যান্সারের সম্ভাব্য কারণ। এই খাবারগুলো খুব তাড়াতাড়ি ক্ষুদ্রান্ত্র পার হয়ে যায় এবং মিউকাস মেমব্রেনের সাথে বেশি সময় সংস্পর্শে থাকে না। তাছাড়া ক্ষুদ্রান্ত্রের মিউকাস মেমব্রেনের কোষগুলো দ্রুত বিভাজিত হয় এবং গহ্বরে খসে পড়ে, তার ফলেও ক্যান্সার কোষের বিভাজনজনিত বংশবৃদ্ধি হওয়ার সুযোগ থাকে না। ক্ষুদ্রান্ত্রের কোষকলার ভেতর লসিকা কলা বেশি থাকায় প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। বৃহদন্ত্রে ব্যাপারগুলো ঠিক তার উল্টো। এইসব কারণে ক্ষুদ্রান্ত্রের তুলনায় বৃহদন্ত্রে ক্যান্সার বেশি হয়। এই রোগের সঠিক কারণ আজও অজানা। যাঁদের খাবারে চর্বি জাতীয় জিনিস বেশি থাকে এবং শাক সবজি কম থাকে তাঁদের এই রোগ বেশি হয়। তাছাড়াও মলের ভেতর বাইল অ্যাসিড, নাইট্রোস যৌগ এবং কিছু কিছু ব্যাকটেরিয়াকে সম্ভাব্য কারণ হিসাবে ভাবা হয়। এই প্রসঙ্গে বলে নেওয়া ভালো, রোগ হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ করা অনেক বেশি জরুরি। আপনার এবং আপনার পরিবারের খাবারে চর্বি জাতীয় জিনিস কমান, রোজ কিছু কিছু টাটকা শাকসবজি খান, এই রোগের সম্ভাবনা অনেক কমে যাবে। এই রোগটি পুরুষ অপেক্ষা মহিলাদের বেশি হয়, সব বয়সেই হতে পারে, কিন্তু 40-70 বছর বয়সেই বেশি হয়। যাঁদের বৃহদন্ত্রে পলিপ থাকে তা যে ধরনেরই হোক না কেন, যারা আলসারেটিভ কোলাইটিস ক্রোনস রোগে ভুগছেন, যারা অন্য তারা অন্যান্যদের তুলনায় 8-10 গুণ বেশি এই রোগে আক্রান্ত হতে পারেন। অন্য কোনো ক্যান্সার রোগের চিকিৎসার জন্য যারা রেডিওথেরাপি করিয়েছেন, যারা সিস্টোসোমিয়াসিস রোগে ভুগছেন, তাদের মধ্যে এই রোগ হওয়ার প্রবণতা বেশি পরিমাণে লক্ষ্য করা গেছে। এদের জন্য আমার পরামর্শ, নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ নিন, প্রয়োজনে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করান, তার ফলে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা এবং চিকিৎসা করা সহজ হয়ে যাবে। অন্যান্য ক্যান্সারের মতোই এই রোগের বেলাতেও প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় এবং চিকিৎসার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সচেতনতা বাড়ানো যায় তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। রোগের লক্ষণগুলো আলোচনা করার আগেই একটা কথা পরিষ্কারভাবে বলে নেওয়া ভালো, যে এগুলো থাকলেই আপনার ক্যান্সার হয়েছে তা নয়, কারণ অন্যান্য রোগেও এগুলো হতে পারে। বৃহদন্ত্রের ডান দিকে ক্যান্সার হলে তার কোনো লক্ষণ সহজে ধরা পড়ে না এবং এইভাবে দীর্ঘদিন কেটে যায়, কিন্তু বাঁদিকে হলে খুব তাড়াতাড়ি বোঝা যায়। আবার শতকরা 60% বেশি বাঁদিকেই এই রোগটি হয়। সুতরাং লক্ষণগুলো জানা থাকলে অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় সহজতর হয়। প্রথম লক্ষণ হিসাবে মলত্যাগের অভ্যাসের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রথমে কম থাকে, ধীরে ধীরে বাড়ে। মলত্যাগ করার পর মনে হবে যেন পেট পরিষ্কার হলো না, বারবার মলত্যাগ করতে ইচ্ছে হবে। সাধারণত যে সময় আপনার মলত্যাগ করা অভ্যেস সেটা পরিবর্তিত হয়ে অন্য সময়ে হতে পারে। মলের পরিমাণ কম বেশি হবে, কখনো পাতলা পায়খানা আবার কখনো কোষ্ঠকাঠিন্য হতে পারে। দ্বিতীয় লক্ষণ হলো মলদ্বার দিয়ে রক্তক্ষরণ, টাটকা তাজা রক্ত অথবা পরিবর্তিত রঙের, সেটা কালো অথবা খয়েরি হতে পারে। বৃহদন্ত্রের বাঁদিকে এই রোগ হলে শতকরা 70% ক্ষেত্রেই রোগী এটা নিজেই লক্ষ্য করতে পারেন, কিন্তু ডান দিকে হলে মলের সাথে মিশে থাকা এই রক্ত খালি চোখে বোঝা যায় না, সেক্ষেত্রে মল পরীক্ষা করানো আবশ্যিক। আমাদের অভিজ্ঞতায় দেখেছি দীর্ঘদিন ধরে মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও অর্শের চিকিৎসা হচ্ছে। অন্যান্য পরীক্ষা যেমন আঙুল দিয়ে মলদ্বার পরীক্ষা, সিগময়েডোস্কোপি, বেরিয়াম এনেমা এগুলো করানো হয়নি, এটা ঠিক নয়। আগে বলা লক্ষণগুলো দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা এবং পরীক্ষা নিরীক্ষাগুলো করা একান্তই আবশ্যিক। এই রোগ ছড়িয়ে গেলে চিকিৎসার ফলাফল ভালো হয় না, অথচ প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র সার্জারির মাধ্যমেই সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পাওয়া যায়। অনেকের মধ্যে এই বিভ্রান্তিমূলক প্রচার আছে যে বায়োপসি করালে রোগ ছড়িয়ে পড়ে, এটা আদৌ সত্যি নয়। যত তাড়াতাড়ি সম্ভব বায়োপসি করিয়ে সঠিক চিকিৎসা করানোই প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক চিকিৎসার অঙ্গ।
0: কথিকা অন্ত্রের ক্যান্সার শুনলেন, বললেন ডক্টর সরোজ কৃষ্ণ ভট্টাচার্য।
2: স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য শুনলেন আকাশবাণী শুলিকড়ি। এখন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে দুখানি ভাওয়াইয়া শুনবেন শিল্পী পিঙ্কি বর্মণ।

প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে পরপর দুখানি ভাওয়াইয়া শুনলেন শিল্পী পিঙ্কি বর্মন। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহন সিং।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী মোহন সিং। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। আজ নেপালি কবি আচার্য ভানুভক্তের পুণ্যজন্মদিন। নেপালি ভাষীরা তাঁকে আদি কবি আখ্যা দিয়েছেন। ভানুভক্তের জন্ম 1814 সালে এক শিক্ষিত পরিবারে। তাঁর পড়াশোনা শুরু হয় তাঁর ঠাকুরদা শ্রীকৃষ্ণ আচার্যের কাছে। নেপালি সাহিত্যের ক্ষেত্রে ভানুভক্তের অবদান অপরিসীম। প্রাচীনকালে শুধুমাত্র সংস্কৃত ভাষার প্রচলন ছিল। ব্রাহ্মণরাই ছিলেন শিক্ষকের ভূমিকায়। সংস্কৃত ভাষাটা সীমাবদ্ধ ছিল ব্রাহ্মণ জ্ঞানী ও পুরোহিতদের মধ্যে। হিন্দু ধর্মশাস্ত্র মহাকাব্য সবই লেখা ছিল সংস্কৃত ভাষায়। সেই যুগে ছোট ছোট শিশুদের পড়তে হতো রামায়ণ, স্নাতক স্তরে উপনিষদ ও বেদ, সবই লেখা ছিল সংস্কৃত ভাষায়। ফলত সবার পক্ষে রামায়ণ উপনিষদ বেদ পাঠ করে বোধগম্য করা মোটেই সহজ কাজ ছিল না। ভানুভক্তের অবশ্য সংস্কৃত ভাষাতে অগাধ পাণ্ডিত্য ছিল। দেবতা রামের থেকেও তাঁর কাছে বীর নায়ক রাম ছিলেন অনেক বেশি শ্রদ্ধার ভালোবাসার। তাই তিনি স্থির করলেন এই বীর নায়ক রামের সাথে তিনি সাধারণ নেপালিদের পরিচয় করাবেন। তিনি রামায়ণ মহাকাব্যটি সংস্কৃত ভাষা থেকে নেপালি ভাষায় অনুবাদ করলেন। অবশেষে যখন তাঁর এই ভাষান্তর কাজ সম্পন্ন হল, তখন রামায়ণ মহাকাব্য এত গীতিময় হল যে তা কবিতার বদলে অনেকাংশে রামায়ণ গীতে পরিণত হল। আজ

নেপালি কবি আচার্য ভানুভক্তের জন্মদিনে প্রত্যুষা জানাই আনত শ্রদ্ধা। জুলাই মাসের বিষয় হাত বাড়ালেই বন্ধু নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত আজকের প্রথম ভাবনা। লিখে পাঠিয়েছেন কোচবিহার জেলার দিনহাটার দ্বিতীয় খণ্ড ভাঙনি থেকে পরিমল ভৌমিক। চিরসাথী প্রত্যুষা, বন্ধু কথাটি কানে এলেই অনুভূত হয় দুই হৃদয়ের অচ্ছেদ্য বন্ধনের কথা। দুটি প্রাণ একাত্ম হয়ে গড়ে ওঠে বন্ধুত্ব, সুখে দুঃখে সম্পদে বিপদে একজন অন্যজনের পাশে দাঁড়ায়। পরস্পরকে মনের কথা বলতে পারা বন্ধুত্ব সৃষ্টির অন্যতম কারণ। বন্ধুত্ব যে কোনো বয়সী মানুষদের মাঝে গড়ে উঠতে পারে, তবে নবীনদের মধ্যে বন্ধুত্ব তৈরির প্রবণতা বেশি। বর্তমান সামাজিক আর্থিক ও পারিবারিক সংকটের মাঝে দিশেহারা মানুষদের সবচেয়ে বড় প্রয়োজন বন্ধুর। অথচ ভালো বন্ধু পাওয়া খুবই কঠিন। রক্তমাংসের বন্ধু ছাড়াও আরও এক ধরনের বন্ধু আছে, যারা শুধু দিয়েই যায়, চায় না কিছুই, করে না কোনো বিশ্বাসঘাতকতা। এ বন্ধু হল বই। বই জড় পদার্থ হলেও জীবন্ত ও প্রচণ্ড শক্তিশালী। কবির কথায়, মাই নেভার ফেলিং ফ্রেন্ডস আ ডে উইথ হুম আই কনভার্স ডে বাই ডে, উইথ দেম আই টেক ডিলাইট ইন উইল অ্যান্ড সিক রিলিফ ইন ও। জ্ঞানী গুণী মানুষদের সান্নিধ্য চাইলেও পাওয়া সম্ভব নয়, কিন্তু তাদের মূল্যবান ভাবনা, সত্যানুসন্ধান ও উপলব্ধি সঞ্জাত বিশাল জ্ঞান ভাণ্ডারের হদিশ আমরা পেতে পারি তাঁদের লেখা বইয়ে। এসব বই মানুষের জানার পথ প্রশস্ত করে, খুলে দেয় মনের বন্ধ দরজা জানালা, ঘটায় আত্মজাগরণ। আবার বই মানুষকে প্রতিবাদী হতেও শেখায়। সর্বোপরি বই মানুষকে মানুষ হতে উৎসাহ যোগায়। কয়েক বছর আগেও পছন্দ মতো বই সংগ্রহ করার স্বাদ জাগলেও অনেকের কাছে তা ছিল সাধ্যাতীত। বর্তমানকালে অন্তর্জালের দৌলতে বিশ্বের যে কোনো লেখকের বই আমরা নিমেষে মোবাইল, কম্পিউটার ইত্যাদির পর্দায় পড়ে নিতে পারি। শেষে বলি, বই তুমি পরম সাথী, অতল অপার জ্ঞান সিন্ধু, পাচ্ছি তোমায় হাত বাড়ালেই ও গো প্রিয় বন্ধু। নিবেদনে পরিমল ভৌমিক, দ্বিতীয় খণ্ড ভাঙনি, আমবাড়ি, দিনহাটা, কোচবিহার। কোচবিহার জেলা থেকে এবার আমাদের যাত্রা পশ্চিম মেদিনীপুর জেলায়। লিখছেন সবং তে মাথানি বিবেকনগরের সেঁজুতি থেকে অরিজিৎ দাস অধিকারী। প্রাণের পথিক প্রত্যুষা, বন্ধু তোমার পথের সাথে কি চিনে নিও, হাত বাড়ালেই বন্ধু, এই ছোট্ট বাক্যটির মধ্যেই লুকিয়ে রয়েছে মানবতার এক গভীর বার্তা। মানুষের জীবনে বন্ধুত্ব এমন এক সম্পর্ক যা বিপদের সময় সাহস যোগায়, দুঃখে সান্ত্বনা দেয় এবং আনন্দকে আরও পরিপূর্ণ করে তোলে। প্রকৃত বন্ধু শুধু সুখের সঙ্গী নয়, কঠিন সময়েও পাশে দাঁড়ায়। বর্তমান সমাজে ব্যস্ততা, প্রতিযোগিতা এবং প্রযুক্তি নির্ভর জীবনের কারণে মানুষে মানুষে দূরত্ব বাড়ছে। এমন সময় সহমর্মিতা, সহযোগিতা এবং আন্তরিকতার হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন। একটি ভালো কথা, একটি সহানুভূতির স্পর্শ কিংবা সামান্য সাহায্য একজন মানুষের জীবনে নতুন আশা জাগাতে পারে। তাই বন্ধুত্ব কেবল পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, মানবিক আচরণ ও পরস্পরের প্রতি দায়বদ্ধতাই প্রকৃত বন্ধুত্বের ভিত্তি। পরিবার, বিদ্যালয়, কর্মক্ষেত্র কিংবা সমাজ, সব জায়গায় বন্ধুত্বের মনোভাব শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাস গড়ে তোলে। জাতি, ধর্ম, ভাষা বা আর্থিক অবস্থার ভেদাভেদ ভুলে আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, তবে সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে। আসুন আমরা সবাই স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াই, কারণ সত্যি হাত বাড়ালেই বন্ধু, আর সেই বন্ধুত্বই পারে একটি সুন্দর, সহমর্মী, ভালোবাসায় ভরা সমাজ গড়ে তুলতে। মানুষ হয়ে মানুষের সাথে বিবাদ করা পাপ, সবকে যদি ভালোবাসি রয় না দুঃখ তাপ। লিখেছেন অরিজিৎ দাস অধিক।

বাড়ি সেজুতি বিবেকনগরতে মাথা নেই শবং পশ্চিম মেদিনীপুর থেকে। আমরা আরও কিছুক্ষণ থাকছি পশ্চিম মেদিনীপুর জেলাতেই। লিখছেন কেশিয়ারির রণবনিয়ার থেকে বীরেন্দ্রনাথ সাহু। প্রিয় প্রত্যুষের বন্ধু প্রত্যুষা, বিষয় ভাবনায় মুঠোফোনের দৌলতে ফেসবুকের সাহায্যে চ্যাটিং করতে করতে অদৃশ্য হাত প্রসারিত হয়ে বন্ধু খুঁজে পাওয়া যায়। তাছাড়া সহপাঠীদের সঙ্গে ভাব বিনিময় করে ও মোবাইলে তুমি কেমন আছো, আমি ভালো আছি, এভাবে খোঁজ নিতে নিতে একটা অদৃশ্য নিগড়ে কুশি লবড়া বাঁধা পড়েন। এটা যেন বন্ধুবিনে প্রাণ বাঁচে না রূপের অবস্থার মতো। চাণক্য শ্লোকে প্রকৃত বন্ধুর সংজ্ঞা আছে, উৎসবে ব্যাসনে চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি স বান্ধব। অর্থাৎ বাড়ির উৎসবে, দান খয়রাত, দুর্ভিক্ষ ও অভাবের সময়, দেশের গোলমালে, রাজদরবার তথা সরকারি কারণে আদালতে মামলা হলে ও মৃত্যুর পর শ্মশান যাত্রী হয়ে সাথে থেকে পারলৌকিক ক্রিয়ায় অংশ নিলে তিনিই প্রকৃত বন্ধু। ঐশ্বরিক বন্ধুত্ব প্রথমে সাধারণভাবে জানা, পরে আসক্তি বা টান, ভাব ও শেষে মহাভাব। এই অবস্থায় নিঃস্বার্থভাবে চিন্তন, দর্শন, মনন ও পারমার্থিক লীন হবার অবস্থা। নমস্কার, আন্তে বীরেন্দ্রনাথ সাহু, রণবনিয়া কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমরা কলকাতার বরানগরের একের বাই ১১ ফকির ঘোষ লেন, সেখান থেকে লিখছেন মীনাক্ষী দাস। হাত বাড়ালেই বন্ধু, এই প্রবাদটি কেবল একটি বাক্য নয়, বরং মানব জীবনের এক গভীর ও শাশ্বত দর্শন। ব্যস্ততার যান্ত্রিক ভিড়ে যখন একাকিত্ব গ্রাস করে, তখন মানুষের সহমর্মিতার হাতই হয়ে ওঠে পরম আশ্রয়। প্রকৃত বন্ধুত্ব কোনো ভৌগোলিক সীমা বা দীর্ঘ পরিচয় মুখাপেক্ষী নয়, বরং তা এক আত্মিক সংযোগের নামান্তর। অচেনা পথের বাঁকে কিংবা জনাকীর্ণ লোকালয়ের মাঝেও অনেক সময় এমন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয় যার সাথে কোনো পূর্বাপর পরিচয় নেই, তবু তার সহৃদয় স্পর্শ ও শুভবুদ্ধি অনায়াসেই হৃদয়ের দুয়ার উন্মুক্ত করে দেয়। এই বন্ধুত্ব হল সেই আলোকবর্তিকা যা বিপন্নতার সময়ে কোনো প্রতিদান ছাড়াই পাশে দাঁড়ায়। বন্ধুত্বের ব্যাপ্তি কেবল সমবয়সীদের গণ্ডিতে আবদ্ধ নয়, এটি যে কোনো সম্পর্কের ঊর্ধ্বে এক নির্মল ও নিঃস্বার্থ অনুভূতির আধার। যখন বিষাদের ঘনঘটা জীবনে নেমে আসে, তখন হাত বাড়ালেই যে অকৃত্রিম বন্ধু পাওয়া যায়, সে যেন মরুভূমিতে এক চিলতে শীতল বাড়িধারা। তার উপস্থিতি জীবনের জটিলতাকে সহজ করে তোলে এবং একাকিত্বের মরুযাত্রায় নতুন স্বপ্নের ইশারা জাগায়। বন্ধুত্ব হলো সেই অনন্য ঐশ্বর্য যা সঞ্চয় করতে অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কেবল উদার হৃদয়ের। নিঃস্বার্থ বন্ধুত্বের এই প্রসারিত হাতই আমাদের অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে চলে, জীবনের অর্থকে করে তোলে আরও সার্থক ও সুন্দরময়। লিখেছেন মীনাক্ষী দাস, বরানগর একের বাই ১১ ফকির ঘোষ লেন, কলকাতা থেকে। এবারের ভাবনা নিয়ে আমরা শিলিগুড়িতেই। লিখছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়া এনটিএস মোড় থেকে দিলীপ কুমার ঘোষ। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই বন্ধু, প্রথম অবস্থায় না পেলেও পরিচিত হওয়া বা ক্ষণস্থায়ী বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকে, তবে সত্যিকারের বন্ধুত্ব হয় হাতের সাথে সাথে হৃদয়ের ছোঁয়া। স্বামীজির কথায় হ্যান্ড হেড হার্ট, দৈহিক বৌদ্ধিক হৃদয়, এর সমন্বয় হয় বন্ধুত্বের জাগরণ, মনুষ্যত্বের উন্মোচন, বলিষ্ঠ সমাজের বন্ধন। সৎ বন্ধু হতে প্রভাবশালী হওয়ার দরকার হয় না, আবার প্রতিভাসম্পন্ন হলেও বন্ধুত্ব নাও হতে পারে। ক্ষমতাশালী দুষ্ট প্রকৃতির লোক চালাকির দ্বারা মানুষকে মুগ্ধ করলেও বন্ধুত্ব গড়ে ওঠে না। মহৎ অবশ্যই বাঞ্ছনীয়,
বিনয়, মাধুর্য ও সাথে অন্যকে সাহায্য করার সদিচ্ছা থাকা সমীচীন। জগৎ অনেক বেশি ঋণী সেই সব অজ্ঞাত মহৎ সাধারণ নরনারীর কাছে, যাঁদের সততা ও দৈনন্দিন ত্যাগে সমাজ পুষ্ট হচ্ছে, তাঁরাই আমাদের বন্ধু। গীতায় পাই, মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। কোনটি তার পক্ষে ভালো, যা তার যথার্থ কল্যাণ করবে, যা নৈতিক এবং অন্যান্য দিক থেকে তাকে উন্নত করবে, তাই যদি করে তবে বন্ধুর মতো আচরণ করল। যদি সে ফলাফলের তোয়াক্কা না করে, জৈবিক আনন্দকেই জীবনের সার বোঝে, তাহলে শত্রুতা করল। বন্ধুত্ব সবার সাথেই হতে পারে, যেখানে চাই অন্তরের প্রসারতা, ভালোবাসার প্রকাশ, একে অন্যকে আপন করে নেবার ক্ষমতা, সুখে দুঃখে আপদে বিপদে সাথ দেওয়া। থাকবে না কোনো স্বার্থপরতা ছলচাতুরি, থাকবে শুধু মানবতাবোধ। মানুষ ভালো হলে, পরস্পরের কল্যাণ চাইলে সমাজের অধিকাংশ সমস্যার জন্মই নেবে না, নেবে বন্ধুত্ব। শুভেচ্ছান্তে দিলীপ কুমার ঘোষ, NTS মোড়, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা এবারে একটু ডুয়ার্সের দিকে যাই। জলপাইগুড়ির চালসা থেকে লিখছেন রথীন্দ্র কুমার চক্রবর্তী। প্রিয় প্রত্যুষা, আদিম মানুষের গুহাবাস জীবনে ছিল কেবলই সংগ্রাম, প্রতিপক্ষ ছিল প্রাকৃতিক দুর্যোগ, বন্য প্রাণী, আশ্রয়স্থল দখলেও ছিল মরণপণ লড়াই, মানুষে মানুষে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, চিন্তন মননে যখন এলো নবজাগৃতি, আত্মরক্ষার তাগিদে, তখনই ভাবনা এলো পরকে আপন করে নেবার। বন্ধুত্ব খচিত হাতে হাত বিজড়িত হল, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই মন্ত্র নিয়ে। জীবনের বন্ধুর পথে মানুষই মানুষের মরমী, সহযাত্রী। সুখে দুঃখে মিলন বিরহে মানুষ কামনা করে বন্ধুর সান্নিধ্য। সহমর্মী সমাজবাসী মানুষ অকুণ্ঠে অপরের প্রতি বাড়িয়ে দেয় সহযোগিতার কল্যাণ হস্ত। উৎসবে উপভোগে বৈভবে বিপদে বন্ধুর আন্তরিক বিদ্বেষহীন উপস্থিতি সদর্থক করে তোলে বেঁচে থাকার স্বপ্ন। সমাজ ও বিশ্বের সর্বত্র আর্ত মানুষের প্রতীক্ষা বন্ধুরূপী মানুষের। অপরের দুঃখে সমব্যথী হওয়া, অপরের আনন্দে উল্লসিত হওয়া বহন করে মানুষের বন্ধুত্ব ধর্মের হৃদয়ে গ্রাহী বার্তা। অদৃশ্য এক সর্বজনীন বন্ধুর উদার হস্ত আদিগন্ত প্রসারিত, অপরিমেয়তার গভীরতা। ভেদাভেদ নেই ছোট বড় ধনী নির্ধনে, তার বায়ুদাক্ষিণ্যে আমরা সদা প্রাণময়। দহন দিনে মাথার ওপর ভাসিয়ে দেয় মেঘের শামিয়ানা, ছায়াতলে পরম তৃপ্তি দেহে মনে যখন সেই শামিয়ানায় লাগে কাজল কালো রং, অঝুরে ঝরে পুলক ধারা। আরেক নীরব বন্ধু তখন অবতলে উচ্ছ্বাসে বরণ করে নেয় শরীর সুধা, নিজেকে আবৃত করে সবুজে সবুজে। বন্ধু হয়ে সর্ষের ভাণ্ডার ভরে অসীম করুণায়, ফুলে ফলে অবর্ণনীয় দৃষ্টিনন্দন শোভায়, সাজিয়ে তোলে সেরা বন্ধু বিশ্ব প্রকৃতিকে, যার ব্যতিরেকে সভ্যতা কিংবা বিশ্বজগৎ প্রতীক হয়ে উঠত পরম শূন্যতার। প্রীতি ও শুভেচ্ছা সহ রথীন্দ্র কুমার চক্রবর্তী, চালসা, জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে এবারে আবার পূর্ব মেদিনীপুর জেলায় লিখছেন বৃন্দাবনপুর থেকে মনামি দলই। প্রিয় প্রত্যুষা, বন্ধুত্বের শুরুটা হয় সাহস, আন্তরিকতা ও বিশ্বাস থেকে। হাত বাড়ালেই বন্ধু, নিছকই তিনটি শব্দ নয়, অস্তিত্বের এক গূঢ় স্বীকারোক্তি। বন্ধুত্ব অবুজ অভিমানী, যা সময় বয়স পেশা মানে না। যে কোনো সম্পর্ক শুরু হবার আগে ভালো বন্ধুত্ব হতে হয়। প্রকৃত বন্ধুত্ব নিভু সন্ধ্যায় জ্বলা কুপির আলোর মতো,
আমাদের ভেতরের অন্ধকারটা চিনে নেয়, ভুল করলে ধমক দেয়, সবার সামনে সম্মান দিয়ে আগলে রাখে।

0: শুধু অবসরের আড্ডা মানে বন্ধুত্ব নয়, বন্ধুত্ব প্রয়োজনে রাত ১২টায় বিনা দ্বিধায় ফোন করা, সাফল্যে ঈর্ষাহীন চোখে গৌরবান্বিত হওয়া, যেখানে অধিকার বোধ কম মর্যাদা বেশি। বন্ধুত্ব মানে প্রতিশ্রুতি, সুদিনের সঙ্গী হওয়ার ও দুর্দিনে আরও শক্ত করে আঁকড়ে ধরার। এখানে আছে সীমানা, স্বাধীনতা, আমৃত্যু দায়। বন্ধু মানে একটু পাশে থাকা, বন্ধু মানে হাতে হাত রাখা। এ যুগে সবচেয়ে বড় দারিদ্র সম্পর্কের। আমরা সংযুক্ত অথচ স্পর্শহীন, ফোনের স্ক্রিনে হাজারো মুখ, হাজারো নাম্বার, কিন্তু জ্বরের সময়ে কপালে হাত রাখার মানুষ নেই। তাই হাত বাড়ানো হলো প্রতিস্পর্ধা, নৈঃশব্দ ও আত্মকেন্দ্রিকতার বিরুদ্ধে আধ্যাত্মিক বিদ্রোহ। ধর্ম, বয়স, স্ট্যাটাস বন্ধুত্বের অভিধানে নেই, তাই নির্দ্বিধায় হাত বাড়াও। হয়তো ওপারের হাতটা আরও বেশি রক্তাক্ত, দুটো ক্ষতবিক্ষত হাত মিলেই হয়তো লিখবে সম্পূর্ণ গল্প, যে গল্প মনে করিয়ে দেয় আমরা এখনও ফুরোই নি, মানুষ আছি। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। লিখেছেন মনামি দোলুই, পূর্ব মেদিনীপুর জেলার বৃন্দাবনপুর থেকে। আজকের শেষ ভাবনা নিয়ে আমরা শিলিগুড়িতে। লিখছেন অরবিন্দ পল্লী থেকে পাপিয়া সরকার। প্রিয় প্রত্যুষা, বন্ধু শব্দটার মধ্যেই লুকিয়ে আছে মনের গহীনে লুকিয়ে থাকা কথার ফুলঝুরি, কত শত স্মৃতির ঝাঁপি, হাসি ঠাট্টা, গল্প, প্রেম, ভালোবাসায় ভরা জীবনের সবচেয়ে অমূল্য উপহার, সুখ দুঃখের ভাগিদার, বিপদের পরমাশ্রয় এবং নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্কের আবেগময় শব্দবন্ধ হল বন্ধু। এ এমন সম্পর্ক যা কখনো শেষ হয় না, বরং বন্ধুর সঙ্গে কাটানোর সময় সারা জীবনের সম্পদ। বন্ধু দূরে থাকলেও মন থেকে ছিন্ন করা যায় না, এটি মূলত এক বিনিসুতোয় গাঁথা মালা, ভালোবাসার ডোরে বাঁধা। পরিবারের বাইরে অসহায় বা বিপন্ন বোধ করলে হাত বাড়িয়ে যার সান্নিধ্য পাওয়া যায়, সেই প্রকৃত বন্ধু। নিঃস্বার্থভাবে অপরের পাশে দাঁড়ানোর এই মানসিকতাই সমাজকে সুন্দর ও বাসযোগ্য করে তোলে। সুসময়ে চারপাশে বন্ধুর অভাব হয় না, কিন্তু প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় দুঃসময় বা বিপদের দিনে। সুসময়ের বন্ধু নিজের বিপদের আঁচ পেলে শটকান দেয়, কিন্তু প্রকৃত বন্ধু ওই সময় কাঁধে আশ্বাসের হাত রাখে। তাই সঠিক বন্ধু নির্বাচন খুব দরকার, নচেত জীবন বরবাদ। তাই হাত বাড়ালেই পাওয়া বন্ধুকেও যাচাই করে নিতে হয়। লিঙ্গভেদ, বয়সের ফারাক, অর্থ বা আভিজাত্যের দম্ভ ব্যতিরেকে মনের মিল প্রাণের আরামের স্থলই হল বন্ধু। যেমন কৃষ্ণ সুদামার বন্ধুত্ব, তবে পোষ্য, গাছ বা বই হল সবচেয়ে নিরাপদ বন্ধু। এদের থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা নেই। আজ একক পরিবারে মা বাবাই সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশলেও উঠতি বয়সে বন্ধুর সঙ্গে যে কথা সম্ভব, মা বাবার সঙ্গে তা অসম্ভব। কিন্তু পড়ার চাপে বা প্রতিযোগিতার দৌড়ে বন্ধু না হয়ে সবাই প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, কিন্তু মন তাতে হাঁপিয়ে ওঠে, ফলে ডিপ্রেশনে ভুগে নেশা বা আত্মহননের পথ বেছে নেয়। কেউ বা নেট দুনিয়ার বন্ধুর লিস্ট বাড়াতে গিয়ে পাশের বাড়ির সঙ্গীকে ভুলে যায়। বন্ধুত্বের হাত দুদিকে পুরো বাড়িয়ে দিয়ে সারা বিশ্বকে বন্ধু করতে পারলে ঘুচবে সামাজিক বা রাজনৈতিক সব তিক্ততা। নতুন বিশ্ব এভাবেই গড়ে উঠবে বন্ধুত্বের জোরে, এই আশা রেখে শেষ করলাম। ধন্যবাদ আনতে পাপিয়া সরকার, অরবিন্দ পল্লী, শিলিগুড়ি ৬। আজকের সফরনামা এখানেই শেষ। প্রত্যুষা ফিরবে আগামী প্রত্যুষে, তবে তার আগে জুলাই মাসের বিষয় আরও একবার জানিয়ে যাওয়া। জুলাই মাসের বিষয় ভাবনায় হাত বাড়ালেই বন্ধু। প্রত্যুষাকে তাহলে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী বর্ষণ মুখর প্রত্যুষে, নমস্কার।
1: প্রত্যুষা শুনলেন, উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শুলিকুড়ি। এখন জানিয়ে দিই আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সকাল ৭টা বেজে ৪৫ মিনিটে এবং রাত ৮টা বেজে ৩০ মিনিটে নজরুলগীতি শুনবেন শিল্প।

এই অদিতি রায়। হ্যালো আকাশবাণী, এই অনুষ্ঠানটি রয়েছে সকাল 8:30। সকাল 9:00 আধুনিক গান শুনবেন শিল্পী গীতা দত্ত। 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভোজন, 9:45 হিন্দি ভাষা শিক্ষার আসর, 10:00 আমার গ্রাম আমার দেশের কথা। উত্তর দিনাজপুর জেলার সুভাষগঞ্জ পালপাড়া গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংগ্রহ করেছেন আমাদের প্রতিনিধি সারদা গোহ। 10:20 অতুল প্রসাদের গান, শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত। 10:30 বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCRT। কিছু কথায় কিছু গানে লাইভ ফোনের অনুষ্ঠান 11:00। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যবিষয় বাংলা পাঠ দান করবেন নীল নলিনী বিদ্যামন্দিরের শিক্ষক পঙ্কজ ঘোষ। কথায় সুরে 12:00। 1:00 রয়েছে মহিলা মজলিশ। 1:45 এবং সন্ধে 6:40 ভাওয়াইয়া শুনবেন শিল্পী পিঙ্কি বর্মন। বেলা 3:00 গান পরম্পরাতে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত এ কানন। 3:30 যুব অনুষ্ঠানে তাল তরঙ্গ, এই পর্যায়ে শুনবেন তবলার শিল্পী প্রীতম রায়, আধুনিক গান শোনাবে অনিন্দ বন্ধু দাস। গ্রামীগঞ্জে রয়েছে 4:00, 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গান, পরপর 2টি লাইভ ফোনের অনুষ্ঠান, 5:30 আনন্দধারা, 6:05 মেঠোর সুর, 7:05 হিন্দি ছায়াছবির গান, 9:30 রয়েছে লাইভ ফোনের অনুষ্ঠান গানে গানে, 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মোহন সিং, 10:30 লাইভ ফোনের অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আজ সারাদিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে, এবারে বলি আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। 7:30 হাম হে রাহি প্যারকে, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু লাইভ ফোনের অনুষ্ঠান, 10:00 উজালে উনকি ইয়াদেও, 11:00 চয়নিকা লাইভ ফোনের অনুষ্ঠান, 12:05 ইয়াদেও কি মেহফিল, 1:00 সুরেলা সফর ত্রিবেণী, 2:00-3:00 সখী সাহেলি হ্যালো ফরমাইশ, 4:00 5:00 ছায়াগীত, 6:05 লাইভ ফোনের অনুষ্ঠান গানের ফেলা, 7:00 জয়মালা, 8:00 রয়েছে হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপকে লিয়ে, 9:30 আজ কি ফানকা। শুনলেন বিবিধ ভারতী শিলিগুড়ি কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 7:35 বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক। উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ 1। থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। ভারতীয় নভশ্চরদের মহাকাশে পাঠানোর লক্ষ্যে গগনযান মিশনের 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ইসরো। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 শিক্ষার্থীর স্বর্ণপদক জয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং সুস্থায়িত্বের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি স্পেনের চেম্বার অব কমার্স CEOE এবং ICEX স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সেখানে দুদেশের শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাড়ি নির্মাণ শিল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি, রেলপথ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন। এরপর মন্ত্রী 14 ও 15 জুলাই বেলজিয়াম সফরে থেলস গ্রুপ এবং সিলক্স গ্রুপের শীর্ষ

কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক গোলটেবিল বৈঠক এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেবেন শ্রী গোয়েল। সবশেষে মন্ত্রী এ মাসের 16-17 তারিখে ফিনল্যান্ড সফর করবেন। ভারত ফিনল্যান্ড ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2028-29 মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারাভিযানের সূচনা করবেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র আসনে জয়লাভের জন্য তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতকে। আগামী দুদিন বিদেশমন্ত্রী বেলজিয়াম সফর করবেন। ব্রাসেলসে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের বিদেশমন্ত্রীদের সঙ্গেও আলোচনায় মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। 1 জন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে তারা সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ফের অবনতির পথে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজমাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই আমেরিকা পদক্ষেপ নিচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জিয়াস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাত করেছেন তিনি। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন। ইসরায়েলের জাতীয় নির্বাচন চলতি বছরের 27 অক্টোবর হবে বলে ঘোষণা করেছে ইসরায়েলের সংসদ কনেসেট। গাজার যুদ্ধের পর এই প্রথম প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশে নির্বাচন হতে চলেছে। কনেসেটের বর্তমান মেয়াদের শেষ অধিবেশন হবে আগামী শুক্রবার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ, 18 জন মহিলা। 60 জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকল কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। কেন্দ্রের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর DARPG আজ মেঘালয় সরকারের সহযোগিতায় শিলংয়ে পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও ই গভর্নেন্স সংস্কার বিষয়ক 2 দিনব্যাপী একটি জাতীয় সম্মেলনের আয়োজন করছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। জনপ্রশাসন ও ডিজিটাল প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে এই সম্মেলনে সারা দেশ থেকে নীতি নির্ধারক, প্রশাসনিক প্রধান, প্রযুক্তিবিদ এবং এ সংক্রান্ত বিশেষজ্ঞরা যোগ দেবেন। সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রশাসন, সাইবার নিরাপত্তা, জনসেবা প্রদান, স্বাস্থ্য, শিক্ষা, উপভোক্তা সুরক্ষা, ব্যাংকিং, নগর প্রশাসন, গ্রামীণ উন্নয়ন এবং প্রযুক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্রিপুরার মানু থানার অন্তর্গত

0: আম্বাবিল এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলসের 8th ব্যাটেলিয়ন এবং মানুথানার পুলিশকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গতকাল অভিযান চালিয়ে 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পাচার সন্দেহে পাম্পাইয়া রেয়াং এবং পরশুরাম রেয়াং নামে দুই ব্যক্তিকে আটকও করা হয়। সরকারি হিসাব অনুযায়ী উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ছত্তিশগড় বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 17ই জুলাই পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট 5টি বৈঠক বসবে, 8টি সংশোধনী বিলও সরকার এই অধিবেশনে পেশ করবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, যা মহাকাশচারীদের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা ও মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বলে ইসরো জানায়। মিশন চলাকালীন প্যারাশুট ও তার সঙ্গে যুক্ত ব্যবস্থাপনার বিষয়টিও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারত বা মাই ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় শুরু করেছে। এর আওতায় জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে। নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রি বিভাগে 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীরা অংশ নিতে পারবেন। তারা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। মন্ত্রক জানিয়েছে, আজ থেকে মাই ভারত পোর্টালে এর জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 জন শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছেন। জয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বেন্দালে, নতুন দিল্লির ঋষিত গর্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের সোয়ারিত যোশী। এই সাফল্যের মাধ্যমে 87টি দেশের 381 জন প্রতিযোগীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাকস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। পরমাণু শক্তি বিভাগের সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তরুণ পদার্থবিজ্ঞানীদের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেক্সান্ডার জেরেফকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। ইতালির প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সিনার। লর্ডসে মহিলাদের একমাত্র টেস্টের গতকাল তৃতীয় দিনে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান করেছে। জিততে হলে ইংল্যান্ডকে আরও 327 রান করতে হবে। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক। উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ এক। থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন আজ থেকে কার্যকর হচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ এবং জমি নীতি নিয়ে আলোচনা করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসবে। রাজ্য সরকার 16ই আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। যোগ্য সকলেই রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। আগামী 30 আগস্ট পর্যন্ত চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া। রাজ্যে মাদ্রাসাগুলির পরিকাঠামো ও পঠন পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখতে মাদ্রাসা শিক্ষা দপ্তর 18 সদস্যের কমিটি গঠন করেছে। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের এফবি মা কালী ট্রলার থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার, এখনও নিখোঁজ 6 জন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন আজ থেকে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্টবেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হল। একটি প্রতিবেদন।
2: এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে।

0: হয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। নতুন এই আইন চালু হওয়ার পর রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, হিংসা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অভিরূপ ভট্টাচার্যের সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: রাজ্য সরকার 16ই আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের মেচেদায় এই ঘোষণা করেছেন। ওই দিনই রাজ্যে নতুন সরকারের প্রথম 100 দিন উদযাপন করা হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এই দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালন করত। মেচেদায় গতকাল সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু বলেন,
2: 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দীর নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা।
1: উল্লেখ, রাজ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা যোজনা আয়ুষ্মান ভারত চালু হয়েছে। তৃণমূল কংগ্রেস জমানায় রাজ্য সরকার এই স্বাস্থ্য বীমা প্রকল্পটি থেকে আমজনতাকে বঞ্চিত করেছে বলে বারবার অভিযোগ করেছে বিজেপি। রাজ্যে শিল্পী বিনিয়োগ, জমিনীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। যোগ্য সকলেই রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের আশ্বাস দিয়েছেন। গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করতে প্রায় 9 মাস সময় নিলেও নতুন সরকার মাত্র 1.5 মাসে 1,20,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।
2: কাউকে চিন্তা করার কোনো কারণ, 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে কি 9 মাস লাগিয়ে 1,20,000,000 লোককে তো 1.5 মাসে দিই। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবে। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35-40 হাজার মহিলারা পেয়েছেন, তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। বাকি যদি প্রয়োজন হয় আরো 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে এক অনুষ্ঠানে শতবর্ষ প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে অর্থ সহায়তা প্রদান করবেন। প্রাথমিকভাবে মাহে শিষ্কন সহ রাজ্যের বাছাই করা 25টি রথযাত্রা কমিটিকে এককালীন 5,00,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানা গেছে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ শ্রমিকদের সমস্যা নিয়ে গতকাল উত্তরকন্যায় এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং, ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়করা। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ রক্ষা, বকেয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো ও পঠন পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখার জন্য মাদ্রাসার শিক্ষা দপ্তর 18 সদস্যের কমিটি গঠন করেছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 2 মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া এবং 2 চব্বিশ পরগনার মাদ্রাসাগুলির বর্তমান অবস্থা, পরিকাঠামো, পঠন পাঠন, পাঠ্যক্রম এবং নিরাপত্তা সহ নানা বিষয় কমিটি খতিয়ে দেখবে। 15ই জুলাই থেকে কাজ শুরু করবে এই কমিটি। 21 জুলাইয়ের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজ্যের খারিজি মাদ্রাসাগুলিকে সরকারি কাঠামোর মধ্যে আনা আশু প্রয়োজন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
3: সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে, সার্ভে হওয়া উচিত। এক সময় বুদ্ধদেব ভট্টাচার্য আজ থেকে বহু বছর আগে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে এই সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর।

0: যদিও পলিটিক্যাল প্রেশারে তার রাজনৈতিক দলের চাপে তাকে সেই বক্তব্য থেকে সরে আসতে সরকারের উচিত সার্ভে করা।
1: রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়া শিক্ষকদের অনুপাতে সামঞ্জস্য রক্ষার কাজ শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। যেসব স্কুলে ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক সংখ্যা বেশি, সেখান থেকে শিক্ষকদের অন্যত্র বদলি করা হবে। এই মর্মে স্কুল শিক্ষা কমিশনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি পাঠিয়েছেন। জাতীয় শিক্ষানীতির রূপায়ণ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করবেন। রাজ্য সরকার এখানে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষা দপ্তর প্রস্তুতি শুরু করেছে। জাতীয় শিক্ষানীতির নানা দিক নিয়ে অনলাইনে শিক্ষকদের একাধিক কর্মশালারও আয়োজন করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উস্কানির অভিযোগে সিপিআইএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে পাকড়াও করা হয়। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার বারুইপুরে গিয়ে বলেন, ভোটে প্রত্যাখ্যাত হয়ে কিছু শক্তি এই ঘটনার পেছনে উস্কানি দিয়েছে। তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। এদিকে লাহেক আলীকে গ্রেপ্তারের নিন্দা করেছে সিপিআইএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে আইনের শাসনকে অস্বীকার করে বিরোধীদের ওপর নির্যাতন করেছে, বিজেপিও ওই একই পথে হাঁটবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে রক্তেশ্বর চকের কাছে ডুবো ট্রলারটিকে শনাক্ত করা হয়। সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে নিয়ে আসা হয়েছে। ট্রলারের ভেতর থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। এফবি মা কালী নামে ট্রলারটি চলতি মাসের গোড়ায় পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সেটি নিখোঁজ হয়ে যায়। এখনও 6 জনের কোনো খোঁজ মেলেনি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন,
2: 13 তারিখে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত বাড়বে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে কলকাতা, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
1: মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের মোকাবিলা করবে। খেলা শুরু হবে বিকেল 4:30। ইস্টবেঙ্গল গতকাল নিজেদের মাঠে 3-0 জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন আজ থেকে কার্যকর হচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ ও জমি নীতি নিয়ে আলোচনা করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসবে। রাজ্য সরকার 16 আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী শলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী শলিকুড়ি এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অদিতি রায়।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন শিল্পী অদিতি রায়। শিল্পীকে যন্ত্রাণুর সঙ্গে সহযোগিতা করেছেন এসরাজে পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তবলায় সত্যব্রত বন্দ্যোপাধ্যায়। শিল্পীর পরের অনুষ্ঠান রয়েছে আজ রাত 8:30 আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত, তারপর মর্নিং নিউজ।

0: ডেজার্ট এসে গেলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখনো এলো না, বিল পে করার আগে আসবে তো।
1: সো গার্লস, কি চলছে?
0: বিলিং চলছে। চল তোর কার্ডটা দে, পিনটা দে।
1: RBI বলে যে নিজের পিন, OTP, CVV অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী শুলিকুড়ি, ঘড়িতে সময় সকাল 8:31। শুরু হচ্ছে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

নমস্কার সকল শ্রোতা বন্ধুকে, স্বাগত আজকের সকালের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে। এই বৃষ্টি ভেজার সকালে আপনাদের প্রত্যেককে সুপ্রভাত। আচ্ছা বলুন তো, সকালে চোখ খুলেই বালিশের পাশে রাখা মুঠোফোনটি হাতে তুলে নেন? মোবাইল ডেটা অন করলেই আপনার ফোনে একে একে ঢুকতে থাকে হোয়াটসঅ্যাপ, মেইল, সমাজ মাধ্যমের নোটিফিকেশন, আর তারপর একটার পর একটা অ্যাপে স্ক্রল করতে থাকেন, আর তার সাথে গুগলে চলতে থাকে জরুরি জিনিসের খোঁজাখুঁজি। শপিং সাইটগুলোতে নতুন কি আপডেট এলো তাও জানার প্রবল কৌতূহল। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোনের নীল রশ্মি আপনার চোখের দফারফা করে দেয়, আর এর প্রভাব যে কতটা সুদূর প্রসারী তা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না। চোখের ক্ষতি কেবল নয়, সকাল

0: সকাল মোবাইল ঘাটার অভ্যেস আমাদের শরীর আর মনের উপরেও প্রভাব বিস্তার করে বই কি। তবে ইতিমধ্যে আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো।
1: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, হ্যালো। আমাদের সাথে যে শ্রোতা বন্ধু ছিলেন তার সাথে কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, যিনি ফোন করেছিলেন তার কাছে আবারও অনুরোধ 9434076705 এই নম্বরে ফোন করবেন বলতে বলতে আমাদের সঙ্গে। শ্রোতা বন্ধু নমস্কার।
2: নমস্কার দিদি।
0: নমস্কার, সুপ্রভাত শৌভিক বাবু।
2: একদম ঠিক বলেছেন।
0: হ্যাঁ, কেমন আছেন বলুন।
2: খুব ভালো আছি। মানে আপনার যে টপিকটা যেটা মানে দিচ্ছেন আর কি, মানে উঠে ঘুম থেকে উঠেই বলতে গেলে আমরা আর কি মোবাইল স্ক্রল করতে থাকি।
0: হ্যাঁ, এটা আমাদের একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে বলুন। এবার একদম অভ্যেস হয়ে দাঁড়িয়েছে মোবাইলটা। আপনি কি মনে করেন, এটা প্রয়োজন, নেশা নাকি নির্ভরতা?
2: একদম ঠিক বলেছেন, সেটা হলো নির্ভরতা, কিন্তু আমরা এটাকে নেশায় পরিণত জানি কোথায় করে ফেলেছি। মানে ঘুম থেকে উঠেই দিদি আমরা প্রথমে আর কি নানা রকম সোশ্যাল নেটওয়ার্কে নারক, আমাদের কে কি মেসেজ করলো, আজ কি কি খবর এলো না এলো,
0: কি নোটিফিকেশন চলে এলো, মানে সবটা নিয়ে আমরা ভীষণ রকম কৌতূহলী হয়ে যায় সকালে উঠেই।
2: একদম একদম সকালে উঠে সেই জিনিসটা করতে থাকি। পাশে যে মানুষটা আছে না আছে তার দিকে আমরা খোঁজ খবর নিই না, আমরা সারাক্ষণ ধরে ওই স্ক্রল করতে থাকি, স্ক্রল করতেই থাকি। এরকম অবধি দেখবেন যে হয়তো কোথাও চারজন বন্ধু হয়তো কোথাও গল্প করছে। আমি রিসেন্ট কালকেই দেখেছি একটা জায়গাতে সব বন্ধুরা মিলে একটা ক্যাফেতে কি কোথায় এসে গল্প করবে তা না, ওইখানে ফোনের মধ্যে খুট খুট খুট খুট করেই যাচ্ছে, পাশের বন্ধুদের সাথে কথা বলছে না, ভার্চুয়াল বন্ধুদের সাথে কথা বলতে তো ব্যস্ত, ছবি তুলে শেয়ার করতে করতে। কিন্তু কোথায় যায়
0: আসলে সেই সময়গুলোতে কি হয় বলুন তো, এই সুন্দর মুহূর্তগুলো তাতে হারিয়ে যায়, তাই না? এই এইভাবে আমরা দেখব যে খাবার টেবিলেও আগে দেখতে দেখবেন যে পারিবারিক একটা আড্ডা হতো খাবার টেবিলে, এখন দেখা যাচ্ছে খাবার টেবিলে সবাই এক একজনের হাতে এক একটা মোবাইল।
2: মোবাইল রয়েছে, খুটখুট করতেই থাকছে, মানে কারোর সাথে কারোর যে মনের যে কথাটা, কেউ কারোর সাথে বিনিময়টা কোথায় জানি হচ্ছে না। ওই আমাদের প্রয়োজন মোবাইলটা, যে আপনি যে বলেন প্রয়োজন না অভ্যাস, কোথায় জানি প্রয়োজনটাকে কোথায় জানি একটা অভ্যাসে পরিণত,
0: অভ্যাস প্রয়োজনটা ও ছাড়িয়ে গিয়ে ও কোথায় গিয়ে সেটা নেশা হয়ে দাঁড়িয়েছে।
2: হ্যাঁ, সেই জিনিসটা কি দাঁড়িয়েছে,
0: মানে আসক্তি।
2: একদম আসক্তিতে পরিণত হয়ে গেছে। কোথায় ঘুম থেকে উঠেই আমরা প্রথমে বলতে গেলে ঢুকে যাই, একদম কি মেসেজ করলো, আচ্ছা
0: একদম। কিন্তু ঘুম থেকে উঠে যে সেটা আমাদের শরীর এবং মানসিক মনের জন্য কতটা ক্ষতিকর, সেই স্মার্টফোনের যে আলো, সেই নীল রশ্মি এবং আমাদের সেই নীল আলো মস্তিষ্কে মেলাটোনিন নামে যে হরমোন সেটা নিঃসরণে বাধা দেয়, এবং অনেক এরকম বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। তাই আমাদের এই সকালবেলা উঠে অন্তত এই মোবাইল ঘাটার অভ্যেসটাকে বন্ধ করতে হবে।
2: একদম সেই জিনিসটা আমাদের ইয়ে করতে হবে দিদি, এইটুকুই বলবো।
0: একদম একদম, অনেক ধন্যবাদ আপনাকে শৌভিক বাবু।
2: নমস্কার, নমস্কার, ভালো থাকুন।
0: একদম। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম যে আমাদের এই মেলাটোনিন হরমোন যেটা কিনা আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে, ফলে মোবাইল বেশি ঘাটলে দেখবেন একদম পরখ করেই দেখতে পারেন যে কেমন ঘুমের সমস্যা হয়, উৎকণ্ঠা, উদ্বেগ এগুলো বাড়তে থাকে। আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার সুপ্রভাত, কে বলছেন?
1: নমস্কার সুপ্রভাত দিদি।
0: সুপ্রভাত, কে বলছেন?
1: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: অমিতাভ বাবু বলুন, আজকের বিষয় নিয়ে আপনি কি বলতে চান?
1: হ্যাঁ, বিষয়টা বলুন আমাকে।
0: বিষয়টা হচ্ছে মোবাইল কি আমাদের প্রয়োজন, নেশা নাকি নির্ভরতা, কি বলবেন?
1: মোবাইল আমাদের নেশা নয়, পেশাও নয়, নির্ভরতা। হ্যাঁ, নির্ভরতা বলতে ধরুন এমন একটা, এটা একটা এমন একটা মাধ্যম যেটাকে বিভিন্ন ইয়েতে ব্যবহার করা যায়, কিন্তু আমরা এটার উপরে নির্ভর করে থাকি বেশিরভাগ ইয়েতে। ধরুন যেমন ইয়ে মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটাকে নির্ভর করি। হ্যাঁ, মানে এই ধরুন মানে আত্মীয় স্বজন বা অন্য কারো কোনো খোঁজ খবর, হয়তো
0: কিন্তু আপনি দেখবেন কিন্তু সেই প্রয়োজনটাকে অতিক্রম করে যাচ্ছে তার প্রতি আমাদের আসক্তি।
1: আসক্তি অবশ্যই দিদি, অবশ্যই, একদম একদম। তো সেই অতিক্রম অতিক্রম, দেখুন কোনো জিনিসটা যদি

0: মানে কাউকে যদি ঘোড়া যেমন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া বলে না, তো সেটা যেমন কখনো উচিত নয়, সেরকম কোনো কিছুর অপব্যবহার কিন্তু মানে খুব ভালো একটা উদাহরণ নয়। হ্যাঁ, যেটুকু পরিমিত ব্যবহার থাকলে, হ্যাঁ সেটার একটা পরিশীলিত ব্যবহার থাকলে সেই জিনিসটা যেমন আমাদেরকে সাহায্য করে, তেমনি আবার জিনিসটার
1: অপব্যবহারে আমাদের ক্ষতি করে, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ একদমই তাই,
1: একদম ঠিক বলেছেন। খুব ভালো লাগলো আপনার কাছ থেকে আপনার সুচিন্তিত মতামত পেয়ে। খুব ভালো থাকবেন অমিতাভ বাবু, এভাবেই আমাদের সাথে থাকবে, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে, এবং আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 9434076705। কিন্তু যেহেতু এই অনুষ্ঠানে আমরা গান শোনানোর জন্য আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তাই এবারে আপনাদের পছন্দের এই গানটি রইল।

তালছায়া ছবি থেকে আলকে ইয়াগনিক এবং উদিত নারায়ণ, সুর করেছেন এ আর রহমান। বৃষ্টি ভেজা সকালে আরও একটু আনন্দ দেবার জন্য এই গানটি।

0: আমাদের সাথে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন এক শ্রোতা বন্ধু। নমস্কার সুপ্রভাত।
1: নমস্কার সুপ্রভাত।
0: সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি মেডিকেল মোড় কাওয়াখারি থেকে ভবানী বর্মন বলছি।
0: হ্যাঁ,

0: ভবানী দেবী, ভালো আছেন নিশ্চয়ই?
1: ভালো আছি।
0: আচ্ছা, আজকের বিষয় নিয়ে আপনি কি বলতে চান বলুন? মোবাইল আমাদের প্রয়োজন, নেশা, নাকি নির্ভরতা?
1: দেখুন, আমার আমার দিক থেকে আমি বলবো,
0: নিশ্চয়ই
1: আমার প্রয়োজন, প্রয়োজন। আজকাল সবারই একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হয়ে গেছে একটা নেশা। আমার দিক থেকে আমি বলি, এটা আমার প্রয়োজন। আমি আমার একদিন আগে নেশাই ছিল, কিন্তু এখন কর্মস্থলে ব্যস্ততার জন্য এমন হয়েছে যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তারপরে ফোনটা আমাকে সকালবেলা দেখতে হয়। কেন, অনেক সময় কি হঠাৎ করে কোনো অফিসিয়ালি অর্ডার চলে আসছে, রাত্রে মেসেজটা দিয়েছে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, সেই কারণে আমার সেগুলো মেসেজ আমি দেখে নেই, কারণ আমার তো সারাদিনে সেগুলো প্রিপারেশন হতে হবে।
0: মানে সেটা আপনার একদমই প্রয়োজন ভিত্তিক দেখা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এছাড়া আমি বলবো, একদিন কি হয়েছিল, মাসখানেক আগের ঘটনা, হঠাৎ করে ভোরবেলা, আমি তো ভোরবেলা উঠি, যেত ভোরবেলা দেখেছি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে আমাদের, আমার ভাগ্নি হবে, মেসেজটা দিয়েছে যে মাসি, আমি তোমার বাড়িতে বিকেল বেলা দেখেছি জঙ্গলের মধ্যে মুরগিদের ডিম পেড়ে রেখেছে, আমার শুনতে মনে নেই, তোমাকে বলতে মনে নেই। এবার ভোরবেলা মেসেজটা শুনে আমি, মামার মাথায় একটু গরম হয়েছে যে ঘুম থেকে উঠে আমাকে ডিমের গল্পটা তোর কাছে শুনতে হলো। তারপর থেকে আমি আদার্স কোনো মেসেজ আমি দেখি না ভয়েসগুলো।
0: সেই সকালবেলাটাই আপনি সেটাকে এড়িয়ে চলেন, যে আপনার সেটা কাজের যেগুলো দরকারি যেগুলো সেগুলো আপনি দেখে নেন, আর বাকিটা মানে অনেকের দেখবেন এই যে ঘুম থেকে উঠেই একটু ফোন একটু স্ক্রল করে নেওয়া, কি কি হচ্ছে, কি কি ব্যাপার, ফেসবুকের পাতা উল্টানো, এই সমস্ত নানান ভাবে কিন্তু তারা সকালটাকে নষ্ট করে, যার ফলে একদম তাই। আসলে সকাল সকাল কি হয় বলুন তো, এই যে মোবাইলের যে একটা ক্ষতিকর আলো রয়েছে, রশ্মি রয়েছে, তা আমাদের মাথা এবং চোখের ক্ষেত্রেও কিন্তু ভীষণ রকম ক্ষতির আশঙ্কা তৈরি করে। সেই জন্য আমাদের মোবাইলটাকে আমরা শুধুমাত্র প্রয়োজন হিসেবেই যতটুকু ব্যবহার করব, সেটা আখেরে আমাদের জন্যই ভালো। এবং পরবর্তী সময় অবশ্যই যখন আমাদের অবসর থাকবে, তখন আমরা বিনোদনের জন্য মোবাইলটাকে সাথী করতেই পারি, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ, একদম। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে, আর মোবাইল প্রয়োজন, নেশা নাকি নির্ভরতা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যেটা বলছিলাম, চোখের ব্যাপক ক্ষতিও করতে পারে, বিশেষ করে সকাল সকাল উঠেই, ঘুম থেকে উঠে যদি আমরা সেই একভাবে মোবাইলকে ব্যবহার করতে থাকি, ড্রাই আইজের সমস্যা হয়, ছোট থেকে বড় এই রোগের শিকার হতেই পারে, এই অভ্যেসে হ্রাস টানা কিন্তু আমাদের ভীষণ ভীষণ জরুরি। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? গুড মর্নিং,
2: আমি শিলিগুড়ির থেকে বলছি।
0: আপনার নামটা বলবেন।
2: শুনুন না, আমি দিদি ভাই।
0: হ্যাঁ, আপনার
2: কয়দিন ধরে ট্রাই করতে করতে এখন লাগলো।
0: আচ্ছা, আপনার নামটা একটু শুনি তাহলে, আমাদেরও ভালো লাগবে।
2: আরেকবার, মঞ্জু পান্ডে।
0: আচ্ছা, মঞ্জু দেবী।
2: আমি একজন হাই স্কুলের বাংলা টিচার।
0: আচ্ছা,
2: অনার্স আমি।
0: বাহ, খুব ভালো লাগলো যে আজকে আপনার সাথে অবশেষে আমাদের যোগাযোগ হলো।
2: আমার হাজবেন্ড আর্মির অফিসার ছিলেন, এখন মারা গেছেন উনি। আমি শিলিগুড়িতে নতুন ফ্ল্যাট নিয়ে বাস করছি, একলাই আছি।
0: আচ্ছা,
2: আমার এত খুব আনন্দ লাগছে না যে আমার নম্বরটা আপনি পেলেন।
0: বাহ, এটা কিন্তু আমাদেরও ভীষণ আনন্দের ব্যাপার যে নতুন কোনো সদস্যের সাথে যদি আমরা কথা বলতে পারি। আসলে আমরা তো সকলে মিলে একটা পরিবার।
2: লাগাতার ফোন করব,
0: নিশ্চয়ই
2: আমি এখন লাগাতার এই সকালবেলায় ফোন করব।
0: একদম, আসলে আমরা এবং আপনারা মিলে তো একটা পরিবার, তাহলে আপনিও আমাদের এই পরিবারেরই অংশ হলেন, এটা আমাদের কাছেও ভীষণ আনন্দের একটা ব্যাপার।
2: দেখো, আপনি বলছেন মোবাইল দরকার কি বেদরকার, তাই না?
0: হ্যাঁ, প্রয়োজন, নেশা নাকি নির্ভরতা, আপনি কি, আপনার কাছে কোনটা?
2: শুনেন, এখনকার জেনারেশনে মোবাইল হলো মাস্ট, বুঝলেন? কিন্তু আমার আমার দিক দিয়ে মোবাইলটা একটা দরকারি জিনিস কি, আমার পেনশনের মেসেজ আসে।
0: নিশ্চয়ই দরকার তো অবশ্যই।
2: হ্যাঁ, এইটাই হলো আমার মাস।
0: একদম, কিন্তু
2: মেসেজ আসে,
0: একদম
2: বুঝে আমি পেনশন তুলতে যাই।
0: বেশ, এবং এই মোবাইল ছাড়া তো আমাদের
2: কিছু আমার দরকার
0: নেই। না, মোবাইল ছাড়া তো আমাদের একে অপরের সাথে যোগাযোগটাও খুব দুঃসহ ব্যাপার হবে না আজকের দিনে। কিন্তু তার যদি অপব্যবহার করি বা অতি ব্যবহার করি, তাতে কিন্তু আমাদের
2: তো, দেখুন এখনকার জেনারেশন যে ওরা অপব্যবহারই করে।
0: ঠিক ঠিক ঠিক,
2: কারণ

0: বাজে জিনিস দেখে মোবাইলের মধ্যে,
1: ঠিক
0: মোবাইলের মধ্যে যত মানে ভালো জিনিস তো দেখবে না,
1: বাজে জিনিস, এবং সময়টা মোবাইলের পেছনেই তারা ব্যয় করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মঞ্জু দেবী, আজকে আমাদের সাথে আপনি জুড়েছেন প্রথমবার, খুব ভালো থাকবেন, একদম একদম।
0: আমি শিলিগুড়িতে আছি,
1: ঠিক ঠিক,
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: একলাই থাকি, খুবই খুবই, আমার ছেলে, ছেলের বউ, নাতি আছে।
1: বাহ, খুব খুব ভালো থাকুন, আপনি সপরিবারে ভালো থাকুন এবং শুনতে থাকুন, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে আমাদের পরিবারে প্রথম জুড়েছেন মঞ্জু দেবী, মঞ্জু পাণ্ডে শিলিগুড়ি থেকে ফোন করেছিলেন। আর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গানে, আরও বহু বন্ধু ফোন করছেন, কিন্তু আমাদের যেহেতু একটু গানও শুনতে হবে, তাই না, আজকের অনুষ্ঠানে কথায় গানে। হ্যালো আকাশবাণী, আর আমাদের অনুষ্ঠান চলবে সকাল 9টা পর্যন্ত। এখন আমরা শুনব ফানা ছায়া ছবির গান, সুনিধি চৌহান এবং সানু নিগমের কণ্ঠে সুর করেছেন যতীন ললিত। আপনারা শুনছেন হ্যালো আকাশবাণী।

শুনছেন হ্যালো আকাশবাণী, টিউন করেছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ, শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে।

0: গান শুনতে শুনতেই আমাদের সাথে শ্রোতা বন্ধুরা জুড়ে গিয়েছেন, দেখে নিয়ে এখন কে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত, আমি প্রফুল্ল কুমার সিং।
0: হ্যাঁ প্রফুল্ল বাবু, ভালো আছেন?
1: ভালো আছি।
0: আচ্ছা আচ্ছা, আপনি আজকের বিষয় নিয়ে আপনি কি বলবেন, যে মোবাইল আমাদের প্রয়োজন, নেশা নাকি নির্ভরতা, কি বলবেন?
1: আমি যেভাবে মোবাইলটাকে ব্যবহার করব সেটাই আমার প্রযোজ্য।
0: ঠিক, একদম।
1: কারণ আমি তো ওই সকালে উঠে রেডিও, যেহেতু নাই রেডিও, এখন ওই মোবাইল ফোনে
0: অ্যাপেই শুনতে পাচ্ছেন। হ্যাঁ,
1: অ্যাপেই শুনছি, তো ওই

0: সকালে উঠেই 6টা থেকে 7টা অবধি আমি ওই মোবাইলে ওই রেডিওটা শুনি। তারপরে বিভিন্ন জনে আমাদের একটা পত্র সাথে চিঠি লেখালেখি করে
1: সেটা আপনি শুনছেন, হ্যাঁ, কিন্তু মোবাইল যেটাকে বলে স্ক্রল করা, মানে চোখ দিয়ে দেখা, মানে মোবাইলের, সেটা তো একেবারেই আপনি করছেন না, মানে এটা কিন্তু আপনার মানসিকভাবে আপনি ভালো থাকছেন এই অনুষ্ঠানগুলো শুনে।
0: কিন্তু কিছুক্ষণ পরে 7:30 পরে তখন আমরা ওই গ্রুপে চলে যাই, তখন দেখি যে কে কোথা থেকে মেসেজটা পাঠালো গ্রুপে।
1: আচ্ছা আচ্ছা,
0: সেটা দেখি একটু চোখ বুলিয়ে, তারপরে আমি ওই মোবাইল ফোনটাকে সঙ্গে নিয়ে যে আমার কাজে চলে যাই।
1: কাজে চলে
0: যখন যদি মুখের সামনে যদি কোনো জিনিস পড়ে, তখন আমি মোবাইল ফোনটাকে ওই ফটোগ্রাফি মানে ভিডিও ক্যামেরা করি।
1: আচ্ছা, সেটা আপনার একটা শখ তাই তো?
0: শখ আছে, হ্যাঁ। হয়তো একটা এমন জিনিস দেখতে পেলাম জঙ্গল থেকে বের হলো একটা,
1: সেটা আপনি ওই ক্যামেরা বন্দি করে রাখলেন সেই মুহূর্তটা।
0: আমার নেশা একদম, একেবারে।
1: কিন্তু সেটা তো আপনি একটু মোবাইলটাকে খুব ভালো কাজে ব্যবহার করছেন, মানে সেটা কোনো অতি ব্যবহার বা যেটাকে বলে না অতিরিক্ত মোবাইল দেখা যেটাকে বলে, আসক্তি, সেটা নিশ্চয়ই আপনার মধ্যে নেই, আপনি আপনার রুটিনের মধ্যে সেটা পড়েও না।
0: কারণ যদি দেখি তাহলে তো আমার কাজের বেগার,
1: কাজের ক্ষতি হবে। ঠিক ঠিক ঠিক,
0: আমি এই যে পাট কাটতেছি, বর্তমানে পাট কাটতেছি এখন, হ্যাঁ, আমাদের বৃষ্টি হচ্ছে, এখন জলে ফালাতে হবে, পাট গুলো মরে যাচ্ছে।
1: নিশ্চয় নিশ্চয়
0: কাজ করতেছি
1: একদম একদম,
0: হ্যাঁ।
1: এবং সাথে আপনার মোবাইলটা পাশে রয়েছে এবং অনুষ্ঠান শুনছেন, গান শুনছেন এবং কাজও করছেন, এতে কাজে আবার আপনি এনার্জিও পাচ্ছেন। একদম খুব, হ্যাঁ,
0: অনেক দূর থেকে আগে তো ওই বড় রেডিও নিয়ে বেরোতাম,
1: ঠিক ঠিক
0: অসুবিধা হতো না,
1: এটা একটা ভালো অভ্যেস আপনার। একদম খুব ভালো বললেন আপনি, ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই থাকুন, একদম ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের কিন্তু প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছি। চোখ খুলেই সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলে মনের অস্থিরতা বাড়ে বাধ্য। এই বিষয়ে মনোবিদরা বলেন যে সমাজ মাধ্যমের নেশাকে আচরণগত আসক্তি বলা হয়। দেখা গিয়েছে যারা বেশি সময় সমাজ মাধ্যমে কাটান, তারা আশপাশের সম্পর্কগুলোর গুরুত্ব সেভাবে দিতে পারেন না। এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তরুণ প্রজন্মে, বিশেষ করে বয়ঃসন্ধির কিশোর কিশোরীদের। তারা ভার্চুয়াল বন্ধুর দামি গাড়ি বা সাজানো বাড়ির ছবি দেখে মনে মনে ঈর্ষাপরায়ণ হয়ে পড়ছে, তাদের স্নায়ুজনিত উত্তেজনা বাড়ছে, অন্যের সঙ্গে তুলনা টানতে টানতে কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে। আমাদের সঙ্গে দেখিনি কে রয়েছেন, নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
2: আমি সতীর্থ নিকেতন সত্যিকার থেকে বিপ্লব কুমার সিকদার বলছি।
1: হ্যাঁ বিপ্লব বাবু, বলুন কি বলবেন আজকের বিষয় নিয়ে? হ্যাঁ বলুন।
2: বিষয় তো বুঝতে পেরেছি, প্রথমেই বলি সভ্যতা শুরু হয়েছিল আগুন দিয়ে, মানুষ আগুন আবিষ্কার করেছিল যখন থেকে,
1: ঠিক।
2: এখন ঘটনা হলো সেই আগুন আমাদের সমস্ত কাজে লাগলেও লঙ্কা কাণ্ড বলে একটা কথা আছে,
1: অপব্যবহার, ঠিক,
2: লঙ্কা কাণ্ডের মতো আর কি,
1: একদম।
2: মোবাইলের গুণের চেষ্টায় আর অপপ্রয়োগের জন্য সব শেষ। আমার নিজের আত্মীয় স্বজন, নিজেদের ছোট ছোট শিশুরা নির্ভর করছে শুধু সৎ ব্যবহার,
1: ঠিক।
2: এখন কথা হলো যে আসল মানুষের যে মৌলিক ই
1: সত্তাগুলো,
2: চিন্তা ভাবনা গুলো, সেটা কিন্তু
1: হারিয়ে যাচ্ছে,
2: হ্রাস পেয়ে গেছে। কারণ আজকাল দেখছি মানে অনেক লেখাপড়া জানা লোকেরাও 2-4-5 যোগ করতে গেল মোবাইলের সাহায্য,
1: মানে এত হাতের মুঠোয় সব চলে এসছে যে মানসিক যে কসরত, সেটা মানে মাথার যে মাথা খাটানো ব্যাপারটা, মৌলিক ব্যাপারগুলো, মৌলিক সত্তাগুলো,
2: মৌলিক চিন্তাধারা শেষ হয়ে গেছে
1: একদম।
2: কিন্তু আমরা ছোটবেলায় মৌখিক অঙ্ক আমাদের ছিল,
1: মুখে মুখে হতো,
2: তাতেও মৌখিক অঙ্ক বলা হতো,
1: ঠিক ঠিক।
2: আজকালকার ছেলে ছাত্র ছাত্রীরা মৌখিক অঙ্ক বুঝতেই পারবে না কে আবার কি বিষয়,
1: ঠিক একদম, ভীষণ
2: মানে কি মানুষের মানুষের চিন্তা ভাবনা

0: আকাশবাণী শলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান শিল্পী গীতা দত্ত।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শিল্পী গীতা দত্ত, আকাশবাণীর শুলিকুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 9:15 বাংলার সংবাদ। তার ঠিক পরেই রয়েছে সমীক্ষা।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে একাদশ ইন্টারপোল ডিজিটাল ফোরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক ও সম্মেলনে যোগ দেবেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গগনযান মিশনের ক্রু মডিউল ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের ওপর নতুন করে হামলা মার্কিন সেনার। ইতালির জানিক সিনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। আসি বিস্তারিত সংবাদে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। একটি প্রতিবেদন।
1: এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে, তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। নতুন এই আইন চালু হওয়ার পর রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, হিংসা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অভিরূপ ভট্টাচার্যের সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিশেষ মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছে। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসে একাদশ ইন্টারপোল ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক এবং সম্মেলনে যোগ দেবেন। 2022 পর দ্বিতীয়বার ভারতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। বিশ্বের 47টি দেশ থেকে প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন। সাইবার নিরাপত্তা বিষয়ক সরঞ্জামের একটি উচ্চমানের প্রযুক্তি নির্ভর প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও মজবুত করতে

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনে স্পেন, বেলজিয়াম, ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি উদ্ভাবন ও সুস্থায়িত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি সেদেশের চেম্বার অব কমার্স, সিইওই এবং আইসিএক্স স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে 2028-29 মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারাভিযানের সূচনা করবেন। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র আসনে জয়লাভের জন্য তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতকে। আগামী দুদিন বিদেশমন্ত্রী বেলজিয়াম সফর করবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ উন্নাওতে লখনৌ কানপুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। তারা গোটা এক্সপ্রেসওয়ে পরিদর্শন করবেন। 63 কিলোমিটার দীর্ঘ 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়েটি দেশীয় পদ্ধতিতে উন্নত মানের নির্মাণ প্রযুক্তিতে তৈরি। বিহারে হেলিকপ্টার পর্যটন পরিষেবার সূচনা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ পাটনা থেকে প্রকল্পের উদ্বোধন করবেন। এর প্রথম পর্যায়ে বিহারের 3টি জেলায় পরিষেবা চালু হবে। আজ থেকে সাধারণ মানুষ অনলাইনে বুকিং করতে পারবেন। ছত্তিশগড় বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 17 জুলাই পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট 5টি বৈঠক বসবে। 8টি সংশোধনী বিলও সরকারি অধিবেশনে পেশ করবে বলে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা এবং মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও চালানো হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আবার উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজমাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে সেদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাৎ করেছেন তিনি। ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 10 জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে, 1 জন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে মর্মান্তিক নৌকোডুবির ঘটনায় প্রাণ হারানো 15 জন ভারতীয় পর্যটকের মৃতদেহ আজ ভিয়েতনাম এয়ারলাইন্সের উড়ানে হোচিমিন সিটি থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়েছে। স্থানীয় সময় সন্ধে 6টায় হোচিমিন সিটি থেকে উড়ানটি রওনা হয়ে ভারতীয় সময় রাত 9টা 35 মিনিটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে, কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানও হচ্ছে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ ও 18 জন মহিলা, 60 জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকল কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। সেদেশের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। ভারতীয় আবহ দপ্তর IMD আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে
ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

0: হয়েছে। বুধবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা এবং উত্তরাখণ্ডেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী তিন থেকে চার দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও তেলেঙ্গানায় বজ্রপাত ও দমকা হওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির জানিক সিনা চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতার শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার ভেরিভকে গতকাল 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে দেন। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। জিততে হলে তাদের আরও 327 রান করতে হবে। টেস্টের তৃতীয় দিনে গতকাল 7 উইকেটে 341 রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়। জাসিকা ভাটিয়া 113, স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে একাদশ ইন্টারপোল ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক ও সম্মেলনে যোগ দেবেন। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। ইতালির জানিক সেনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম জনসংখ্যা দিবসের ভাবনা, লিখেছেন রঞ্জন সেন। জনসংখ্যার নিঃসন্দেহে একটা আলাদা শক্তি রয়েছে, কিন্তু বিজ্ঞানসম্মত এবং পরিকল্পনা মাফিকভাবে তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে সেই শক্তি পরিণত হয় দুর্বলতায়। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য হল জনসংখ্যা বৃদ্ধির সমস্যা সম্পর্কে বিশ্বজুড়ে মানুষকে অবহিত করা। যত সহজে ব্যাপারটা বলে ফেলা গেল, কাজটা কিন্তু ততটাও সহজ নয়। তবুও এ কাজটা আমাদের করতেই হবে, কারণ পরিবার পরিকল্পনা, মায়ের স্বাস্থ্য, সুস্থায়ী উন্নয়ন সব কিছুর সঙ্গেই এর যোগাযোগ রয়েছে। এক কথায়, জনসংখ্যা দিবসকে দেখতে হবে দেশের বিকাশের ক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে। বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, পরিবার পরিকল্পনা, দারিদ্র ও মাতৃস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP 1989 থেকে এই দিনটি পালন করা শুরু করে। অপরিকল্পিত গর্ভধারণ এবং অল্প বয়সে সন্তানের জন্ম দেওয়া মা ও শিশু দুজনের স্বাস্থ্যের জন্যই মারাত্মক ক্ষতিকর। প্রসূতি মায়েদের সুরক্ষা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতেই এই দিনটি বড় ভূমিকা পালন করে। একথা ঠিক যে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি হয়েছে, তবুও স্বাস্থ্য পরিষেবার অসাম্য, অর্থনৈতিক বৈষম্য এবং কর্মসংস্থান এখনও বড় চ্যালেঞ্জ। মনে রাখা দরকার, শুধুই সংখ্যা নিয়ন্ত্রণে কাজ ফুরোবে না, বরং যুব সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়নের মাধ্যমে তাদের একটা উন্নত ভবিষ্যৎ প্রদান করাই সরকারের লক্ষ্য। এটা করা না গেলে নারী ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের স্বাবলম্বী করার কাজটা দ্রুত করা যাবে না। আমাদের জাতীয় জনসংখ্যা নীতি তৈরি করা হয়েছিল 2045 সালের মধ্যে দেশের জনসংখ্যা স্থিতিশীল করার লক্ষ্য নিয়ে। এখন পৃথিবীর জনসংখ্যা প্রায় 830 কোটি, আর রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী ভারত প্রায় 147 কোটি নাগরিক নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সাম্য, দারিদ্র, মানবাধিকার, মাতৃত্ব, জ্বালানি সংকট, বনাঞ্চল ধ্বংস সব কিছুর সঙ্গেই জনসংখ্যার সম্পর্ক রয়েছে। আমাদের এই সরল সত্যটাও বুঝতে হবে যে আজকের সময় জনসংখ্যার আকারটাই বড় কথা নয়, আরও জরুরি হল তার গুণগত মান। তরুণদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করাটাই আসল কাজ, না হলে সংখ্যাটা বোঝা হয়ে যাবে। তাছাড়া প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়নের এমন পন্থা গ্রহণ করতে হবে যাতে

0: ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটা বাসযোগ্য হতে পারে। আমরা দেখছি জনসংখ্যার চাপ তৈরি করছে বেকারত্ব ও আর্থিক বৈষম্য। খাদ্য, পানীয় জল, বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ছে। শহরগুলিতে জনসংখ্যার চাপের ফলে বাড়ছে বস্তি এলাকা, সরকারি হাসপাতাল এবং স্কুলগুলিতেও বাড়ছে ভিড়। আসল কথা হলো, সরকারি পরিকাঠামোর ওপর চাপ বাড়ছে, দেখা দিচ্ছে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার সমস্যা। এছাড়াও সম্পদ ও সুযোগের অভাবে কর্মসংস্থানের সমস্যা তৈরি হয়, বাড়ে অপরাধমূলক কর্মকাণ্ড, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতা। অনেকেই বলবেন, জনসংখ্যা বাড়লে তো কর্মশক্তিও বাড়বে, বাড়বে বাজার। ঠিক কথা, কিন্তু অপরিকল্পিত ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে সম্পদের অভাব ও বঞ্চনের সমস্যা, বেকারত্ব, আবাসন সংকট এবং পরিবেশ দূষণের মতো সমস্যা তৈরি হতে পারে। বিশ্ব জনসংখ্যা দিবস আমাদের এই অবস্থার মোকাবিলা করার জন্য প্রস্তুতি ও সতর্কতা নেওয়ার দিন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।
1: আকাশবাণী শুলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথমে অভিজিৎ।

0: এতক্ষণ ভজন শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলো হার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন হিন্দি ভাষা শিক্ষার আসর।
1: এই যে সহেল ও প্রীতি, তোমাদের দেখে বেশ মনে হচ্ছে প্রস্তুত হয়ে এসেছ, বেশ হাসি খুশি দেখাচ্ছে তোমাদের, ব্যাপারটা কি?
2: হ্যাঁ স্যার, কারণটা খুবই স্বাভাবিক।
1: কিরকম?
2: আপনি যে আমাদের গল্প শোনাবেন আজকে।
1: আচ্ছা, গল্প শোনাবো, আচ্ছা, ইসিলিয়ে তুম দোনো ইতনি খুশ নজর আ রহি হো, হ্যায় না? আচ্ছা বতাও, তুম দোনো বতাওগি কি আজ কেসি কাহানি শুননা চাহতি হো?
2: মে তো কাকি জ্যাসি কাহানি শুননা চাহতি হো।
1: আচ্ছা,
2: আব আপ সহেলি সে পুছিয়ে।
1: আচ্ছা, তো তুম কাকি জ্যাসি কাহানি শুননা চাহতি হো, তো সহেলি তুম বলো, তুমারি ক্যা ফরমাইশ হ্যায়?
2: আপনি সেদিন কাকির?
1: নহীন নহীন, বাংলা মে নহীন, মেনে সওয়াল কিয়া হ্যায় হিন্দি মে, তো তুমি হিন্দি মে হি জবাব দেনা চাহিয়ে, হিন্দি মে জবাব দো, দেখো প্রীতি নে হিন্দি মে জবাব দিয়া থা, তুমি কোশিশ করো।
2: উস দিন কি কাকি কি কাহানি হামে বহুত আচ্ছা লাগা থা।
1: দেখো ইহি রুক যাও থোড়ি দের কে লিয়ে, উস দিন কি কাকি কাহানি হামে বহুত আচ্ছা লাগা থা, নহীন গলত বাত বোল গই, প্রীতি তুম বতা সকতি হো ইহা সহেলি নে কোন সি গলতি কি?
2: ইহা আচ্ছি লাগি থি কহনা হোগা।
1: আচ্ছা, ইহা আচ্ছি লাগি থি কহনা হোগা, লেকিন কিউ কহনা হোগা সহেলি, আব তুম কুছ কহো, কিউ কহনা হোগা?
2: কিউকি কাহানি শব্দ স্ত্রীলিঙ্গ হ্যায়।
1: হ্যাঁ,
2: আব তো ঠিক হ্যায় না?
1: হ্যাঁ বিলকুল ঠিক হ্যায়, আব বিলকুল ঠিক হ্যায়, তুমি কহনা পড়েগা কি উস দিন কি কাকি কাহানি হামে বহুত আচ্ছি লাগি থি, বিলকুল ঠিক হ্যায়, তো
2: তো মে ভি ইসি তরহ কি কাহানি শুননা চাহতি হো।
1: বহুত খুব, তো তুম ভি ঠিক ইসি তরহ কি কাহানি শুননা চাহতি হো, অর্থাৎ জিস তরহ কি কাহানি প্রীতি শুননা চাহতি হ্যায়, হ্যায় না? তো ঠিক হ্যায়, আজ মে বিশ্বম্ভর নাথ শর্মা কৌশিক কি তাই কাহানি শুনা রহা হুঁ। কৌন সি কাহানি? তাই কাহানি। কৌন হ্যায় ইসকে লেখক? বিশ্বম্ভর নাথ শর্মা কৌশিক। হ্যাঁ, কেবল বিশ্বম্ভর নাথ শর্মা কহনে সে নহীন হোগা, বিশ্বম্ভর নাথ শর্মা কৌশিক। হ্যাঁ, তো এক বাত বতাও কি তাই কাকে বলে, কে বলবে? প্রীতি তুমি বলবে?
2: বাংলায় তাই শব্দটি প্রচলিত আছে, যেমন
1: যেমন কাকি গল্পটি ভালো লেগেছিল তাই তুমি এই রকম আর একটি গল্প শুনতে চাইছ, তাই না?
2: ঠিক তাই স্যার।
1: না, এ তাই সে তাই নয়, এমনকি তাই তাই তাই মামার বাড়ি যাই তাহলে নয়, এ হলো জেঠিমা, হিন্দি তাই, অর্থাৎ জেঠিমা বাংলায় যাকে বলে, অর্থাৎ বড়ি চাচি।
2: তার মানে বাবার থেকে বড় যে জ্যাঠামশাই তাকে কি চাচা বলবো না?
1: নিশ্চয়ই বলবে, বাবার থেকে যিনি বড়, বাংলায় আমরা বলছি জ্যাঠামশাই, হিন্দিতে চাচা বলবে, তবে বড়ে চাচা। কিন্তু যদি এক কথা বলতে হয় তাহলে কিন্তু

0: বলতে হবে তাউ, ত্রয়াকার দীর্ঘ তাউ।
1: তাহলে স্যার আমরা হিন্দিতে জ্যাঠামশাইকে বলবো তাউ,
0: হ্যাঁ
1: আর জ্যাঠাইমাকে বলবো তাই।
0: হ্যাঁ নিশ্চয়ই, তাউ হচ্ছে জ্যাঠামশাই আর তাই হচ্ছে জেঠিমা। হ্যাঁ আব ঠিক তরহ সে সমঝ মে আ গই বাত। তো শুরু করে কাহানি সুনো। তাউ জি হমে লেল গালি লা দোগে, কহতা হুয়া এক পঞ্চবর্ষীয় বালক বাবু রামজি দাস কি ওর দৌড়া। এক বার ফির সুন লো, কাহানি শুরু হো রহি হে ইস তরহ সে। কিস তরহ সে? ইয়ানি এক কথোপকথন সে, এক বাক্য সে, এসা বাক্য জো কোই ছোটা লড়কা কহ রহা হো। ক্যা কহ রহা হে ও? তাউ জি হমে লেল গালি লা দোগে, কহতা হুয়া এক পঞ্চবর্ষীয় বালক বাবু রামজি দাস কি ওর দৌড়া। আচ্ছা সহেলি, ইয়ে লেল গাড়ি ক্যা চিজ হে?
1: স্যার আমার মনে হচ্ছে ইয়ে লেল গাড়ি বোধহয় রেলগাড়িকে বলা হচ্ছে।
0: হ্যাঁ ঠিক বলেছো, লেল গাড়ি বলা হচ্ছে রেলগাড়িকে, কারণ ছেলেটির বয়স মাত্র 5 বছর, তাই সে রেলগাড়ি উচ্চারণ করতে পারে না, বলে কি বলে লেল গাড়ি। আচ্ছা দেখো, তোমরাও ছোটবেলায় এইভাবেই রকেলা বলতে, কি পেতে মনে পড়ছে ছেলেবেলার কথা?
1: শুধু তাই নয় স্যার, দন্ত শকে আমরা ছ উচ্চারণ করতাম।
0: হ্যাঁ ঠিক বলেছ, দন্ত শকে ছ উচ্চারণ করতে সবাই, আমিও করতাম। তোমার সব মনে আছে দেখছি। কি সহেলি, তুমি এখন চুপ করে কি ভাবছ?
1: ও কি ভাবছে আমি বলতে পারি স্যার?
0: আচ্ছা ভাবছে সহেলি আর বলবে তুমি? বেশ বলো কি ভাবছে সহেলি।
1: সহেলি ভাবছে দন্ত স এবং ছ এর মতো আরো কত অক্ষরের উল্টো পাল্টা উচ্চারণ করতাম ছেলেবেলায়। যেমন থ কে থ, ঠিক বলেছি না?
0: ঠিকই বলেছো তুমি, আমরা ছেলেবেলায় পড়তাম পাখি ছব কলে লব লাতি পোহাইলো, কি বলো সহেলি?
1: তাই
0: না? আচ্ছা খুব ভালো বলেছো সহেলি, তবে এ নিয়ে বেশি আলোচনা করলে এদিকে সময় ফুলিয়ে যাবে, তাই না?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা আচ্ছা, এবার ছ স থাক, আসি গল্পে। দেখো বাত ইয়ে হে কি বচপন কি বাতে ইয়াদ আনে পর হম ন জানে কহাঁ খো জাতে হ্যাঁ, হ্যায় না?
1: হ্যাঁ স্যার, বচপন কে দিন ভুলায়ে নহিঁ ভুলতে।
0: হ্যাঁ
1: বড়ে রঙিন দিন থে ওয়ে।
0: হ্যাঁ বচপন কে দিন তো ভুলায়ে নহিঁ ভুলতে, রঙিন দিন থে ওয়ে সব তো। খৈর হমে ইস সময় ভাবনাও মে নহিঁ খোনা চাহিয়ে, হম কাহানি শুনে। তো শুনো, বাবু রামজি দাস উস বালক কে তাউ লগতে থে। হ্যাঁ বাবু রামজি দাস উস বালক কে তাউ লগতে থে, আর উস বালক নে আপনে তাউ জি সে রেলগাড়ি কি মাং কি থি। দেখো রেলগাড়ি কি মাং কি থি, ইসকা মতলব ইয়ে নহিঁ হে কি একদম রাজধানী এক্সপ্রেস উসে চাহিয়ে, সচমুচ কি রেলগাড়ি নহিঁ?
1: হ্যাঁ খিলোনে কি রেলগাড়ি।
0: হ্যাঁ খিলোনে কি রেলগাড়ি, ইয়ানি খেলনে ওয়ালি রেলগাড়ি, जिससे जिसे लेकर बच्चे खेलते हैं, है ना? तुम लोगों ने भी शायद खेला होगा बचपन में। तो बाबू साहब ने दोनों बाहें फैलाकर कहा, बाहें बाह से लेकर, बाह यानी बाहू, बाहें उसका बहुवचन है, दोनों बाहें फैलाकर कहा, हाँ बेटा ला देंगे, हाँ बेटा ला देंगे। उन्होंने बालक को गोद में उठा लिया, गोद বাংলায় বলি কোল, হিন্দিতে বলবো গোদ। উনহোনে বালক কো গোদ মে উঠা লিয়া আর উসকা মুখ চুম কর বোলে, ক্যা করেগা রেলগাড়ি? উসকা মুখ চুম কর বোলে, কিসকা? উস বালক কা। অভি তক উস বালক কা নাম নহি দিয়া গয়া হে, ইসলিয়ে হম উস বালক কো কেবল বালক হি কহেঙ্গে। হ্যাঁ বালক হি কহেঙ্গে। তো উসকা মুখ চুম কর বোলে, ক্যা করেগা রেলগাড়ি? বালক বোলা, उसमें बैठकर बलिदूल जाएंगे, बाबूजी को नहीं ले जाएंगे। बलिदूल, बलि यानी बड़ी, वो बच्चा है ना, तो इसलिए र नहीं बोल पाता है, इसलिए ल बोलता है। तो बलिदूल जाएंगे, बाबूजी को नहीं ले जाएंगे, हमें लेल गाली नहीं ला देते। ताऊ जी तुम ला दोगे तो तुम्हें ले जाएंगे। कह रहा है बालक कि ताऊ जी तुम ला दोगे तो तुम्हें ले जाएंगे। अच्छा प्रीति बताओ, यहां तक तो तुमने कहानी सुनी,

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে আমার গ্রাম আমার দেশের কথা অনুষ্ঠান। উত্তর দিনাজপুর জেলার সুভাষগঞ্জ পালপাড়া গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন, সংগ্রহ করেছেন আমাদের প্রতিনিধি শারদা গুহ। আকাশবাণী শিলিগুড়ি আয়োজিত আমার গ্রাম আমার দেশ এই শীর্ষক অনুষ্ঠানে আজ আমরা পৌঁছে গিয়েছি রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সুভাষগঞ্জ পালপাড়া গ্রামে। এখানে এসে মূলত বহু প্রাচীন একটি গ্রামের নানান ইতিহাস সম্পর্কে নানান তথ্য আমরা যেমন সংগ্রহ করতে পেরেছি বা পারছি, তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে এই গ্রামের কিছু ঐতিহাসিক কথা বা তার উদ্ভাবন তার সৃষ্টি সমস্ত কিছু জেনে নেব এই গ্রামের কিছু পুরনো মানুষদের কাছ থেকে। চলুন সরাসরি তাদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠি।

0: যদিও বহু প্রাচীন গ্রাম, তবু এই গ্রামের থেকেই এক একজন সশিক্ষিত সুশিক্ষিত নাগরিক হিসেবে নিজেদের শহরের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তেমনই এক শিক্ষকের সঙ্গে পরিচয় হলো আমাদের, আমরা কথা বলে নেব। নমস্কার, আপনার নাম?
1: আমার নাম হারাধন পাল।
0: এখানে এসে জানতে পারলাম বহু পুরনো এই গ্রাম এবং এখানের বসতি যারা রয়েছেন তারা বহু প্রাচীনকাল থেকে এখানে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কুলিক নদী পাশ দিয়ে বয়ে গিয়েছে তার একটা ইতিহাস। একটু ছোট করে যদি আমাদের বলেন যে কবে থেকে আপনারা এখানে এসেছেন, থাকছেন, বা এই গ্রামের সৃষ্টি কবে থেকে বলা যেতে পারে।
1: এখানে পালপাড়াতে আমরাই প্রথম চন্ড শুনে এখানে আসা, তারপরে ধীরে ধীরে সব ওই বাংলাদেশ থেকেই আসছে সব। আসার পরে এখানে বস্তি হলো, যেরকম এখানে একটা কলোনি বস্তি হলো, তখন পঞ্চায়েত হয় নাই, তারপরে 70 পঞ্চায়েত আসলো, পঞ্চায়েতের থেকে এই পাড়াগুলা কলোনি বস্তি হলো, তাও ধীরে ধীরে পাড়াটা ভরে গেল। তারপরে মাটির ব্যবসার উপরে নির্ভরশীল, সব মাটির ব্যবসা করে জীবিকা নির্বাহ করে এইভাবে চলতো, ঘাটে নৌকা থাকতো। এখন তো মনে করেন সব রকম সবাই সব ব্যবসা করতেছে, আগে জীবিকা নির্ভর একমাত্র এই মাটির ব্যবসার উপরে।
0: এখনো এই পাড়ার নাম পালপাড়া রয়েছে
1: এবং কোটগ্রাম পালপাড়া বলে এটাকে।
0: এবং আমি এসে এখানে দেখছি প্রায় প্রতিটি বাড়িতেই ছোট থেকে বড় সকলেই হাতের কাজে নিযুক্ত রয়েছে।
1: হ্যাঁ, সবাই হাতের কাজে ব্যস্ত।
0: তো এই শুরুটা আপনারা কিভাবে শুরু করেছিলেন, বা বর্তমানে বলছেন যে অনেকে ছড়িয়ে গিয়েছে নানান ব্যবসায়, এর কারণ কি বলা যেতে পারে?
1: এর কারণ হচ্ছে এখন বাইরে বাইরে যাচ্ছে, কেউ সোনার কাজ শিখতেছে, কেউ একভাবে এক বাড়িতে পাঁচটা সন্তান আছে, পাঁচ সন্তান একইভাবে থাকবে না, মাটির কাজ করবে না, তারা হয়তো কেউ সোনার কাজ, কেউ স্টেশনারি দোকান, এইসব কাজ করতেছে। এই ব্যবসাটা লিপ্ত হয়ে গেছে, সেরকম ইনকাম ছিল না, মাটির ব্যবসার মধ্যে সেরকম ধরনের ইনকাম ছিল না, তখন ইনকামের জন্য বা পরিবেশকে একটু স্ট্যান্ডার্ড করার জন্য অন্য অন্য কাজ করে একটু পাকা বাড়ি করবে, সব সোনের ঘর ছিল, টিনের বেড়া ছিল, যে না অন্য অন্য ব্যবসা গেলে কিছু উন্নত হবে, এইভাবে ধীরে ধীরে অন্য ব্যবসায় গেছে।
0: আপনাদের এখানকার তৈরি মাটির জিনিসপত্র বাইরে বাইরে বিভিন্ন জায়গায় আপনারা পাঠান, তো সেই সমস্ত সম্পর্কে যদি আমাদের একটু জানান।
1: এইসব জিনিসপত্র নিয়ে বাইরে গেলে পরে এখানে একটা ইনকাম সোর্স বেশি হচ্ছে, লোকালে কত চলবে? যেরকম হাড়ি পাতিল নিয়ে যেত আপনার হচ্ছে ফাটাপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এসব এখনো যায়, দইয়ের খুঁটি জলপাইগুড়ি যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে, চায়ের কাপ যাচ্ছে, কাটিহার যাচ্ছে, পূর্ণিয়া যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, ওখানে দুটো পয়সা বেশি আছে, ইনকামটা বেশি হয়।
0: আগে থেকে এখন এই চাহিদাটা কি কমেছে না বাড়ছে?
1: না, এখন একটু চাহিদাটা বাড়ছে, মাটির প্রতি একটু মানুষের ধ্যান ধারণা নিছে, এখন মানুষ এই অন্য অন্য ব্যবসার থেকে এখন মাটির ব্যবসার প্রতি একটু নজর দিয়েছে।
0: আচ্ছা, আপনারা কি তাহলে এখন আপনাদের পরবর্তী প্রজন্মদের এভাবে হাতে করে শেখান যে তারা যেন এই কাজটাকে বাঁচিয়ে রাখে, বা আপনাদের এই পালপাড়ার ঐতিহ্যটা যাতে বেঁচে থাকে, এরকম প্রচেষ্টা কিরকম চলছে? আপনারা
1: শিল্পর মর্যাদাটা সকলে দিতে পারে না, শিল্প এখানে প্রচুর, হ্যাঁ, সেই শিল্প হিসাবে শিল্পর ব্যবসাটা মর্যাদা পায়নি, সেই হিসাবে

0: ডেভেলপ হয়নি, যার জন্য অনেকে এখান থেকে সরে গেছে। হ্যাঁ, যদি মর্যাদা পেত তাহলে পরে হয়তো এই ব্যবসাটা আগা করে ধরে রাখতো, এখন একটু পয়সা দেখছে যার জন্য এই ব্যবসাটাকে আবার পুনরাবৃত্তি চেষ্টা চালাচ্ছে।
1: এর মধ্যে পাশেই বয়ে যাওয়া কুলিক নদী এবং রায়গঞ্জের রায়গঞ্জ আমরা বলে থাকি, আগে পুরাতন নাম ছিল রায়গঞ্জ, তো এই নদী নিয়ে প্রচুর ইতিহাস এবং সব থেকে পুরনো যদি বন্দর অঞ্চল বলা হয়ে থাকে একদম আপনাদের পাড়ার সংলগ্ন, তো সেই সম্পর্কে যদি একটু বলেন, সেই পুরনো ইতিহাস আপনাদের ছোট থেকে বড় হয়ে ওঠা এই নদীকে ঘিরে সেই গল্পগুলো যদি একটু জানতে পারি।
0: মানে আমাদের এই নদীতে আমাদের পাল সমাজের একটা করে নৌকা ছিল, ছোনের গাড়ি আসতো, ছোন নিয়ে সবার ছোনের বাড়ি ছিল, ঠিক আছে। তারপরে এই নদীতে কুমোর পাড়া গরুর গাড়ি বোঝাই করা, এইরকম একটা ইতিহাস। যেরকম বিহার থেকে গাড়ি আসতো আমাদের হাড়ি কলসি সব নিয়ে ওরা চলে যেত বিহারে, এখানে
1: জলপথে
0: যাতায়াত করতো, আর আমাদের ব্যবসা ছিল জলপথে, বিয়ে অনুষ্ঠানও জলপথে যেত। তারপরে এরকম আমাদের গাড়ি ঘোড়া তো পরে আসলো, হ্যাঁ, নৌকা পথে আমাদের ব্যবসা ছিল চরম পর্যায়ে। ধানের গাওয়াল করে সে ধান নিয়ে আসতো, মানে একটা কৃষকের ঘরে যা ধান না থাকতো আমাদের এই পাল সমাজের ঘরে তা থাকতো। হ্যাঁ, মোটা খাওয়া মোটা পরা বা সবাই সচ্ছলতা এরকম ছিল।
1: তারপর ধীরে ধীরে এই নদীর
0: নদী ভরে যাচ্ছে, নদীর ভাঙন ধরেছে, নদীর ভিতরে প্রায় অর্ধেক বাড়িও হয়ে গেছে, নদী ভেঙে বাড়ি হয়ে গেছে।
1: সেই জায়গা থেকে আজকের এই বন্দর অঞ্চল আর আপনাদের সময়কার বন্দর অঞ্চল, কোথাও গিয়ে মনের ভিতর কি কোনো একটা খারাপ লাগা তৈরি হয় যে আমরা হারিয়ে ফেলছি আমাদের সেই পুরো?
0: অবশ্যই, এই ঘাট একটা আমাদের ভিতরে ছোটবেলা থেকে দেখছি, এই ঘাট দিয়ে অনেক কিছু পারাপার হতো, এখন এই নদীতে বন্দরে কত মালপত্র আসতো, ওখান থেকে নদীর মালপত্রে মাল যেত, এখন দেখা যাচ্ছে যানবাহনে যাচ্ছে আমাদের চোখে পড়ছে না, এই ঘাটেই অনেক মাল নামাতো বড় বড় পুঁজিপতিরা।
1: এখন দিনগুলো এখন যেন কোথায় চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু সেই দিনগুলো আর আমরা খুঁজে পাই না। আমরা এরকম আরো নানান স্মৃতি এই গ্রামের আশেপাশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের এই মানুষজনদের সঙ্গে কথা বলছি, জানছি তাদের কাছ থেকে, সেটি একটি হরিবাসর এবং এখানে কীর্তন, নিয়মিত পুজো আর্চা এই সমস্ত কিছু হয়ে থাকে। এখানে আপনারা সকলে একত্রিত হয়ে বছরে এখানে অনুষ্ঠান হয়।
0: আমাদের এই টোটাল 1200 ঘর পাল আছে এখানে, সবাই একবদ্ধভাবে একতাবদ্ধ, খুব কমিটিটা আছে আমাদের এখানে। এখানে আমরা কীর্তন করি, প্লাস বাৎসরিক মায়ের মন্দির আছে, মা তখন ছোট ছোনের ঘর, তারপরে ধীরে ধীরে টিনের ঘর, তারপরে এখন পাকা করলাম, সবাই মানে অ্যাক্টিভভাবে আমাদেরকে দান ধ্যান করে, তার মাধ্যমে আমরা খুব আনুষ্ঠানিকভাবে খুব আনন্দ ফুর্তির মাধ্যমে এই অনুষ্ঠানগুলো করি, কীর্তন করি 24 প্রহর, তারপরে বাৎসরিক এই কালী মন্দিরের এই পূজাটা হয়। আমরা নিজের পকেট থেকে টাকা দিয়ে কোথাও বাইরে না, সবাই টাকা পয়সা দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি, আমরা পাড়া প্রতিবেশী সবাই অনুষ্ঠান খুব আনন্দ উৎসবের মাধ্যমে খুব আমরা ছোটবেলা থেকে এটা করি।
1: মূলত আন্তরিকতার কিন্তু কোথাও কোনো অভাব নেই, হতে পারে হয়তো যান্ত্রিকতায় সে কিছুটা গ্রাস করে নিয়েছে আমাদের এই পালপাড়ার গ্রামের প্রকৃত যে সবুজতা সতেজতা, কিন্তু সেখানে আন্তরিকতার কিন্তু কোনো খামতি নেই এবং প্রত্যেকটি মানুষ একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন, তাদের ঐতিহ্য, তাদের শিল্প, তাদের সংস্কৃতিকে কিন্তু তারা বজায় রাখছেন। তো এরপর আমরা গ্রামের পথে হেঁটে হেঁটে চলুন আরো কথা বলে নেব এই গ্রামের আরো যারা মানুষজন রয়েছে তাদের সঙ্গে, তাদের মনের ভেতরে যে সমস্ত গল্পগুলো লুকিয়ে রয়েছে আপনাদের সামনে তা তুলে ধরবো।

0: গ্রামের পথে পথে ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে চলে এসেছি, হঠাৎ চোখে পড়লো পালবাড়ি উদ্যোগ, একটি মৃৎশিল্পের কারখানা। সেখানে অনেক মহিলারা কাজ করছেন একসঙ্গে, দেখে ভীষণ ভালো লাগলো। স্বনির্ভরতার একটা উদাহরণ বলা যেতে পারে। তারা কিন্তু নিজেরা নিজেদের হাতে মাটির উপকরণ তৈরি করে তা বাজারে পাঠিয়ে দিচ্ছেন বিক্রির জন্য, তারা নিজেরা স্বনির্ভর। কথা বলবো তাদের সঙ্গে, তবে তার আগে যিনি মূল উদ্যোক্তা, যার উদ্যোগে এই কারখানাটি চলছে, একটু তার সঙ্গে কথা বলে। নমস্কার দাদা, আপনার নাম?
1: আমার নাম বিজয় পাল।
0: আচ্ছা, এই আপনাদের গ্রামে আজকে ঘুরতে ঘুরতে আপনার এই এত বড় কারখানাটি চোখে পড়ে গেল। আগে তো আমরা বাড়িতে দেখতাম মাটির জিনিসপত্র তৈরি করা হতো, এই এখন নতুন ভাবে কারখানা তৈরি করে এতজন মহিলা আপনার এখানে কাজ করছেন, এই উদ্যোগটা কিভাবে নিয়েছিলেন বা কবে থেকে নেওয়া, কি ভেবে নেওয়া?
1: অ্যাকচুয়ালি এটা তো পালপাড় মূলত মৃৎশিল্পেরই নির্ভরশীল। একটা সময় দেখা গেছে, মানে আমি দেখেছি যে বেশিরভাগ মানুষই আপনার মাটির কাজ ছেড়ে ছেড়ে অন্য ব্যবসায় চলে যাচ্ছে। ওরা রিজনটা দেখালো যে

0: আপনার মাটির কাজে লাভ নেই বা এরকম জন্য অন্যান্য কাজে চলে দাম দেয় না। এবার আমি এটা ভাবলাম যে এইভাবে যদি সবাই ছেড়ে দেয় তাহলে পাড়া যে পালপাড়া এটা, তাহলে এই ঐতিহ্যটা টেকানো যাবে কি?
1: হারিয়ে যাবে।
0: আমি ভাবলাম তাহলে কি করা যায়, একটা ভাব আশেপাশে দেখছি কি করে আপগ্রেডেড করা যায়। তো দেখলাম যদি এটাকে মেশিনে সব জিনিস তৈরি করা যায় তাহলে হয়তো ভালো হবে।
1: সেটাকে হ্যাঁ
0: একটা ইন্ডাস্ট্রিয়াল রূপ নিয়ে আমরা এখানে শুরু করলাম। তো তার ফলে দেখছি সবার আগ্রহ বাড়ছে।
1: কতজন মানুষ আপনার এখানে কাজ করছে?
0: আমাদের মানে কারখানার ভেতরে আর পাড়া জুড়েও আমাদের কাজ হয়, সব মিলিয়ে এখন 60 জন মহিলা কাজ করছে। পুরোটাই মহিলাই কাজ,
1: পুরোটা মহিলারা কাজ করে থাকেন।
0: অ্যাকচুয়ালি মহিলা নির্ভরই, শুধু আমাদের যেগুলো মহিলারা পারবে না, ধরুন মাটি পোড়ানো থেকে শুরু করে মাটি কাটা কোপানো, এতে কাজ মহিলারা করছে, বাকি লেবার যেগুলো আছে ছেলেরা সেটা কাজ করছে।
1: ভাই উদ্যোগ তার তো মানে এখন বলা যেতে পারে ভীষণ সাধুবাদ জানাবার মতো একটি উদ্যোগ, যেখানে মহিলারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে নানান রকমভাবে প্রচেষ্টা করছেন, সেখানে আপনারা এগিয়ে এসেছেন বা আপনি এগিয়ে এসেছেন, এটা তো ভীষণ গর্বের একটি বিষয় বলা যেতে পারে। তো আমি একটু কারখানার ভেতরে মহিলাদের সাথে একটু কথা বলি।

0: দুহাতে চলছে কাজ এবং তার সঙ্গে সঙ্গেই আমি পৌঁছে গিয়েছি তাদের একদম কাজের জায়গায়। কথা বলে নেব একটু, নামটা একটু জেনে নেব।
1: সীমা পাল।
0: সীমা পাল, কতদিন ধরে এখানে কাজ করছেন?
1: আমি আমার 6 মাস হলো
0: আমার এখানে। 6 মাস হলো। আগে কি মাটির কাজ করা হতো? যেহেতু
1: আগে করতাম, বাড়িতে করতাম।
0: বাড়িতে? আচ্ছা, এখন তো নানান ক্ষেত্রে মহিলারা সব কিছুতে এগিয়ে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে আপনাদের এই মাটির কাজ, মাটির কাজে হাত এগিয়ে দেওয়া বা সেই কাজে আরও উৎসাহ নিয়ে এগিয়ে আসা, কিরকম লাগে কাজ করতে?
1: কাজ করতে তো ভালোই লাগে, কিন্তু ওই যে মাটির দাম অনেক বেড়ে গেছে, ওই জন্য আমাদের মালিকও মাটি পাচ্ছে না, আমরা করতে পারছি না।
0: আচ্ছা, পেয়ে গিয়েছি আরেক দিদিকে, নামটা একটু জেনে নেবো দিদি।
2: আমার নাম মনমতি পাল।
0: আচ্ছা, এখানে কতদিন ধরে কাজ করছেন?
2: এখানে কাজ করতেছি 2 বছর হয়ে গেল।
0: 2 বছর হয়ে গেল? এই সংসার সামলে এক হাতে, তারপরে সমস্ত কিছু দেখে, এই সমস্ত কিছুর সঙ্গে এই নিজের হাতের কাজ, কতটা সময় বের করে করা হয়?
2: বাড়ির কাজকর্ম সেরে আইসে 2-3 ঘন্টা সময় পেলেই কাজ করি।
0: আচ্ছা, এবং নিজেকে স্বনির্ভর করে তোলার আর কোনো মাধ্যম কি ভেবে ওঠা হয় না? মাটির কাজকেই সবটা বলে ধরে নেওয়া হয়েছে যে না, আমি মাটির কাজকেই ভালোবেসে করি।
2: সংসারে কাজকর্ম করে, বাড়ির কাজকর্ম করে এসে মাটির কাজ আমি ভালোবাসি, তাই মাটির কাজটাই করি আমি।
0: বা বা বা, ভীষণ সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করব যে এখন এই বাজার চলতি সময় কতটা উপযোগী বলে মনে হচ্ছে এই মাটির কাজ? কোথাও কি একটু আয়ের দিক দিয়ে মনে হচ্ছে যে না, আমরা একটু পিছিয়ে পড়ছি বা একটু কম পাচ্ছি টাকা, এরকম কি কোনো ব্যাপার রয়েছে?
2: এখানে আমি কাজকর্ম করে আরাম পাচ্ছি, বাচ্চা কাচ্চা পড়াশোনা করার, বাড়ির কাজকর্ম করার, আমি কত দিকে আয়েস পাচ্ছি সব
0: নিজের পায়ে এক কথায় দাঁড়ানো। বাহ, খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো কথা বলে। তো চলুন, আরও আনাচে কানাচে গ্রামের কী কী লুকিয়ে রয়েছে, কী কী ঐতিহ্য রয়েছে একটু খুঁজে বের করার চেষ্টা করি।

0: সুভাষগঞ্জ পালপাড়ার পথে পথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রকম গল্প, কাহিনী, গাথা। পথ চলতে চলতেই এক প্রবীণ ব্যক্তির সাথে আলাপ হলো, তার কাছ থেকে আরো কিছু পুরনো ইতিহাস গল্প সব জেনে নিলাম। তো চলুন কথা বলে নিই তার সঙ্গে। নমস্কার।
1: সুভাষগঞ্জ অঞ্চলে তো এর আগে যখন নদী ব্রিজ ছিল না, তখন তো এই অঞ্চলের লোকজন নৌকা করেই পার হতো। তখন এই ব্রিজের তো খুব বেশি বয়স হয় নাই। এদিককার ছেলেপুলে যখন আগে ওই দিকে রায়গঞ্জের দিকে টাউনের দিকে যেতেও ওদিকে স্কুলে পড়তো, তো তাদের তো একমাত্র রাস্তা ছিল বলতে গেলে এই নৌকা করে পার হওয়া। আর তা না হলে যে এই যে ব্রিজ আছে সেই ডেলের ব্রিজের উপর দিয়ে লোকজন যাতায়াত করতো সে সময়। তো এটাই পরবর্তী

পরবর্তীতে যখন ব্রিজ হলো, রায়গঞ্জের সাথে যোগাযোগ আরো ভালো হলো, তখন এই সুবিধাটা হলো। তো এখানে তখন তো অনেক সবার বাড়িতেই ব্রিজ ছিল না বলে সবার বাড়িতেই একটা করে নৌকা থাকতোই, সেই নৌকা ডিঙ্গিতেই ব্যবসা বাণিজ্য চলতো, নদী পারাপার চলতো, রায়গঞ্জের সাথে যোগাযোগটা চলতো। এদিক দিয়ে যেহেতু এখানকার পঞ্চায়েতের অফিসও এখান থেকে অনেকটাই দূরে, সেটাও নদী পাড়ায় ওপারে যেতে হয়। এখন তো এদিক দিয়ে হাইওয়ে হয়ে গেছে, ফলে ওদিক দিয়ে যেতে অনেক সুবিধা হয়, কিন্তু তখন তো হাইওয়ে তো রায়গঞ্জের পূর্ব দিক দিয়ে ছিল, তো সে কারণে ওদিক দিয়ে তো আর যাওয়া যেত না। তো এখানকার মানুষজন যারা এই 10 নম্বর অঞ্চলের মানুষ, মারাইকুড়া পঞ্চায়েতে যদি তাদেরকে অফিসে কোনো কাজে যেতে হতো, তো তারা ওই পাড়ায় যেত, নদী পাড়ায় ওদিক দিয়ে চলে যেত, ওই ঘোষপাড়ার ভিতর দিয়ে ওদিকটা দিয়ে চলে যেত। তো এখানকার মানুষজন চিরকালই সেই সময় নদীর উপরই ভরসা করেছিল, নদী মূল যে যাবতীয় কিছু সেগুলো সব নদী মাতৃকই ছিল। পরবর্তীতে সড়ক ভালো হওয়ায়, পরিবহন ভালো হওয়ায়, ব্রিজ হওয়ায় এখন মানুষজন এর বাড়িতে তো এখন আর নৌকা বিশেষ দেখা যায় না, এখন গাড়ি আছে, বাইক আছে। তারপর আগে মানুষের যখন অত টাকা পয়সা ছিল না তখন সাইকেল ছিল। তো এইভাবেই সুভাষগঞ্জ অঞ্চল বড় হচ্ছে, এই বড় হওয়া আস্তে আস্তে আস্তে আস্তে এখন তো শহরের মতোই অনেকটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অনেক উন্নতি হচ্ছে, উন্নয়নের ছোঁয়া লাগছে, লাইট চলে আসছে অনেক বাড়ি বাড়ি। তো সেটা পুরানো সুভাষগঞ্জ যখন ছিল, সেই সুভাষগঞ্জ একটু অন্যরকমই ছিল বলতে গেলে।

0: প্রথম পর্বের এই আলাপচারিতা, এই আলোচনা, এই পদচারণা আমরা এখানেই শেষ করব। বাকি গল্প, আড্ডা, সমস্ত কিছু নিয়ে আমরা ফিরব আমাদের পরের পর্বে।
1: আমার গ্রাম, আমার দেশের কথা এই পর্যায়ে আজ সুভাষগঞ্জ পালপাড়া উত্তর দিনাজপুর থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনলেন। সংগ্রহ করেছেন আমাদের প্রতিনিধি শারদা গুহ। আকাশবাণী শলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে।
2: ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন একটি বিরামহীন বিষয়।

0: বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

এতক্ষণ অতুল প্রসাদের গান শুনলেন শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত। আকাশবাণী শলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি।

0: 7670৫ এই নাম্বারে ফোন করুন এবং সরাসরি জুড়ে যান আমাদের সাথে। শ্রোতা বন্ধুরা, আজকে এই যে বর্ষা দিন আমরা যাপন করছি, আজকের যখন এই বর্ষা বাইরে অবিরত ধারা পড়ে চলেছে, তাহলে অবশ্যই বর্ষা আমাদেরকে একটি জিনিস ভীষণ রকমভাবে মনে করিয়ে দেয়, তাহলে একটি অনুভব, আর সেই অনুভব হলো বিরহ। আসুন না আজ আমরা বিরহ নিয়ে কথা বলি। বর্ষার বিরহ, দুটো শব্দই ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর ঠিক এই অনুষ্ঠানের শুরুতেই কথা বলতে বলতেই আমাদের সাথে এসে গিয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, আপনার নাম এবং কোথা থেকে বলছেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ, এটা আমাদের, আমরা বুঝতেই পেরেছি যে অম্বিকা দেবী আপনি হবেন, কিন্তু তবু আমাদের একটা নিয়ম অনুযায়ী আমাদেরকে বলতেই হয় যে স্থান এবং নাম। কেমন আছেন বলুন।
1: কয়েকদিন ধরে ফোন করছি, আপনারা গলা এবার কণ্ঠস্বর চিনতে পারবেন।
0: হ্যাঁ নিশ্চয়ই, আপনি এই সময়টাতে তো অবশ্যই ফোন করেন। আমরা গাছপালা নিয়ে কথা বলেছি, আমরা বৃষ্টি নিয়ে কথা বলেছি, রোদ নিয়ে কথা বলেছি, তো আজকে আমাদের যে বিষয় তা হলো বিরহ। বর্ষাতে এই যে মন খারাপ করাটা, সেই সম্পর্কে কারোর কথা মনে পড়ে যাওয়া, এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
1: দেখুন, সত্যি বর্ষার সময় বিরহ, আমাদের কাছেই কবিগুরু রয়েছেন, উনি এই বিরহ নিয়ে প্রচুর গান, প্রচুর কবিতা কিন্তু উনি রচনা করেছেন। হ্যাঁ, সত্যি বিরহ মাঝে মাঝে থাকা বা হওয়া ভালো। কারণ এই কারণেই বলছি, বিরহ যত মানে হয়, সম্পর্ক তত আরো মধুর এবং আরো মানে দৃঢ় বা গাঢ় হয় কিন্তু সম্পর্ক। যে কোনো সম্পর্কের বিরহ একটু ভালো, হ্যাঁ বিরহ থাকা ভালো। তারপর ধরুন আমরা দেখি প্রকৃতিতে যখন আমাদের প্রকৃতি মা মাঝে মাঝে আমাদের উপর মানে বিরহ হন, হ্যাঁ এই কারণেই বলছি, প্রকৃতিকে এই কারণেই আমি দিলাম, মানে প্রকৃতির সঙ্গে তুলনা এই কারণেই করছি। দেখুন, যখন বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আবার যখন রোদ হচ্ছে, হ্যাঁ এক নাগারে রোদ মানে দাবদাহে মানে থাকা যাচ্ছে না, তো প্রকৃতি মা আমাদেরকে এটা দিচ্ছেন। কারণ আমরা প্রকৃতি মাকে যেভাবে মানে তার উপর যা অত্যাচার করছি, সেখান থেকে তিনি সেটা আমাদেরকে আবার ফিরত দিচ্ছেন। তাই আমরা মানে বিরহ বলুন আর যাই বলুন না কেন, সেগুলো আমাদেরকে একটু থাকতে হয়, হ্যাঁ মানুষের সম্পর্ক নিবিড় করার জন্য।
0: সেটা তো ঠিকই বলেছেন, আর এই বৃষ্টি দিনে হয়তো আরো বেশি করে কেউ যদি আমাদের থেকে দূরে থাকে তবে মনে পড়ে যায়।
1: বৃষ্টি ভেজা দিনে তো বিরহ থাকতেই হয় অনেক কিছুর সঙ্গে।
0: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি যেমন গাছপালা নিয়ে নিজে ভীষণ রকমভাবে সুন্দর একটি জীবন যাপন করেন আপনার সন্তানের সাথে, সেভাবে আপনি করতে থাকুন, ভালো থাকুন। তাহলে শ্রোতা বন্ধুদের ফোন এলো, আমরা কথা বললাম আজকের এই বৃষ্টি দিন, যেই বৃষ্টি দিন আরও আমরা হয়তো শ্রাবণ মাস যখন আসবে আরও বেশি অবিরত বর্ষাধারায় আমরা স্নাত হব, কিন্তু আজকের যে বিরহ অদ্ভুত রকমভাবে এই বৃষ্টি আরও প্রবলভাবে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, তার সাথে অবশ্যই সঙ্গে থাকবে গান। কারণ বর্ষা রয়েছে, বিরহের কথা রয়েছে, আর তার মধ্যে একটা বিরহের সুর না থাকলে হয়? কিন্তু অবশ্যই আজকে আমরা গান শুনব। এবারে যে প্রথম এই অনুষ্ঠানের আজকের গান, তা আমরা শুনব হৈমন্তী শুক্লার কণ্ঠে।

0: থাকবে কিছু কথা। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে কথা বলতে এবং জুড়ে যেতে অবশ্যই ফোন করুন। বলতে বলতেই আমাদের সাথে এক শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? একেবারে বিশ্বজিৎ বাবু, আমরা নেহাত আমাদের নিয়ম, তার জন্যই আমরা বলি, না হলে বুঝতেই পারি এই মিষ্টি একটি ডাক। বর্ষা এবং বিরহ নিয়ে কথা হচ্ছে আজ, বলুন কি বলতে চান?
1: হ্যাঁ, বর্ষা তো দিদি ভাই, এটা তো খুবই ওপর নির্ভর করে আমাদের সারা জীবনের চলার পথ। কেন এই কারণে যে মানে আনন্দের সহিত গান গেয়ে মানে আনন্দে, তা সেইটা বর্ষাতেই ডিপেন্ড করে। তা বর্ষা ধরুন অবশ্যই দরকার, কেননা দিনের বর্ষার মতো তো এখন আর সেই বর্ষা হয় না। এখন ধরুন সেরকম ধরনের মেঘ গর্জনের পরিমাণটা কেবল বেড়েছে, আর বাদ বাকি আপনার সেই যে ঘন কালো করে মেঘ আকাশের, হ্যাঁ, সেই জায়গায় যখন ওই পুকুর ঘাটে স্নান করতে যেতাম, চারিধারে বাঁশের গাছ বটবৃক্ষ, আর সেই পুকুরের মধ্যে যখন স্নান করতে যাওয়ার সময় দেখতাম যে এখন এখনকার জেনারেশনে কিন্তু সেই বর্ষা কিন্তু সেইভাবে হয় না। সাইক্লোনের ওপরে চাষবাস গুলো হয়, আর করোনা বছর থেকে অনেকটা বর্ষার মতিটা ফিরে এসেছে আর কি। এখন আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেরকম ভাবে নয় যে আষাঢ়ে যে সবসময় ঝরঝর করে জল পড়বে, ঝমঝম করে একটা বৃষ্টির আওয়াজ, সে আওয়াজও নেই।
0: আপনার পুরোনো কথা মনে করে এই বৃষ্টি দিনে মন খারাপ করে?
1: বৃষ্টির মন খারাপ,
0: হ্যাঁ, পুরোনো দিনের কোনো স্মৃতি, কোনো কথা, হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত, যেগুলো এই বৃষ্টিতে মন খারাপের মতো সেই স্মৃতিগুলো ভেসে আসে?
1: সেটা বলি দিদি ভাই, তখন আমি আমার মেয়েটা ছোট ছিল।
0: হুম হুম
1: হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে।
1: যখন যেত কিন্তু মেঘ গর্জনকে বা বিদ্যুৎ চমকানোকে প্রচুর ভয় পেত। তা সেই সময় মোটামুটি যখন সে থাকতো, তখন আমরা মানে বাড়ি থেকে কেউ না কেউ গিয়ে তাকে নিয়ে আসত। আর যত বৃষ্টি হতো ততক্ষণ সে মানে ক্লাসের মধ্যে মানে বেঞ্চে মাথাটা লুকিয়ে চুপচাপ ভয়ে বসে থাকতো। সেইটা একটু মন খারাপ হয় এখন বর্তমান পরিস্থিতিতে, ওনার তেমন প্রেম হয় নেই, পোস্টিং এখন সেখানে। তো আরো আমাদের এদিকের থেকে বর্ষা জোরালো, এবং আরো কিছু মানে বর্ষার বা দীঘা কাছাকাছি রয়েছে যেহেতু সমুদ্র উপকূল জায়গা, সেই হিসাবে ওখানে তার এখন ভয় কেটে গেছে, সে এখন মোটামুটি গাড়ি নিয়ে দ্বীপ করে।
0: বাহ, এই যে ছোট ছোট বিষয়গুলো যেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যায় এরকম বর্ষা দিনে, কিন্তু সেই সব সকল কথা মনে পড়ে। আর আপনি যে আপনার অনুভূতি এবং পুরনো স্মৃতি ভাগ করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু আপনাকে। সাথে থাকুন, সাথে থাকুন, সুস্থ থাকুন। তাহলে আমরা শুনতেই পাচ্ছি যে এই বর্ষা আমাদের জীবনের কত হারিয়ে যাওয়া, কত মুহূর্তকে টেনে নিয়ে আসে আবারও। এই যে বর্ষার যখন শব্দগুলো হয় যে বৃষ্টি পড়ছে, কিংবা কোথাও স্মৃতির আনাচে কানাচে আমরা নিজেরাই যেন এই বর্ষার আওয়াজের সাথে চলে যাই, পুরনো কোনো কথা, কোথাও বিরহ। আসলে এই বিরহ অদ্ভুত একটি ব্যাপার বর্ষার মধ্যে। প্রিয় বিরহ হতে পারে, কিংবা আপন বা প্রিয়জনের বিরহ হতে পারে, কিন্তু এই মন খারাপ করা একটি দিনে হয়তো এরকম হতেই পারে যে আমরা হয়তো অনেক আগে থেকে কারোর থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম, তাদের স্মৃতি, তাদের কথা, তাদের ছোট ছোট কিছু অনুভব আমাদের হঠাৎ করে এই বৃষ্টিতে মনে পড়ে যায়, এবং সেই যে বিরহ সেটি যেন আরও ভীষণভাবে আমাদের মনকে মোচড় দিয়ে রাখে, হঠাৎ করে অদ্ভুতভাবে এক অনুভবে। এখানেই এই অনুভব না হয় থাক, আমরা আপাতত গানে যাই, আবারও ফিরে আসবো কথায়। আজকে আমরা শুনছি কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে হৈমন্তী শুক্লার গান। হৈমন্তী শুক্লাজির কণ্ঠে যে গানটি এবার

এলাম আবারও আমাদের কথায়। কথা হচ্ছিল বর্ষা নিয়ে এবং বিরহ নিয়ে। আসলে আকাশের যখন নীল রং কালো মেঘে ঢাকা পড়ে যায় এবং তারপর ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়, সত্যি তখন সেই দিগন্তে তাকিয়ে মনে পড়ে যায় কতই না কথা, কত প্রিয় বিচ্ছেদের কথা। এই প্রিয় বিচ্ছেদের থেকেই সাহিত্যে সৃষ্টি হয়েছে কত রকম শিল্প, কত রকম শ্রেষ্ঠ কৃতি, কত কবিতা, কত গান লেখা হয়েছে এই বৃষ্টি এবং এই বিরহ নিয়ে। আসলে পৃথিবীতে কেউই কারোর জন্য অপরিহার্য নয়, হতে পারে না, কিন্তু তবুও কিছু সাধের, কিছু আনন্দের, কিছু প্রিয় মানুষেরা যখন আমাদের থেকে দূরে চলে যায়, তখন কোনো কোনো সময় ঠিক এই রকমই বর্ষা দিনে হয়তো, কিংবা বর্ষার রাতেও তাদেরকে অপরিহার্য মনে হয়। হয়তো যখন পরের দিনের সূর্য ওঠে, দিন পাল্টে যায়, আমরা আবারও নিজেদের জীবনের ছন্দে ফিরি, কিন্তু তবু ঠিক সেই মুহূর্তটাতে হয়তো সেই বিরহ আমাদেরকে বড্ড ভেতর থেকে নাড়িয়ে তোলে এবং অত্যন্ত রকমভাবে মনে পড়ে যায় সেই সকল কথা যা আমরা কিনা ফেলে এসেছি একটু পেছনে, কিন্তু মনের মণিকোঠায় থেকে গিয়েছে। আর সেই ফেলে আসা দিন, ফেলে আসা কথা, ফেলে আসা মুহূর্ত যখন আমাদের মনে পড়ে, তখন হঠাৎ করেই আমাদের মন সেই আবার কালো মেঘের দিকে চোখের দ্বারা ধাবিত হয়। যাচ্ছি পরের গানে।

0: বর্ষার শুরু আমাদেরকে আনন্দ দেয়, কিন্তু মাঝ বর্ষা এসে মনে হয় কত প্রিয় বিচ্ছেদের কথা। জীবনে শুধুমাত্র প্রিয় বিচ্ছেদ তো আর সেইভাবে হয় না যে কোনো একজন প্রিয় মানুষ হতে পারে, কত প্রিয় বস্তু হতে পারে, কত প্রিয় স্মৃতি হতে পারে, কত প্রিয় স্থান হতে পারে, এমন অনেক অনেক কিছুই হতে পারে যার থেকে আমরা হয়তো অনেকটা দূরে সরে এসেছি। আর বর্ষার এরকম মেঘলা দিনে তার কথা মনে পড়ে যায় আমাদের। আসলে বিচ্ছেদ বা বেদনা কেবলমাত্র দূরত্ব নয়, একজন ভালোবাসার মানুষ কিংবা ভালোবাসার কোনো বিষয় কিংবা কোনো স্থান, কোনো কাল বা কোনো পাত্র, তার যে অনুপস্থিতিতে মনের এক গভীর শূন্যতা এবং তার সাথে জুড়ে থাকা কষ্ট এবং ব্যাকুলতা, এই সকল কিছুই কিন্তু মিলে যায় বিরহের সাথে। মায়ের থেকে সন্তান দূরে থাকতে পারেন, সন্তানের থেকে মা দূরে থাকতে পারেন। জীবনে এরকম কত জায়গা রয়েছে যে স্থানগুলো আমাদের বড় প্রিয় ছিল, কিন্তু কর্মসূত্রে আমাদের সেই স্থানকে ছেড়ে আসতে হয়েছে। সকল কিছুই মনে পড়ে যায় অদ্ভুতভাবে এই বর্ষার দিনে। দেখবেন মন খারাপই বর্ষার দিনে, কখনো যখন খুব ঝমঝম করে বৃষ্টি পড়ছে কিংবা ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে এবং আকাশে রয়েছে কালো মেঘ, তখন আপনাদেরও কিন্তু ঠিক এভাবেই কোনো একটি স্মৃতি মনে পড়ে যাবে, যা আনন্দ তো ঠিক দেবে না, কিন্তু বরং সেই স্মৃতিতে আপনারা ঢুকে যখন প্রবেশ করবেন সেই মণিকোঠায়, তখন দেখবেন অনেক রকম যন্ত্রণা, অনেক রকম কষ্ট এবং সেই মুহূর্তগুলো আপনাদেরকে আরও কুড়ে কুড়ে খাচ্ছে। আসলে প্রকৃতি আমাদেরকে এভাবে বিভিন্ন রকমভাবে, যেমন বসন্তের ঝরা পাতা আমাদেরকে এক অদ্ভুত স্বাদ দেয়, তেমন গ্রীষ্মের দাবদাহ আরেক রকমভাবে আমাদের জীবনকে চিনতে শেখায়। ঠিক সেভাবেই বর্ষার শুরু, মাঝের বর্ষা কিংবা শেষের সময়ের বর্ষাও যখন শেষ মুহূর্তে থাকে, সকল কিছুই কিন্তু প্রকৃতি আমাদের এক অদ্ভুত অনুভূতি আমাদের মনের মধ্যে জাগিয়ে তোলে। আজ এই কথায় সুরে অনুষ্ঠান, মাফ করবেন, কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে আসব একই সময়ে, ততক্ষণের জন্য আপনাদেরকে বিদায়।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uw.in.mohf

0: www.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজকের বিষয় দশম শ্রেণীর বাংলা। পাঠদান করবেন শিক্ষক পঙ্কজ ঘোষ, সঙ্গে রয়েছেন ছাত্র সৌমিক বর্মন এবং দেবজ্যোতি চক্রবর্তী। স্কুল নীললিনী বিদ্যামন্দির।
2: আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি পঙ্কজ ঘোষ, নীললিনী বিদ্যামন্দিরের বাংলার শিক্ষক। আজ আমি তোমাদের পড়াবো দশম শ্রেণীর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা, কবি শঙ্খ ঘোষ। আর তোমাদের পড়াশোনায় সাহায্য করতে আমার সঙ্গে রয়েছে তোমাদেরই সহপাঠী সৌমিক বর্মন ও দেবজ্যোতি চক্রবর্তী। শঙ্খ ঘোষের নাম তোমরা এর আগে অন্য ক্লাসে, নিচু ক্লাসে যখন তোমরা পড়ছো তখন শুনেছো। বাংলা ভাষার বিখ্যাত কবি। প্রথমে আমরা একটু কবি পরিচিতি জেনে নিই, তোমাদের বইয়ের মধ্যে যদিও রয়েছে। কবির জন্ম 1932 সাল 5ই ফেব্রুয়ারি, অধুনা বাংলাদেশের বরিশাল জেলায়। এখানে একটা বিষয় তোমাদের বলার আছে, সেটা হলো কি, শঙ্খ ঘোষ কিন্তু তার আসল নাম নয়, এটা তার ছদ্মনাম। যদিও তিনি শঙ্খ ঘোষ নামেই সবার কাছে পরিচিত, তার আসল নাম কিন্তু চিত্তপ্রিয় ঘোষ। এগুলো একটু মনে রাখবে, কেননা আগামীতে তোমাদের যখন তোমরা উঁচু ক্লাসে পড়বে তখন সাহিত্যের ইতিহাস বলে যে টপিকটা তোমাদের পড়তে হবে টেক্সট বই বাদ দিয়েও, তখন কিন্তু বিভিন্ন কবি সাহিত্যিকদের বিভিন্ন বইয়ের নাম বা তাদের ছদ্মনাম, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই কারণেই আমাদের কবি পরিচিতিটা বিভিন্ন ক্লাসে দেখবে বইয়ের টপিকের শেষে বা একদম বইয়ের পেছনে, নবম শ্রেণীতে যেরকম তোমরা একদম কবিতা গল্প প্রবন্ধের একদম শেষে পেয়েছিলে, দশম শ্রেণীতে কিন্তু তোমরা সেটা কবিতা বা গল্প বা প্রবন্ধ বা নাট্যাংশের শেষে কিন্তু পেয়ে যাবে। এখানেও সেরকম রয়েছে। আমরা প্রথমেই বলে নিলাম যে শঙ্খ ঘোষের জন্ম 1932 সালে। তিনি একজন মূলত কবি এবং ভীষণ জনপ্রিয় একজন প্রাবন্ধিক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একসময় অধ্যাপকও ছিলেন। আমরা তার কিছু বইয়ের নাম জেনে নেব। তার প্রথম বইয়ের নাম দিনগুলি রাতগুলি। এছাড়া তার অন্যান্য বই আছে, নিহিত পাতাল ছায়া, পাজরে দ্বারের শব্দ, জলি পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয়, প্রতিপ্রশ্নে কেঁপে ওঠে ভিটে, হাসি খুশি মুখে সর্বনাশ, বহুস্বর স্তব্ধ হয়ে আছে। এগুলো হলো কি তার বিখ্যাত কবিতার বই। এখানে তোমরা আরেকটা তার ছদ্মনাম পেয়ে যাবে, কুন্তক বইয়ের মধ্যে দেওয়া আছে। এবং কুন্তক নামে তিনি দুটো বই লিখেছিলেন, শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা। এবং আমরা যেটা বললাম যে তিনি যতটা গুরুত্বপূর্ণ কবি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের প্রবন্ধ রচনার ক্ষেত্রে। বিভিন্ন ধরনের প্রবন্ধের বই তিনি লিখেছেন, 12 খণ্ডে তার প্রবন্ধের বই আছে। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধের বই সেখানে আমরা পাবো, যেমন কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন, ভিন্ন রুচির অধিকার, এই শহরের রাখাল, এরকম বিভিন্ন তার প্রবন্ধ রয়েছে। এবং যেটা রয়েছে সেটা হলো গিয়ে, যদিও তিনি আমরা বললাম কবি এবং প্রাবন্ধিক, তার কিন্তু তিনটে কিশোর উপন্যাস রয়েছে এবং এগুলো তার অনেকটা বলা চলে স্মৃতিচারণমূলক লেখা, কিশোর উপন্যাস নামে পরিচিত। সেটা হলো গিয়ে সকালবেলার আলো, সুপুরিবনের শাড়ি এবং শহর পথের ধুলো। এটাকে মানে তিনটে কিন্তু পরপর তার তিনটে বিভিন্ন বয়সের একটা চরিত্রকে কেন্দ্র করে, এই চরিত্রটা মূলত শঙ্খ ঘোষই আমরা বলতে পারি। তো এই তিনটে কিন্তু তার কিশোর উপন্যাস। বড় মাপের যেগুলো বড়দের জন্য উপন্যাস সেটা তিনি লেখেননি, তিনি মূলত কবি এবং প্রাবন্ধিক যেটা বললেন এবং কিশোর উপন্যাস, এই তিনটে উপন্যাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যদিও ততটা পঠিত নয় বা বহু পঠিত নয়। এবার যেটা আমাদের আরও একটা তার পরিচয় আছে সেটা হলো গিয়ে, তিনি কিন্তু একজন দক্ষ বা বলবো যে বিখ্যাত অনুবাদকও, এবং অনুবাদের জন্য তিনি একবার সাহিত্য একাডেমি পেয়েছেন, আমাদের বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে পড়ে, বঙ্কিম পুরস্কার, রবীন্দ্র পুরস্কারের মতো, এটাও একটা গুরুত্বপূর্ণ পুরস্কার। তো তার অনুবাদের বিভিন্ন বইও রয়েছে। আর যেটা বললাম যে তিনি অনুবাদের জন্য যেরকম সাহিত্য একাডেমি পেয়েছেন সেরকম কিন্তু তিনি কবিতার জন্য সাহিত্য একাডেমি পেয়েছেন 1977 সালে। সেই বইটির নাম বাবরের প্রার্থনা, ভীষণ গুরুত্বপূর্ণ একটি বই বাবরের প্রার্থনা। 1977 সালে তিনি এটার জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়া তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন, শরৎস্মৃতি পুরস্কার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট, এরকম পদ্মভূষণ পেয়েছেন ভারত সরকারের। এবং আমাদের জন্য ভীষণই গর্বের বিষয় সেটা হলো গিয়ে, এক দশক আগে প্রায় বাংলা সাহিত্যের শেষ ব্যক্তি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, তার আগে যিনি পেয়েছিলেন 20 বছর আগে, তিনি ছিলেন সুভাষ মুখোপাধ্যায়। এই তথ্যটা তোমরা একটু খাতার মধ্যে লিখে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তো শেষ যিনি বাঙালি ব্যক্তি, বাঙালি কবি, তিনি হলো গিয়ে 2016 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। এবং আজ থেকে প্রায় 5 বছর আগে 2021 সালের

0: এপ্রিল করোনাকালীন সময়ে তিনি আমাদের ছেড়ে চলে যান। তো এটা হলো গিয়ে আমাদের মোটামুটি কবি পরিচিতি, একটু বিস্তারিতভাবেই বললাম, কেননা এগুলো বাংলা কবিতার ক্ষেত্রে রবীন্দ্র পরবর্তীকালে বা জীবনানন্দ পরবর্তীকালে যদি বলতে চাই তাহলে প্রথম শ্রেণীর কবিদের মধ্যে কিন্তু তিনি পড়বেন। জয়গোস্বামী, শঙ্খ ঘোষ, এরা কিন্তু প্রথম সারির কবিদের মধ্যে পড়বেন। তো এইবার আমাদের যেটা মূল টপিক, আমাদের আজকে যেটা পাঠ্য, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা, তার যেই মূল গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে সেটা হলো গিয়ে জলই পাষাণ হয়ে আছে। এটা একটু মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় আসে। 2004 সালে প্রকাশিত কবির জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে এই আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটা গৃহীত হয়েছে, এবং এটা শেষ কবিতা কাব্যগ্রন্থের 31 সংখ্যক কবিতা। এগুলো একটু তথ্যগুলো যেগুলো বলছি সেগুলো অতি অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখে রাখবে। এবার যদি আমরা কবিতাটার নামের দিকে দেখি, আয়ারও বেঁধে বেঁধে থাকি, নাম শুনেই বুঝতে পারছো যে সকলে একত্রিত থাকার কথা কিন্তু এই কবিতায় কবি বলেছেন। এবং যদি কবিতাটার মধ্যে তোমরা ছবি দেখতে পারো, দেখবে ওখানে 5-6 জন মানুষ রয়েছে যারা একত্রিতভাবে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ছবির সঙ্গে কিন্তু এই কবিতাটা ভীষণভাবে ঠিকঠাক রয়েছে। তো আমরা যেটা বললাম এখানে যে বেঁধে বেঁধে থাকার কথা কিন্তু কবি বলেছেন। এবার আমাদের মাথায় রাখতে হবে বা আমাদের মনে প্রশ্ন আসবে আর কি, যে কেন কবি বেঁধে বেঁধে থাকার কথা বললেন। কবিতাটার নাম কিন্তু, মানে যে কোনো রচনার ক্ষেত্রে, গল্প হোক, কবিতা হোক, নাটক হোক, তার নামটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নামের মাধ্যমে কিন্তু আমরা সেই রচনাটার মূল বিষয়বস্তুটা অনেকটা বুঝে যাই, অর্থাৎ নামকরণ হলো গিয়ে সেই রচনাটার চাবিকাঠি বলা চলে। তাহলে আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা, আমরা বললাম জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত 31 সংখ্যক তথা শেষতম কবিতা। এখানে দুটো পর্বে কবিতাটা বিভক্ত, 12-12 24 লাইনের কবিতা। ওখানেও আমরা 4 লাইন 4 লাইন করে যদি দেখি তাহলে আমরা 6টা ভাগে সেটাকে ভাগ করব। মূলত দুটো ভাগে বিভক্ত, 12+12, সেখানে আমরা 4 লাইন 4 লাইন করে টোটাল 6 ভাগে ভাগ করব, এবং প্রত্যেক 4 লাইনে কবি কিছু বলতে চেয়েছেন। প্রথমেই তোমাদের বলে রাখি, কবিতাটা যখন আমরা পড়া শুরু করব দেখবে যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি, একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বা একটা বিপদসংকুল পরিস্থিতিতে মানুষের মধ্যে যে দুর্যোগ এসে পৌঁছেছে, মানুষের অবস্থা যে বিপন্ন, প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি দিচ্ছে তাদের, সেই পরিস্থিতি থেকে তারা প্রথমে হতাশ হয়ে যাচ্ছে। তাদের আত্মীয় পরিজন, কাছের মানুষ, আশেপাশে থাকা চেনা পরিচিত মানুষ মারা যাচ্ছে, এবং তাদের মধ্যেও সেই ভাবনাটা ঢুকে গিয়েছে যে তারাও হয়তো মরে যেতে পারে। সেইখান থেকে আমাদের প্রথম দিকে কবিতার কিছু অংশ পড়লে মনে হতে পারে কবি হতাশার কথা বলেছেন, কিন্তু না, কবিতাটা কিন্তু হতাশার মাধ্যমে শেষ হয়নি। কবিতাটার প্রথম স্তবকের শেষাংশ এবং দ্বিতীয় স্তবকের শেষাংশ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারব যে কবি কিন্তু আশাবাদের কথা বলেছেন, অর্থাৎ আশার আলো জ্বালিয়ে দিয়ে কিন্তু তিনি কবিতাটা শেষ করেছেন, এবং এটাই কিন্তু আসল বিষয়। কখনো কখনো আমরা তো কবিতা বা গল্পের লাইন থেকে প্রশ্ন হয়, কখনো একটু অন্যরকমভাবে প্রশ্ন আসে, যেরকম নামকরণ বা কবিতার বিষয়বস্তু, তার সঙ্গে এই কবিতাটার একটা অন্য ধরনের বড় প্রশ্নও আসতে পারে। সেটা হলো গিয়ে আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি যে আশাবাদের কথা বলেছেন বা হতাশার থেকে যে আশাবাদে তার উত্তরণ ঘটেছে, সেই বিষয়টি সংক্ষেপে লেখো, 5 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু একটু অন্য টাইপের প্রশ্ন, কবিতার লাইন তুলে প্রশ্ন আমরা পেয়ে থাকি, সেই কবিতার লাইন তুলে নয়। এবার আমরা সরাসরি কবিতাটার মধ্যে চলে যাব। আমি প্রথমেই সমীককে বলবো কবিতাটার প্রথম 12 লাইন একটু পড়তে।
1: আয়ারও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাদ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয়ারও বেঁধে বেঁধে থাকি।
0: তাহলে আমরা শুনে নিলাম প্রথম 12 লাইন। এবার প্রথম 12 লাইনের যদি প্রথম 4 লাইন আমরা দেখতে পাই, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাদ। কবিতাটার প্রথম অংশ যদি তোমরা দেখো বা গোটা কবিতাটাই যদি আমরা দেখি, কবি কিন্তু কোনো কঠিন শব্দ ব্যবহার করেননি। একটা বিপন্ন পরিস্থিতিকে তিনি খুব সাদামাটা ভাষায় সহজ সরলভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রথম তেলে 4টা স্তবকে যেটা রয়েছে সেটা হলো গিয়ে প্রকৃতির একটা মৃত্যু ফাঁদ বা একটা প্রতিকূল পরিস্থিতি। কি সেই পরিস্থিতি? যে আমাদের চারিদিকটা বিপদের মধ্যে আমরা আচ্ছন্ন, অর্থাৎ চারিদিকে বিপদ দ্বারা আমরা গ্রস্ত। কি রয়েছে? ডান পাশে রয়েছে ধস, বায়ে রয়েছে গিরিখাত, দুটো পর্বতের মাঝামাঝি যে জায়গা গহ্বর,

আমাদের মাথায় বোমারু, বোমারু মানে বোমারু বিমান, এবং পায়ে পায়ে হিমানির বাত, হিমানি মানে বরফ। এই শব্দগুলোর অর্থ তোমরা একটু লিখে রাখবে। দু একটা শব্দ বাদ দিয়ে তেমন কোনো কিছুই কঠিন শব্দ কিন্তু এখানে তিনি কবি ব্যবহার করেননি, সহজ সরলভাবে তিনি কবিতাটার মূল বিষয়ের দিকে চলে গিয়েছেন। তাহলে আমরা চারিদিক দিয়ে মৃত্যুর মধ্যে জীবনযাপন করছে এইসব মানুষেরা, সেই মানুষেরই প্রতিনিধি হলো গিয়ে কবি, তিনি তাদের হয়ে কথা বলছেন। যদিও মনে হতে পারে কবিতাটার মধ্যে যুদ্ধকালীন একটা পরিস্থিতির কথা বলা হয়েছে, কিন্তু যুদ্ধবিরোধী কবিতা এটা একটা, এবং কবি মানবতা পরিচয় এখানে কিন্তু কবিতাটার মধ্যে দিয়েছেন। এখানে কিন্তু ছোট ছোট প্রশ্ন তোমরা প্রথম চারটে লাইনই পেয়ে যাবে, পরীক্ষার মধ্যে প্রায়ই আসে MCQ বা SAQ মোডে, যে আমাদের ডান পাশে কী রয়েছে, বা আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় ডান পাশে কী থাকার কথা কবি বলেছেন, একই রকমভাবে বাম পাশে কী রয়েছে, মাথার ওপরে কী রয়েছে, পায়ে পায়ে কী রয়েছে, অর্থাৎ ডান দিক বা দিক মাথার ওপরে চলার পথে চারিদিক দিয়ে আমাদের দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা, অর্থাৎ এইসব মানুষগুলোর কথা তিনি বলেছেন। এইসব মানুষ বলতে কাদারের কথা বলা হয়েছে, সাধারণ মানুষের কথা, শোষিত নিপীড়িত মানুষের কথা তিনি এখানে বলেছেন, যারা ক্ষমতালোলুপ সাম্রাজ্যবাদী স্বার্থান্বেষী মানুষের দ্বারা প্রতিনিয়ত অত্যাচারিত শোষিত নিপীড়িত হয়ে আসছে, সেই সব মানুষদের কথা বলতে চেয়েছেন। এবং বোমারু, বোমারু মানে কি, আমরা বললাম বোমারু বিমান, অর্থাৎ যুদ্ধের সময় তোমরা যদি দেখো যত দিন গেছে বিজ্ঞান যেন মারণাস্ত্র তৈরিতে আরও বেশি যেন অত্যাধুনিক হয়ে উঠছে, জনকল্যাণমূলক কাজের সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যুর জন্যও যেন বিজ্ঞানকে ব্যবহার করা হচ্ছে। তো আমরা যখন এই বিজ্ঞান বিষয়ে কখনো রচনা তোমাদের প্রত্যেক বছরই একটা না একটা আসে, তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু রয়েছে, বিজ্ঞানের আশীর্বাদ বা অভিশাপ। এখানে কিন্তু আমরা অভিশাপের জায়গাটা দেখছি, এই বিজ্ঞানের আশীর্বাদের বিপরীতে অভিশাপের জায়গাটা কী দেখছি, যে বোমারু বিমান যেখান থেকে উপর থেকে বোম ফেলা হয় এবং হলো কি নিচের মানুষদের মধ্যে একটা ভয়ঙ্কর আশঙ্কার জন্ম হয় আর কি, যে যুদ্ধের সময় কী হয়, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। সব থেকে ক্ষতিকর জায়গা হলো গিয়ে আমরা হয়তো চলার পথটা, এই যে পায়ে পায়ে হিমানির বাঁধের কথা যেটা কবি বলেছেন, সেটা হয়তো কাটিয়ে উঠতে পারবো দেখে ঠেকে নিয়ে আর কি, ডান পাশে যে ধস আছে বা দিকে যে গিরিখাত আছে আমরা কষ্ট করে হয়তো একটু চলতে পারবো, কিন্তু মাথার ওপরে যে বোমারু বিমান আছে সেখান থেকে আমরা বাঁচব কী করে, কারণ আমরা জানি না কখন এই ক্ষমতা লোভী স্বার্থান্বেষী ক্ষমতা লুলুভ সাম্রাজ্যবাদী এইসব শত্রুপক্ষ কখন সেই বোমটা ফেলবে। আমরা তোমরা যদি জেনে ইতিহাস বইয়ে পড়েছো, সেই বিখ্যাত প্রায় 80 বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে, যেখানে 3 দিনের ব্যবধানে দুটো পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় হিরোশিমা এবং নাগাসাকি শহরে 6ই আগস্ট এবং 9ই আগস্ট, সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং তার প্রভাবে কয়েক দশক জুড়ে সেখানে বিকলাঙ্গ মানুষ জন্ম নিয়েছিল তার প্রভাব, অর্থাৎ পারমাণবিক বোমার বিস্ফোরণ আজ থেকে 8 দশক আগে 80 বছর আগে যে ভয়ঙ্কর অবস্থার জন্ম দিয়েছিল এবং যে আতঙ্কের সৃষ্টি করেছিল গোটা বিশ্বজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকের ঘটনা আর কি, তারপরে বোঝাই যাচ্ছে বিজ্ঞানী 8 দশকে আরও কতটা উন্নত হয়েছে, এবং আর একটা যদি কোনো রকমে যদি বিশ্বযুদ্ধ বাধে তাহলে মানব সভ্যতা কিন্তু ধ্বংস হয়ে যাবে। কবি কিন্তু তা চান না, কিন্তু তিনি প্রতিকূল পরিস্থিতির কথা এখানে আমাদের কিন্তু জানিয়ে দিয়েছেন প্রথম চারটি লাইনে, যে ডান দিক বা দিক উপর নিচে চারিদিক দিয়ে আমরা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছি, অর্থাৎ আমরা বলতে এখানে সাধারণ সেই সব মানুষদের প্রতিনিধি হিসাবে তিনি বলছেন। এর পরের চারটি যে স্তবক রয়েছে সেখানে মানুষের পথহীনতার কথা এবং ঘরবাড়ি ধ্বংস হওয়ার কথা কিন্তু বলা হয়েছে। দেখো বলা কী হয়েছে, যে আমাদের পথ নেই কোনো, অর্থাৎ এই যে চারিদিক দিয়ে যে আমরা ঘিরে রয়েছি মৃত্যুর দ্বারা, যে কোনো মুহূর্তে আমরা মৃত্যুমুখে পতিত হতে পারি, সেই সংকটপূর্ণ অবস্থার কথা বলার পরই কবি কী বলছেন, যে আমরা চারিদিক দিয়ে এমনভাবে কঠিন অবস্থার মধ্যে রয়েছি যে আমাদের আর কোনো পথ নেই, অর্থাৎ আমরা এবার আর কোনোভাবে হয়তো বাঁচব না, কেননা আমাদের ঘরও উড়ে গেছে। অর্থাৎ ঘর উড়ে যাওয়া মানে কি, আশ্রয় হারিয়ে ফেলেছেন মানুষ। মানুষ একসময় ছিল যাযাবর মানুষ, তারপরে ঘর বাঁধে, কিন্তু আজ তার ঘরটাই উড়ে গিয়েছে বোমারু বিমানের আঘাতে। এবং আরও ভয়ঙ্কর যে দৃশ্যের কথা কবি বলেছেন পরবর্তী দুটো লাইনে, এটা শিউরে ওঠার মতো ঘটনা। আমরা যুদ্ধ হলে একটা জিনিস জানি, যে যুদ্ধের যে ভয়ঙ্করতা তা আমরা 10ম শ্রেণীর আরেকটা কবিতাতেও পড়েছি, অসুখী একজন কবিতা, যেখানে দেখতে পেয়েছি পাবলো নেরুদার কবিতা, অনুবাদ করেছেন নবরণ ভট্টাচার্য। দুটো কবিতার মধ্যে একটু মিল রয়েছে, ওখানে একটা যুদ্ধকালীন পরিস্থিতির কথা বলা হয়েছে, ওখানে একটা লাইন বলা হয়েছিল, শিশুরা ও বাড়ি

0: রা খুন হলো, এখানেও কিন্তু তাই হয়েছে। ঘর গেছে উড়ে এবং আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, সব মানে মৃতদেহ। বড়রা তো মারাই যায়, কিন্তু এই যে শিশু, অল্প বয়স্ক শিশু, এরাও কিন্তু যুদ্ধের ভয়াবহ পরিণাম থেকে কিন্তু রক্ষা পায় না। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, যে যুদ্ধ যখন আসে তখন নারী পুরুষ শিশু বৃদ্ধ যুবক নির্বিশেষে যে কোনো মানুষ মারা যায়। অর্থাৎ এই যে আমরা যখনকার বোমা ফেলা হয় উপর থেকে, তখন সেই বোমাটা কি মানুষ দেখে তাদের ওপর পড়ে, মানুষের গায়ে পড়ে, মানুষের ঘরে পড়ে? এবং এইখানে ভয়ঙ্করতাটার কোথায়, যে শিশুদের শবদেহ চারিদিকে ছড়িয়ে রয়েছে কাছে দূরে। কাছে দূরে মানে সামনে দূরে চারিদিকে, অর্থাৎ সর্বত্র শিশুদের শবদেহ ছড়িয়ে রয়েছে। এটা একটা ভয়ঙ্কর দৃশ্য, আমাদের ভাবলেই গা শিউরে ওঠে। এবং এতে সাধারণ যেই সব মানুষ বেঁচে রয়েছে তারা সর্বোচ্চ পর্যায়ে আতঙ্কিত হয়, ভীত হয়ে ওঠে। কী কারণের জন্য? যে আমাদের আগামীর সম্পদ কারা? শিশুরা। সেই শিশুরাই যখন মারা যাচ্ছে, তাহলে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে কারা? আগামীর ভবিষ্যৎটাই তো আর বেঁচে থাকছে না। অর্থাৎ শত্রুপক্ষ আমাদের আগামীকেও বাঁচতে দিতে চাইছে না। এটাই হলো গিয়ে ভয়ঙ্করতার জায়গা। এবং কাছে দূরে অর্থাৎ সর্বত্র ছড়িয়ে রয়েছে এই দৃশ্য ভাবনার বাইরে। আমাদের মানে কল্পনা করলে আমরা শিউরে উঠি। আমরা বিভিন্ন সময়ে এই বিভিন্ন রকম যুদ্ধের কথা আমরা পড়েছি, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো ছাড়াও বিভিন্ন দেশে একে অপরের বিরুদ্ধে প্রায় যুদ্ধ করে থাকে। এখনও আমরা সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি। আমরা নিজেরা হয়তো নেই, কিন্তু অন্য বিভিন্ন দেশ রয়েছে। আমরা খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় বা নিউজ পেপারে মাঝে মাঝেই এই যুদ্ধের ভয়ঙ্কর চিত্র পড়ি এবং সেই চিত্র দেখতে পাই। এখানেই সেই ভয়ঙ্কর চিত্রটার কথা কিন্তু তিনি সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরলেন, কি যে শিশুদের শবদেহ চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, আমাদের সভ্যতাকে এগিয়ে নেওয়ার যারা কাণ্ডারী, তাদেরকেও কিন্তু এই স্বার্থান্বেষী সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু ছাড়ছে না। তার ফলে কি হচ্ছে, যারা বেঁচে আছে তাদের মধ্যে একটা হতাশা চলে আসছে। অর্থাৎ মানুষের মধ্যে মৃত্যু ভয়। আমরা পরবর্তী দুটো লাইনে দেখব কি, যে যখন শিশুরাও মরে যাচ্ছে, আমাদের ঘর নেই, আমাদের পথ নেই, আমাদের আশ্রয়স্থল ধ্বংস হয়ে গেছে, তখন আমাদের মধ্যে কি হয়, আমাদের মধ্যে হতাশা জাগে, আমরা নেগেটিভিটিতে আচ্ছন্ন হই। কি সেই লাইন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? অর্থাৎ যারা বেঁচে আছে তাদের মধ্যে প্রশ্ন জেগেছে, যে সব তো ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের আগামী প্রজন্ম শিশুরা মারা গিয়েছে, চারিদিকে তাদের মৃতদেহ ছড়িয়ে রয়েছে, তাহলে কি আমরাও এইভাবে মারা যাব বোমারু বিমানের আঘাতের দ্বারা? চারিদিকে যে মৃত্যু ফাঁদ আমাদের পাতা হয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদের জন্য, তাহলে কি আমরাও সেইভাবে মারা যাব যেভাবে শিশুরা মারা গিয়েছে বোমারু বিমানের আঘাতের দ্বারা, আমরা যারা বেঁচে আছি? কিন্তু প্রথম স্তবকের শেষ দুটো লাইনে এই মৃত্যু ভয়কে কাটিয়ে কবি কিন্তু সেই প্রতিনিধি সাধারণ মানুষদের হয়েই বলছেন কি, যে আমাদের পথ নেই আর, আয়ারও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ শিশুরা মারা গিয়েছে, ঘর উড়ে গিয়েছে, পথ নেই, চারিদিকে মানে চলার পথে বাধা, হিমানির বাঁধ, ডান পাশে ধস, বায় গিরিখাত, সব নষ্ট হয়ে গিয়েছে, তবুও এই হতাশার থেকে উত্তরণের কথা, যেটা আমরা একটা প্রশ্নের কথা বললাম কবিতাটার প্রসঙ্গে, কবি কিন্তু সেই আশাবাদে উত্তরণের কথা বললেন। যে অর্থাৎ পরবর্তী চারটি লাইনের যে দুটো লাইন, সেখানেও লোকে মৃত্যু ভয় রয়েছে, কিন্তু শেষ দুটো লাইনে কিন্তু আবার পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার একটা আবেদনও কিন্তু কবি করেছেন, যে আমাদের পথ নেই আর, আমাদের কিন্তু এবার বেঁধে বেঁধে থাকতে হবে। আমরা জানি একটা ইংরেজিতে প্রবাদ আছে, ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল। অর্থাৎ আমরা যদি একা একা থাকি তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আমরাও মরে যেতে পারি, আমরা বিপদে পড়তে পারি। কিন্তু আমরা যে কজন বেঁচে আছি তারা যদি সম্মিলিতভাবে এই সব সাম্রাজ্যবাদী, অর্থলোভী, ক্ষমতালোভী, শোষণকারী মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, প্রতিরোধ করি, তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ কবি সেই ভয়, সেই আশঙ্কা কাটিয়ে যে কজন মানুষ বেঁচে আছে তাদের একে অপরের সঙ্গে মিলিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে আমাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের একটাই মাত্র পথ। এটাই কিন্তু কবিতাটার মূল থিম, এটাই কবিতাটার ভরকেন্দ্র, কবিতাটার মূল বিষয়বস্তু। অর্থাৎ যে বিপরীত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে আমাদের কিন্তু মুখ বুজে সমস্ত অত্যাচার সহ্য করে নিজেদের জীবন আরও বিপন্ন করার কোনো মানে হয় না। আমরা যে কজন বেঁচে আছি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণ করতে চাইলে আমাদের সবাইকে একত্রিতভাবে থাকতে হবে। এর জন্য তিনি বলেছেন যে আমাদের আর কোনো পথ নেই, এবার আমাদের শেষ পথ কি, আমরা বেঁধে বেঁধে থাকব। এটা হলো গিয়ে কবিতাটার প্রথম 12 লাইন। তাহলে আমরা কি বললাম, প্রথম 4 লাইনে তিনি প্রকৃতির মৃত্যুফাঁদের কথা বলেছেন, প্রতিকূল পরিস্থিতির কথা বলেছেন। দ্বিতীয় 4 লাইনে তিনি বলেছেন মানুষের পথহীনতার কথা এবং ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ার কথা। সেইখানে আমরা দেখলাম যে শিশুদের শবদেহ চারিদিকে ছড়িয়ে রয়েছে। প্রথম শবকের যে শেষ 4 লাইন, সেইখানে কিন্তু তিনি মানুষের এই যে শিশুদের মৃতদেহ ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে যে মৃত্যু ভয়, তারাও মৃত্যুমুখে পতিত হতে পারে, তারাও মরে যেতে পারে, সেইখান থেকে তিনি পজিটিভিটির কথা বললেন, কি যে পরস্পরের সঙ্গে এবার আমাদের মিলিত হতে হবে, আমাদের আর কোনো পথ নেই। এই দুটো লাইনই কিন্তু ইম্পর্টেন্ট, যেটা আবার আমাদের ঘুরে ফিরে দ্বিতীয় স্তবকের শেষে আসবে। এবার আমি দেবজ্যোতিকে বলবো শেষ 12 লাইন পড়তে।
1: আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি।
0: তাহলে এটা হলো কি আমাদের দ্বিতীয় স্তবক শেষ 12 লাইন। এখানেও আমরা তিনটে ভাগে ভাগ করব। প্রথম 4 লাইনে এই যেই মানুষগুলোর কথা আমরা বললাম, তাদের একটা দীর্ঘশ্বাসের কথা, অর্থাৎ তাদের একটা ওই ঘুরে ফিরে, যেটাকে আমরা যদি সহজ বাংলায় বলি হতাশার কথা তারা বলেছেন, সেটা হলো কি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, মাঝারি মানের প্রশ্ন, বড় প্রশ্ন। তাহলে প্রথম স্তবকের যে তিনটে পর্ব ছিল সেখানে আমরা প্রকৃতির মৃত্যুফাঁদ দেখেছি, দ্বিতীয় যে 4 লাইন আছে সেখানে মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ার কথা দেখেছি, থার্ড যে 4টে লাইনের অংশ সেখানে মানুষের মৃত্যু হয় এবং সেখান থেকে উত্তরণের জন্য একে অপরের সঙ্গে মিলিত হওয়ার, অর্থাৎ বেঁধে বেঁধে থাকার কথা বললেন। তারপরেই আবার কিন্তু তাদের পরিস্থিতির কথা আবারও বলছেন কবি, যে আমাদের ইতিহাস নেই। ইতিহাস মানে কি? ইতিহাস মানে একটা ঐতিহ্যের কথা, যেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে বা যেটাকে বলবো উৎসাহ দেয় আমাদের, অতীত ইতিহাস, আমাদের গৌরবময় কাহিনী আর কি। সেই গৌরবময় কাহিনী যেটা আমাদের হলো গিয়ে উৎসাহ দেয়, এই সব সাধারণ মানুষের কিন্তু সেই ইতিহাসটা নেই। বলছে আমাদের ইতিহাস নেই। আবার তার পরের লাইনে কি বলছেন, এখানে কিন্তু যদি আমরা কবিতাটা দেখি 2-3 জায়গায় এরকম পাব যে একটু বিপরীত কথা ঠিক আগের লাইন এবং পরের লাইনে কিন্তু পাব আমরা। এখানে প্রথমেই বললেন ইতিহাস নেই, আবার বললেন অথবা এমনই ইতিহাস, অর্থাৎ ইতিহাস একদমই তাদের নেই। আমরা দেখেছি আজকে যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে তাজমহল কে তৈরি করেছে, আমরা কি বলবো, শাহজাহান, তাই তো? কিন্তু শাহজাহান কি নিজে বানিয়েছে? শাহজাহান কি ইট বহন করেছিল? শাহজাহান কি বড় বড় পাথরগুলো নিয়ে গিয়েছিল? না, সেই সব শ্রমিক মানুষগুলোর কথা কিন্তু আমরা জানি না। শঙ্খঘোষেরই একটা অনুদিত কবিতা এর আগের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, একটা অনুবাদ করা বের্টোল্ড ব্রেখটের একটা কবিতা ছিল, নাম না জানা এক মজুরের প্রশ্ন। অর্থাৎ মজুর বলতে আমরা সেই সাধারণ মানুষের কথাই বলছি। সেই কবিতাটা যদি তোমরা কখনো পড়ে থাকো তাহলে দেখতে পাবে সেখানে তিনি এরকম বিখ্যাত বিখ্যাত মানুষের কথা এবং বিখ্যাত কিছু যুদ্ধের কথা বা পরিস্থিতির কথা, তার ইতিহাসের কথা বলছেন এবং প্রশ্ন করছেন। কবিতাটার মধ্যেই আছে যে নাম না জানা এক মজুরের প্রশ্ন। তো সেইখানে এই যে যুদ্ধ জয় কি একা দুজন রাজার মধ্যেই যুদ্ধ হয়? সৈন্যবাহিনী থাকে না, সৈন্যবাহিনীদেরই তো মূল কাজটা করে। বা চীনের প্রাচীর কে গঠন করলো, সেই আমরা রাজার নাম জানি। হ্যাঁ, এরকম বিখ্যাত স্থাপত্য, ভাস্কর্য বা যুদ্ধ জয়ের ক্ষেত্রে এইসব বিষয়গুলো আমরা জানি। কিন্তু তো এইখানেও ইতিহাসের কথা তিনি বলেছেন যে তাদের ইতিহাস নেই, আবার তারা ভিখারি হয়ে রয়েছে 12 মাস, অর্থাৎ তাদের পথ নেই। আমরা বললাম তারা দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, যে আমাদের কথাকে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, অর্থাৎ তাদের আশ্রয়হীন অবস্থার কথা বলা হয়েছে, যে তাদের ইতিহাস নেই এবং তাদের যে পরিস্থিতি হয়েছে তারা ভিখারির মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এবং এখানে দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবী মানে কি, আমরা মানবতার কথা যদি বলে থাকি, এই যে তাদের বিপদসংকুল পরিস্থিতি, তাতে কবির কী মনে হয়েছে যে পৃথিবী হয়তো বেঁচে নেই, এই যে তাদের উপর অত্যাচার হচ্ছে, এই কারণে একটা দ্বিধাদ্বন্দ্ব তাদের মধ্যে রয়ে গেছে যে পৃথিবী হয়তো বেঁচে আছে, কিন্তু তাদের যে পরিস্থিতি

0: তাতে তা মনে হচ্ছে পৃথিবীতে মানবতা নেই, মানুষ না হলে তো মানুষের উপর অত্যাচার করতো না, সেই অ্যাঙ্গেল থেকে বলেছেন যে পৃথিবী হয়তো মরে গেছে। এবার ফাইনালি আবার একটা কথা তিনি কবি এখানে বলছেন, সেসব সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে, যে আবার তিনি ঘুরে ফিরে একটাই কথা বলছেন, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয়ারও হাতে হাত রেখে আয়ারও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ প্রথম স্তবকের শেষ দু লাইন এবং দ্বিতীয় স্তবকের শেষ দু লাইনে কিন্তু কবি আশাবাদের কথা বলছেন এবং তিনি কিন্তু তাদের একত্রিত থাকার কথা বলছেন, অর্থাৎ সেই সব মানুষদের আহ্বান করছেন যারা বেঁচে রয়েছে, সেই সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কথা বলছেন যে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটাই উপায়, আমাদের হতাশ হলে চলবে না, পৃথিবীর এই যে ভয়ঙ্কর একটা অসুখ, এই যে অন্ধকারাচ্ছন্ন যে পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটার থেকে উত্তরণ ঘটাতে চাইলে আমরাই পারবো। কারা সেই আমরা? কারা? আমরা সাধারণ মানুষরাই পারবো, আমরা সেই শোষিত নিপীড়িত মানুষরাই। কিন্তু মনে জোর রাখতে হবে, মনে সেই আশাটা রাখতে হবে। কবি কিন্তু এই যুদ্ধ থেকে উত্তরণ বা প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণের যে উপায়টা বলেছেন সেটা কি, আয়ারও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ প্রথম স্তবকের শেষ লাইন, শেষ দুটো লাইন এবং দ্বিতীয় স্তবকের শেষ দুটো লাইন কেন ইম্পর্টেন্ট? কবি একটা নেগেটিভ জায়গা থেকে আশাবাদের জায়গায় উত্তরণ ঘটাচ্ছেন এবং এই ক্ষেত্রে কিন্তু কবিতাটা আর নেগেটিভ জায়গায় থাকছে না, হতাশার মধ্যে দিয়ে শেষ হচ্ছে না, শেষ হচ্ছে কিসের মধ্যে দিয়ে? আশাবাদের মধ্য দিয়ে। এবার আমরা তোমাদের কিছু প্রশ্ন করে নিচ্ছি। বলো শ্রমিক, বলো তো আমাদের চারিদিকে কী কী জিনিস রয়েছে যেটা আমাদের ভয়ঙ্কর পরিস্থিতিটাকে ফুটিয়ে তুলছে?
1: আমাদের
0: ডান পাশে কী রয়েছে?
1: আমাদের ডান পাশে রয়েছে ধস,
0: বাম দিকে
1: বাইগিরি খাদ।
0: দেবজ্যোতি বলো মাথায় কী রয়েছে?
2: আমাদের মাথায় রয়েছে বোমারু।
0: আর
2: আর পায়ে পায়ে কী রয়েছে? হিমানির বাঁধ।
0: আচ্ছা, এখানে একটা ভয়ঙ্কর দৃশ্য কবি তুলে ধরেছেন, কী সেটা? সেটা হলো গিয়ে শিশুদের শবদেহের কথা এখানে তুলে ধরেছেন। আরেকটা যেটা প্রশ্ন, এটা একটু মনে রাখবে, সেটা হলো এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
2: জলি পাষাণ
0: হয়েছে। এরকম ছোট ছোট প্রশ্ন এবং এখান থেকে কবিতাটা ভালো করে মুখস্থ করবে, কবিতাটা ভালো করে এই কারণের জন্য মুখস্থ করবে যে তোমাদের হলো গিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ দেয় এবং কবিতা, এটা একটু ছোট কবিতা এবং কবিতা ২৪ লাইনের হলেও কিন্তু চারটে পাঁচটে শব্দের মধ্যে কিন্তু কবিতা শেষ। এবার আমরা চট করে কিছু প্রশ্নের আলোচনা একটু করে নিচ্ছি, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, আমরা একটু প্রশ্নগুলো বলে নিচ্ছি। যেরকম তোমাদের বললাম যে আয়ারও কবিতার বিষয়বস্তু বা দ্বিতীয় স্তবকের যে বিখ্যাত যে দুটো লাইন, যে আমাদের ইতিহাস নেই, কেন এ কথা বলেছেন, কে বলেছেন? দ্বিতীয়ত হলো আমরা ভিখারি ১২ মাস, এটা ২০২৩ সালে প্রশ্ন এসেছিল যে কারা ভিখারি, কারা এবং ভিখারি শব্দ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের, বা পাঁচ নম্বরের যে প্রশ্ন আমরা যেগুলো লাইনগুলো আলোচনা করলাম সেই লাইন থেকেই প্রশ্ন আসবে। এবং আরেকটা একটা দুটো প্রশ্ন তোমরা পড়তে পারো, যে যেটা আমরা বললাম যে আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায়, বক্তা নিরাশার শিকার হয়েও আশাবাদী, বা কবি মানুষের অস্তিত্বের সংকট যেভাবে ব্যক্ত করেছেন সেটা কিন্তু আমাদের একটু অন্য টাইপের প্রশ্ন, মানে লাইন তুলে প্রশ্নের বাদ দিয়ে যেটা আসতে পারে আর কি। তোমরা ভালো থেকো, আমরা আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ভালো থেকো তোমরা।
1: নমস্কার।
3: নমস্কার।
4: শেষ হলো বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজকের বিষয় ছিল দশম শ্রেণীর বাংলা। পাঠদান করলেন শিক্ষক পঙ্কজ ঘোষ, সঙ্গে ছিলেন ছাত্র শ্রমিক বর্মন এবং দেবজ্যোতি চক্রবর্তী। স্কুল নীলনলিনী বিদ্যামন্দির।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে আজকের কথায় সুরে অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, কথায় সুরে অনুষ্ঠানে আমরা কথা বলি এবং তার সাথে জুড়ে যায় অবশ্যই গান, কারণ সুর ছাড়া আমাদের জীবন কিন্তু বেসুরো এবং বড্ড বেমানান। এই যে কথা, আজকে একটু আগেও কথা বলছিলাম আমরা বর্ষা নিয়ে, আজকের এই যে বর্ষার দিন আমরা যাপন করছি, আষাঢ় পেরিয়ে প্রায় শ্রাবণের দিকে আমরা এগিয়ে চলেছি, ধীরে ধীরে গুটি গুটি পায়। বর্ষা কিন্তু আমাদের নিত্যসঙ্গী। কখন আকাশের মেঘ করে আসে এবং আকাশের মুখ ভার হয়ে যায়, সেই কালো মেঘে ঢাকা পড়ে যায় আকাশ, তা কিন্তু বোঝাই যায় না। আর তারপরেই ঝরে পড়ে অবিরাম বর্ষণ ধারা। যে এই বর্ষাতে আমাদের যখন আমরা স্নাত হয়ে উঠি, তখন আমাদের মন সব

ছোটবেলায় ঠিক যেমন কাগজের নৌকো ভাসাতাম আমরা বানিয়ে কোথাও জমা জলে, তারপর সেই নৌকোটি একটু একটু এগোতে এগোতে যখন বৃষ্টির জল পড়তে পড়তে ডুবে যেত, তখন আমাদের যে সেই মনের আনন্দে তৈরি করা একটি নৌকো, তার যখন ডুবে যাওয়ার সময় আসতো, তখন কিন্তু আমাদের মন আবার ভার হয়ে যেত। আসলে বর্ষার এই যে একটি উপমা দিয়ে বোঝা যায় যে বর্ষা একাধারে আনন্দ এবং একাধারে দুঃখ এবং স্মৃতির সমাবেশ। সব কিছু নিয়েই কিন্তু অদ্ভুতভাবে প্রকৃতির এই যে শর ঋতু, তার কিন্তু যাপন আমাদের। আজকের কথায় সুরে অনুষ্ঠানে আমরা শুনে নেব প্রথম গান। অবশ্যই তারপরে থাকবে আবারও কথা, অনেক কথা, কিন্তু প্রথমে যে গানটি আমরা এখন শুনব সেই গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, ছায়াছবির নাম তুষার তীর্থ অমরনাথ।

সুরের পর আবারও ফিরলাম কথায়। শ্রোতা বন্ধুরা, কথা হচ্ছে অবশ্যই বর্ষা নিয়ে, তার সাথে নিশ্চয়ই আসবে আরও নানা প্রসঙ্গ। কারণ এই প্রকৃতির অদ্ভুত যে রূপ রয়েছে, এই যে ছটি ঋতু রয়েছে, তা কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের ভাবতে শেখায়, বাঁচতে শেখায়। ঠিক সেভাবেই আমরা কিন্তু সুন্দরভাবে নিজেদেরকেও এভাবেই তৈরি করে নিয়েছি যে প্রকৃতির সাথে আমাদেরকে চলতে হবে। আসলে ধরিত্রী মা আমাদের কাছে এত রকম সম্ভার রেখেছেন যা কিন্তু সত্যি আমাদের কল্পনার অতীত। এত রকম ভাবনা, এত রকম পরিস্থিতি, এত রকম প্রকারভেদ রয়েছে সব কিছুতে, যে সত্যিই আমরা যখন ভাবি যে এই ধরনীতে, এই যে আমরা বেঁচে আছি, সত্যিই আমরা কত সুন্দরভাবে কত কিছুর এই যে সকল সৃষ্টি তার প্রত্যক্ষদর্শী হতে পারছি। দার্শ

স্বপ্নিকের মতো সত্যিই আমাদের মন অনেক রকম কল্পনা এবং অনেক ভাবনা চিন্তায় ডুবে যায়। আসলে এভাবেই হয়তো আমরা ভাবতে শিখি আরও গভীরভাবে। প্রকৃতিই আমাদেরকে শেখায়, এবং প্রকৃতির এই যে এই সকল কিছু থেকে, এই প্রকৃতির যে এত সৃষ্টি রয়েছে তার থেকে কিন্তু আবার কবি সাহিত্যিকেরা রচনা করেন আরও রকম বিভিন্ন রকম শিল্পকর্ম। বিদেশ দেশ সবেতেই আমরা যে বিখ্যাত বিখ্যাত সৃষ্টি দেখেছি তার সাথে কিন্তু প্রকৃতি জড়িয়ে রয়েছে ভীষণ রকমভাবে। বর্ষাতে এত সুন্দর রকম সৃষ্টি রয়েছে যা কিন্তু আমাদের দেশে যেমন রয়েছে, ইউরোপ আমেরিকা বিশ্ব সাহিত্যেও সেরকমভাবে প্রচুর রকমের সৃষ্টি রয়েছে। গ্রীষ্মের পরে বর্ষার আবির্ভাবে প্রকৃতি এক অদ্ভুত অপরূপ রূপ লাভ করে, কিন্তু তারপরেই আবার এই যে বর্ষা তা যদি হ্রাস না হয় এবং অতিবৃষ্টি হয় তবে কিন্তু এসে যায় বিপর্যয়। আর বর্ষার আগমন কানারও চোখে পড়ে, কালারও কানে বাজে, এটা কিন্তু অদ্ভুত রকম একটি কথা যেটা আমরা সবসময় বলে এসেছিলাম। এই অদ্ভুত সুন্দর এই যে রূপ রয়েছে তা থেকেই কিন্তু কালিদাসের মেঘদূত রচনা হয়েছিল। এছাড়া ইংল্যান্ডে যেখানে বৃষ্টি আছে কিন্তু বর্ষা নেই, আসলে বিলিতি প্রকৃতি সদাসর্বদা মুখ ভার করে থাকেন এবং যখন তাকে কাঁদতে শুরু করেন তিনি, তখন সে কান্না একেবারেই নাকি কান্না বোঝায়। আমরা এই উপমাটি পাই কিন্তু প্রমথবাবুর একটি রচনা থেকে। আসুন, কথা হবে অবশ্যই, কিন্তু আবারও যেতে হবে সুরের ভেলায় ভেসে। এবারের যে গানটি আপনারা শুনবেন সেই গানটি গেয়েছেন আশা ভোসলে, ছায়াছবির নাম বাবা তারকনাথ।

এখন আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু এক জেলায় এবং সিকিমে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তি। এখন যে গানটি শুনবেন আপনার কথা শুরু অনুষ্ঠানে, সেই গানটি গিয়েছেন মান্না দে এবং ছায়াছবির নাম বাবা তারকনাথ।

আমার বাজে বাবাম বাবাম বাম ধ্বনি মাঝে মাঝে আমার গম্ভীর ডম্বর বাজে বাবাম বাবাম বাম ধ্বনি মাঝে মাঝে আমার গম্ভীর ডম্বর বাজে

ঋতুরাজ যদি হয় বসন্ত, তাহলে ঋতুর রানী অবশ্যই বর্ষা। ঋতুচক্রে রানীর মতো তার বিরাজ, সৃষ্টির শাশ্বত সুর বুকে নিয়ে যে সমৃদ্ধ করে চলেছে আমাদের জীবন এবং তার সাথে শিল্প ও সাহিত্য। বর্ষা ছাড়া কিন্তু সাহিত্য কিংবা জীবন কোনোটাই কল্পনা করা যায় না। বর্ষার কাছে আমরা চিরঋণী। সাহিত্যে মোহময়ী বর্ষা কিন্তু অদ্ভুত সব মোহময়ী সৃষ্টি করেছে, কখনো রিমঝিম, কখনো বা মুষলধারায়, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি, আবার কখনো ভয়ঙ্কর বজ্রনির ঘোষ। বজ্রপাতের সেই ভয়ঙ্কর সুন্দর চিত্র ফুটে উঠেছে বহু উপন্যাসে, আবার কখনো সে যে আঁকাবাঁকা জ্বলন্ত তলোয়ার আকাশ ফালা ফাল করে দিচ্ছে, বনবিহারীর খেরো আবাস ডিঙিয়ে পুকুর পাড়ের আমগাছটা চমকে চমকিয়ে দিচ্ছে, এই সকল কিন্তু কিছু বর্ষার পক্ষেই সম্ভব হয়। সবুজ পাতায় পাতায় বৃষ্টি, বৃষ্টিতে সে আগুন ঝলসে যায়। আবার আমরা এইরকমই বিভিন্ন রকম উদাহরণ দিতে পারি যে কোথায় কোথায় এই বর্ষার অদ্ভুত রূপ আমরা দেখেছি। যেমন দেখেছি আমরা ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের চরপূর্ণিমার উপন্যাসে, তেমন দেখেছি আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝেতে। কি সুন্দরভাবে আকাশ সেখানে নিবিড় মেঘে ঢেকে গেছে, দুর্ভেদ্য অন্ধকারে জেলেপারের পথপায়ের তলেও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, এই সকল কিছু কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পাই। আবার ময়মনসিংহ গীতিকাতেও বর্ষার অদ্ভুত রূপ ধরা পড়েছে। আবার এই যে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ প্রকৃতিকে মলিন করে দেয়, তারপরে যখন বর্ষা আসে নতুন প্রাণের সঞ্চার করে, তখন সত্যিই কিন্তু আনন্দ জন্মায়। তারপরে এই যে বর্ষার ডালে ডালে কচি পাতা, কচি ডকে ক্ষণিকে হাজার ফুলঝুরির চমক, অন্যদিকে প্রবল বর্ষণে পশু পাখিদের অবস্থা খুব সঙ্গীন হয়ে ওঠে, তখনই কবিগুরুর কথায় মনে পড়ে যায়, কুলায়ে কাঁপিছে কাতর কপোত, দাদুরি ডাকিছে সঘনে। এই কবিতাগুলোও কিন্তু আমাদের জীবনের অদ্ভুতভাবে বেঁচে থাকার রসদ। আবার কোথাও ঝড়েশ্বর চট্টোপাধ্যায়

লিখেছেন আষাঢ়ের আকাশে ঝিমকিনি দিয়ে বৃষ্টি, গাছগাছালির টকায় খড়কুটোর বাসা, কাকপাখি দোল খায়, ডানা পিঠের পালক ভিজে জবজবে, ছাঁচের জল দাওয়ার ধার বেয়ে উঠোনে গড়ায়। আসলে সেই জলভরা উঠোন আমাদের স্মৃতি মেদুর করে, ফিরিয়ে নিয়ে যায় শৈশব এবং কৈশোরের মধুর দিনগুলিতে। প্রবল বর্ষণে বাড়ির উঠোনে সেই মনে পড়ে যায় আবারও যা দিয়ে শুরু করেছিলাম সেই নৌকো বানানোর শৈশব। কাগজ দিয়ে কিংবা পেপার দিয়ে সংবাদপত্র দিয়ে কত কিছু দিয়ে নৌকা বানিয়ে শিশুরা একই সাথে আমরা সকলে আমাদের শৈশবে কিন্তু একই কাজ করেছি। এখন না হয় একটু বিরাম কথায় ফিরছি আবারও গানে। এবারের গানটি গিয়েছেন আরতি মুখোপাধ্যায়, ছায়াছবির নাম বাবা তারকনাথ।

আমাদের নদীমাতৃক দেশের একটি বৃহৎ অংশের মানুষ কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বর্ষায় উত্তাল নদী সমুদ্রের বুকে জীবন বাজি রেখে তারা পাড়ি জমান, পদে পদে মৃত্যুর ভয়, তবুও বর্ষা তাদের কাছে আশীর্বাদ স্বরূপ। জল জাল নিয়ে যাদের জীবন, সেই ধীবর সম্প্রদায়ের বর্ষা জীবনের ছবি উঠে এসেছে অসংখ্য লেখায়। অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস তিতাস একটি নদীর নাম। এখানে আমরা দেখতে পাই তিতাসের বুকে চর বেড়ে গিয়ে নদী হয়ে গিয়েছে ক্ষীণকায়, অসহায় মালোরা আকুল হয়ে অপেক্ষা করছে কখন বর্ষা নামবে। নদী আবার ফুলে ফেঁপে উঠবে, তাতে আসবে মাছ, যে মাছ তাদের জীবনে বাঁচার রসদ যোগাবে। জেলেদের সেই কঠোর জীবন সংগ্রামের ছবি সুন্দরভাবে আবার আমরা দেখতে পাই সমরেশ বসুর উপন্যাসেও, যার নাম গঙ্গা। মাছের কথা বললে অবশ্যই এসে যায় এরকম অনেক প্রিয় মাছের কথা, কিন্তু এই যে যাদের এই সকল জীবিকা নিয়ে জীবন নির্বাহ করা, তাদের কাছে কিন্তু বর্ষা অত্যন্ত রকমভাবে গুরুত্বপূর্ণ এক ঋতু। যদিও এই বর্ষায় আকাশ ডেকে ওঠে এবং ভেসে যায় সবসময় কালো মেঘ, আবার থাকে ভয়ঙ্কর জল কলরোল, ডিঙি হয় উথাল পাতাল, তারপরেও কিন্তু এরকম মানুষদের কাছে বর্ষা আবার আশীর্বাদ স্বরূপ। এবারের যে গানটি আমরা শুনব তা গিয়েছেন যশুদা সারথি মুখোপাধ্যায়, ছায়াছবির নাম হরিশ্চন্দ্র শৈব্যা।

0: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
0: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: শুনবেন এখন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন, সোমবার 13 জুলাই 2026। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানবাহনে চাপ বৃদ্ধি পাওয়ায় যান চলাচল ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে। সকল পথ চলতি নাগরিককে ধৈর্য ধারণ করে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা, অর্থাৎ দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি শহরের অত্যন্ত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 অর্থাৎ শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তা মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 অর্থাৎ শালুগাড়া সড়কে নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গী আম্বাড়ি লিঙ্ক ব্রিজ অর্থাৎ তিস্তা ক্যানেল অর্থাৎ ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকাপা শিলিগুড়ি থেকে আম্বাড়ি শাহুডাঙ্গী গামী যাত্রীদের বিকল্প হিসেবে নওয়াপাড়া মোড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আজকের দ্বিপ্রাহরিক ট্রাফিক বুলেটিন। কথা হচ্ছিল কথায় সুরে অনুষ্ঠানে বর্ষার, এবং তার সাথে অবশ্যই কিন্তু গান, বিভিন্ন রকম গানের মাধ্যমে আমরা এগিয়ে চলছিলাম। এখন বাংলা গানের পর্ব পেরিয়ে হিন্দি গানের পর্বের দিকে এগিয়ে যাওয়ার পালা। তার সাথে অবশ্যই কথা হবে বর্ষা নিয়ে, কিন্তু তার আগে শুনে নেই একটি গান।

লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া এই গানটির ছায়াছবির নাম হামদোনো, সুর দিয়েছেন জয়দেব। ফিরছি কথায়। কথা হচ্ছিল বর্ষা নিয়ে। আসলে এই যে বর্ষার গায়ে কিন্তু ছুঁয়ে থাকে এক অদ্ভুত রকম বিদায়ের সুর। পরিচিত কেউ চলে গেলে আমাদের চোখে নামে বৃষ্টি, আবার বৃষ্টি আর বিদায়ের হৃদয় বিদারক দৃশ্য দেখে মনে পড়ে যায় জীবনের কত অদ্ভুত সাহিত্যের কথা। বৃষ্টির সাথে সাহিত্য কিন্তু বারবার ওতপ্রোতভাবে জড়িত। যেমন এমন কোনো দৃশ্য যেখানে বর্ষার সাথে বিদায় আসে, তখন আমাদের মনে পড়ে যায় পথের পাঁচালির কথা। আশ্বিনের অকাল বৃষ্টিতে ভিজে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল দুর্গা। তারপর এক ঝড় বৃষ্টির রাতে পৃথিবীর মায়া ছাড়িয়ে দুর্গা পাড়ি জমায় কোনো এক অজানা লোকে। মনে হয় প্রকৃতিও যেন ছোট্ট মেয়েটির অকাল বিদায়ে চোখের জলের ধারা ধরে রাখতে পারেনি। প্রেম বিরহের কলমে বর্ষা আবার একই সাথে মিশে যায়। বর্ষার সাথে কিন্তু রয়েছে প্রেমের নিবিড় সম্পর্ক। বর্ষা সাহিত্যে বারে বারে উঠে এসেছে প্রেম বিরহের কথা। বর্ষা এলে আমাদের মনে হয় কত রকম উচ্চারণ। প্রিয়তম মানুষটিকে ভালোবাসার কথা বলার জন্য আকুলতা জেগে ওঠে মনে। কবির কথায় আবার সেই গুরুদেবের কথার ধার আমাদের নিতেই হয় যে কোনো প্রসঙ্গে। তখন আবারও মনে পড়ে যায় যে এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বর বাদল ঝড় ঝড় তপনহীন ঘন তমসায়। মনের কথা বলার জন্য ইচ্ছে হয়, তার কাছে ছুটে যেতে ইচ্ছে হয়। বিরহী হৃদয় আকুল হয়ে অপেক্ষা করে প্রিয় মিলনের জন্য। মনের মধ্যে নীরবে উচ্চারিত হয়, এই মেঘলা দিনে একলা রাতে ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব বলো তোমার নিমন্ত্রণ। ফিরছি পরের গানে। এবারের গানটি গিয়েছেন লতা মঙ্গেশকর, ছায়াছবির নাম হামদোনো, সুর দিয়েছেন জয়দেব।

বর্ষার দিনে আবারও সেই বিরহ, আবারও সেই প্রেম, আবার নতুন করে বাঁচা, কিন্তু আবার কোথাও দুঃখ। সবে মিলে অদ্ভুতভাবে এই একটি ঋতুতেই চলতে থাকে একে অপরের পরপর আনাগোনা, বিভিন্ন রকমভাবে একই বিষয়ের চর্বিত চর্বণ। কিন্তু আমাদের এই চর্বিত চর্বণ ভিন্ন স্বাদ বহন করে আনে বারবার। এবার যে গানটি আপনারা শুনবেন, সেই গানটির ছায়াছবির নাম কানহাইয়া। সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ, গেয়েছেন লতা মঙ্গেশকর।

আমাদের জীবন এবং সাহিত্যের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে বর্ষা। বর্ষা ছাড়া যেমন জীবন সম্ভব নয়, তেমন বর্ষা ছাড়া সাহিত্যও অনেকটা ফিকে হয়ে যায়। তবে বর্ষা তার আগের গরিমা এখনও অনেকটাই হালিয়ে ফেলেছে, কারণ যন্ত্রদানবের মাতামাতি, মানুষের লালসা আর অসচেতনতায় প্রকৃতি হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক ছন্দ, ঋতু হারিয়েছে তার রূপ, বৃষ্টি হয়ে গেছে খামখেয়ালি। পাশাপাশি যান্ত্রিক সহজ মাধ্যম

স্বাস্থ্য ও মানসিকতার পরিবর্তনের কারণে বর্ষা এখন আর আগের মতো করে প্রেমিক প্রেমিকার মনকে উদ্বেলিত করতে পারে না। তবে এটাও ঠিক, বর্ষাকে পুরোপুরি এড়িয়ে যাওয়াও কিন্তু সম্ভব নয়। তাই তো আজও বর্ষাকে নিয়ে গান কবিতা সৃষ্টি হয়ে চলেছে, আগামী সময়েও এই ধারা হয়তো অব্যাহতই থাকবে। এবার যে গান আমরা শুনব সেই গানটি শুনেছে করেছেন অবশ্যই লতা মঙ্গেশকর। আজকে আমরা লতাজির গান শুনছি, ছায়াছবির নাম শাগিরদ, সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল।

কথায় সুরে অনুষ্ঠানে একাধারে আমরা কথা বলছি এবং গানও শুনে চলেছি। হিন্দি গান শুনছি আজ আমরা লতা মঙ্গেশকরজির কণ্ঠে। পরের যে গানটি আমরা শুনব সেটির ছায়াছবির নাম অমর প্রেম, সুর দিয়েছেন রাহুল দেব বর্মণ।

করে আমাদের জীবন সাহিত্য গানে সে মিশে থাকে এবং আমরা আশা করি সে মিশে থাকবে অফুরন্ত সৃষ্টির ভাণ্ডার নিয়ে সেই বর্ষা বারবার। আজকের এই কথাসুরে অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। এবার যে গানটি আমরা শুনে নেব সেই গানটি গেয়েছেন লতাজি এবং ছায়াছবির নাম তোমহারে লিয়ে মিউজিক দিয়েছেন জয়দেব।

0: এই গানের মধ্যে দিয়ে শেষ হলো আপনাদের প্রিয় দ্বিপ্রাহরিক অনুষ্ঠান কথায় সুরে। ফিরব কাল একই সময়ে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ডেজার্ট এসে গেলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখনো এলো না, বিল পে করার আগে আসবে তো?
3: সো গার্লস, কি চলছে?
2: বিলিং চলছে। চল তোর কার্ডটা দেখ, পিনটা দে।
3: RBI বলে যে নিজের পিন, OTP, CVV অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান মহিলা মজলিস। আজকে শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান নারী মন, এরপর রয়েছে বইয়ের সান্নিধ্যে, উপস্থাপনায় অনুশ্রী রায়।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিস। প্রথমেই শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

0: আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। আপনারা এই নাম্বারেও ফোন করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সন্তানের জীবনে পিতামাতার ভূমিকা অনেক বড়। তাদের কাছে সবথেকে বড় ভরসার জায়গা হল তাদের বাবা মা। কিন্তু অনেক সময় বাবা মায়ের অমনোযোগিতার জন্য শিশুরা অবহেলিত হয়ে থাকে, আর এই কারণে তাদের মনে নানান ক্ষোভ বাড়তে থাকে। অনেক সময় এটা অনেক বড় অঘটন ডেকে আনে আপনার প্রিয় সন্তানের জীবনে। তেমনই একটা ঘটনার নাট্যরূপ আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। আসুন নাটকটি শুনে নেওয়া যাক।
1: মোনা, আয় রে, খেয়ে নে, অনেক বেলা হয়ে গেল।
2: মা, তুমি আজও কাজে যাবে?
1: কাজ না করে রেহাই আছে? কাজ না করলে খাওয়ার জুটবে কি করে? তোর বাপের তো কোনো চিন্তাই নাই, সারা দিন মদ গিলে আর ঘুরে বেড়ায়। আয় বস, খেয়ে নে।
2: আচ্ছা মা, তুমি এত রেগে যাও কেন বলো তো?
1: এই মেয়ে, তুই কি বলতে চাচ্ছিস বলতো? কেন রাগি বুঝতে পারিস না? এই কথা তোর বাপকে জিজ্ঞেস কর।
2: বাবা তো শুধুই গালাগালি দেয়, কথা বলতেই ভয় করে।
1: কি রে, কেমন করে খাচ্ছিস? এদিকে পড়ছে, খাওয়া নষ্ট করতে গায়ে লাগে না? লাগবে কেন, রোজগার তো করতে হয় না।
2: দেখবে যখন আমি রোজগার করব, তখন তোমার কোনো কষ্টই হতে দেব না।
1: হয়েছে হয়েছে, আর বুঝাতে হবে না। রোজগার করে আমার কষ্ট দূর করবে, ভালোই তো কথা শিখেছিস দেখছি। এই যে এখানে দুপুরের খাওয়া ঢাকা থাকলো, মনে করে খেয়ে নিস, আমার ফিরতে দেরি হবে।
2: ঠিক আছে মা।
3: কি রে মোনা, তুই এখনো কি করছিস, পড়তে যাবি না?
2: না রে, আমি ওই যতীন মাস্টারের কাছে আর পড়তে যাব না।
3: কি যে বলিস না তুই, সামনেই তো পরীক্ষা, এখন কি করবি?
2: কি আর করব, যা হবার তাই হবে। ওই মাস্টারটাকে আমি একদম সহ্য করতে পারি না, দেখিস না কেমন করে।
3: আমারও তো একদম সহ্য হয় না, পড়া তো বুঝিয়ে দেয়ই না, অথচ জিজ্ঞাসা করলেই মারে। আর তোর ওপর ওনার এত রাগ কেন আমি বুঝি না বাবা।
2: আমার মা ঠিক মতো টাকা দিতে পারে না, তাই হয়তো ওনার এত রাগ, তাই তো কথায় কথায় এত মারে। এই দেখ না, সেদিন কিভাবে মেরেছে আমায়, আমি এখনো ভালো করে হাঁটতেই পারছি না। এই দেখ।
3: ও মা, এখনো তো ফুলে আছে, রক্ত জমা হয়ে গেছে মনে হচ্ছে। তুই তোর মাকে দেখিয়েছিস তো?
2: আমার মা আমার কথা বিশ্বাসই করতে চায় না।
3: তুই যদি ওষুধ না খাস তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
2: যা হবার তাই হোক, আমি মাকে কিছু বলবো না। কেন জানি না রুমা, আমার মা আমার কোনো কথাই শুনতে চায় না।
3: এই এই চুপ চুপ, তোর মা আসছে।
1: কি রে, এখনো বসে বসে গল্প করছিস? পড়তে যাওয়ার সময় হয়নি বুঝি? দেখ ঘড়িতে কটা বাজে, এখনো বসে আছিস? আর পারি না তোকে নিয়ে।
2: আমি আর ওই মাস্টারের কাছে পড়বো না মা।
1: কি বললি, পড়বি না? কেন রে, ওই মাস্টার মশাই কি দোষ করল? ই মা, এতটুকু মেয়ে মাস্টার মশাইয়ের ভুল ধরে? হ্যাঁ রে, তুই এত বড় হয়ে গেছিস।
2: মা, কেন তুমি বুঝছো না,

0: ওই মাস্টার মশাই কথায় কথায় মারে আর সকলের সামনে অপমান করে, আমার একটুও ভালো লাগে না। তুমি রুমাকে জিজ্ঞাসা করো।
1: মারবে না, ছেড়ে দিবে? মাস্টার না মারলে এমনি এমনি পড়া হয়ে যাবে? পড়বে না, সারাদিন ঘুরে বেড়াবে আর মাস্টারের দোষ। এই উঠ, যা পড়তে যা।
0: যাব না।
1: এই যে লাঠি না ধরলে হবে না, এই দেখছি, দেখছিস, এই দেখছিস, একবারে চামড়া ফাটিয়ে দিব এই লাঠি দিয়ে, যা পড়তে যা।
2: ছোট্ট মেয়ে মনা এক প্রকার বাধ্য হয়েই ওই মাস্টারের কাছে পড়তে যায়। আজকাল সমাজটা অনেক সময় শিশুদের কাছে সুরক্ষিত নয়। শিশুদের সবথেকে ভরসার জায়গা হলো মা ও বাবা, কিন্তু তারাও যদি কর্মব্যস্ততায় এই ছোট্ট শিশুদের এড়িয়ে যায় তবে চরম বিপদ, যেমন ঘটেছিল ছোট্ট মনার জীবনে।
3: এই যে তোমাদের যা পড়া দিয়েছি কালকে দেখব, কি মনে থাকবে তো?
0: হ্যাঁ স্যার।
3: এই যে রমা, তোমার হয়েছে, দাও তোমার খাতাটা দাও।
0: এই যে, এই নিন স্যার।
3: হাতের লেখাটা একটু ভালো করতে হবে, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে।
0: কালকে কি পড়ে আসবো স্যার?
3: এই দুইয়ের দাগ থেকে তিনের দাগের সব প্রশ্নের উত্তর লিখে আনবে, বুঝলে?
0: ঠিক আছে স্যার। এই যে স্যার আমার খাতা।
3: ও মোনা, তুমি? তোমার খাতা পরে দেখব। তুমি টাকা নিয়ে এসেছো?
0: না স্যার, মা বলেছে কালকে আপনার সাথে দেখা করবে।
3: দেখা করলে হবে? টাকা চাই টাকা, 3 মাসের টাকা বাকি আছে, এইরকম করলে চলবে? দাও তোমার খাতাটা দাও।
0: এই যে স্যার।
3: এটা কি লিখেছ? যা হাতের লেখার ছিঁড়ি। শোনো, এদিকে, হ্যাঁ হ্যাঁ এদিকে, এদিকে মারবো তোমাকে, এটা লেখা হয়েছে? এটা কি লিখেছ? যা হাতের লেখার ছিঁড়ি। শোনো এদিকে, এদিকে শোনো, শোনো এদিকে শোনো, এটা এটা এটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে। একদম চুপ করো, চুপ চুপ চুপ চুপ চুপ করো, লজ্জা করে না?
2: দুঃখে অপমানে কাতর মোনা সিদ্ধান্ত নেয় যে আর বাড়ি ফিরবে না। কি লাভ তার বাড়ি ফিরে? তার একমাত্র আশা ভরসা তার মা, তার কথা বোঝে না। কি হবে তার বেঁচে থেকে?

0: আমাকে ছেড়ে দাও কাকু, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই, মরতে চাই।
1: আশ্চর্য তো, এত

0: এতটুকু মেয়ে, তুমি আবার মরতে চাও? আরে কি হয়েছে তোমার, কি হয়েছে তুমি বলো তো, আমায় সব খুলে বলো, কেন তুমি মরতে চাও?
1: আমার কথা কেউ বোঝে না কাকু, কেউ বোঝে না।
2: মদনবাবু ছোট্ট মোনার কাছ থেকে সব কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলেন, মোনা শান্ত হল, মদনবাবু কথায় ভরসা পেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমাদের চারপাশে ছোট্ট মোনার মতো কত শিশু আছে যাদের কথা শোনা আর দুঃখকে বোঝার মতো হয়তো কেউ নেই। তাদের সবথেকে বড় ভরসার জায়গা তাদের বাবা মা, হয়তো তারা কর্মব্যস্ততায় অনেকটাই ব্যস্ত। অনেক দুঃখ আর অভিমান নিয়ে এই ছোট্ট শিশুরা আমাদের চারপাশে আছে। আসুন না আমরা সকলে এদের জন্য একটু সহানুভূতি নিয়ে তাদের জীবনের লড়াইয়ের পাশে দাঁড়াই। আজকের মতো এই পর্যন্তই, আবার অনেক কথা হবে আপনাদের প্রিয় অনুষ্ঠানে নির্ধারিত দিনে একই সময়ে। যাওয়ার আগে আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার জানিয়ে দিই, আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। অবশ্যই ফোন করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যেন সম্পূর্ণ অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি, বিদায় নিই, নমস্কার।

এতক্ষণ আপনারা শুনলেন নারী মন। এখন রয়েছে আজকের পরবর্তী নির্ধারিত অনুষ্ঠান। বই শুধু মুদ্রিত কিছু পৃষ্ঠা নয়, বই আমাদের জীবনের এক বিশ্বস্ত সঙ্গী। মানুষের ভাবনা, অনুভূতি, জ্ঞান, অভিজ্ঞতা আর স্বপ্নের এক অনন্য ভাণ্ডার। একটি বই কখনো শিক্ষক, কখনো বন্ধু, কখনো আবার কঠিন সময়ে নীরব পথপ্রদর্শক হয়ে ওঠে। একটি ভালো বই কখনো শিক্ষক, কখনো বন্ধু, কখনো আবার কঠিন সময়ে নীরব পথপ্রদর্শক হয়ে ওঠে। আজকের অনুষ্ঠানে আমি কথা বলবো বই পড়ার গুরুত্ব, বই আমাদের কিভাবে সমৃদ্ধ করে, এবং শুনব কিছু বইপ্রেমীর অভিজ্ঞতা।

0: আজকের বিশেষ অনুষ্ঠান বইয়ের সান্নিধ্যে। আজকের দ্রুতগতির জীবনে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নানা ডিজিটাল মাধ্যম আমাদের অনেকটাই ব্যস্ত রাখে, ফলে বই পড়ার অভ্যাস অনেকের কাছেই কমে এসেছে। অথচ একটি ভালো বই আমাদের ভাষাকে সমৃদ্ধ করে, কল্পনা শক্তিকে প্রসারিত করে, যুক্তিবোধকে শানিত করে এবং মনকে আরও সংবেদনশীল করে তোলে। বই আমাদের শুধু তথ্য দেয় না, চিন্তা করতে শেখায়, অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে শেখায়। একটি উপন্যাস আমাদের মানুষের মনের গভীরে পৌঁছে দেয়, একটি জীবনী সংগ্রামের অনুপ্রেরণা যোগায়। আবার বিজ্ঞানভিত্তিক বই যুক্তির আলোয় পৃথিবীকে দেখতে শেখায়। একজন লেখকও একদিনে তৈরি হয় না, অসংখ্য বই পড়তে পড়তেই একজন মানুষের ভাষা, চিন্তা ও দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ হয়। তাই বলা হয় একজন ভালো পাঠকই একদিন ভালো লেখক হয়ে উঠতে পারেন। আমরা শুনব একজন শিক্ষিকা এবং একাধারে একজন সাহিত্যিক রুমি নাহা মজুমদার কি বলছেন বই পড়ার ব্যাপারে।
1: শিশু কিশোরেরা বই পড়বে কি না, পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই কিনে পড়তে কতটা উৎসাহী সেটা নির্ভর করে পরিবেশের উপর। সেই পরিবেশ বাড়ির হতে পারে বা হতে পারে বিদ্যালয়ের। উভয় ক্ষেত্রেই বাড়ির অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রয়েছে। একদম ছোটবেলায় বাবা মা তাদের ঘুম পাড়ানোর সময় গল্প বলে বলে ঘুম পাড়ালে বা অবসরের সময় মজার বা রহস্যের গল্প শোনালে তাদের মধ্যে আগ্রহ বাড়ে। এই আগ্রহকে কাজে লাগিয়ে বাবা মা যদি উৎসাহ বাড়াতে বইমেলায় নিয়ে গিয়ে হাতে করে বই কিনে দেয়, সেক্ষেত্রে কোন ধরনের বই ছোটরা কিনবে সেটা অর্থাৎ সেই পছন্দ বা রুচি তৈরি করার দায়িত্ব থাকে বাবা মার উপর বা অভিভাবকের উপর। তাছাড়া বাড়ির সকলেই যদি বই পড়ার অভ্যাস গড়ে তোলে তাহলে দেখা যাবে ছোট শিশুও সেই বই পড়ার অভ্যাস তার মধ্যে তৈরি হচ্ছে। পরে আসি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কথায়। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাও কিন্তু অগ্রণী ভূমিকা নিতে পারে। বিদ্যালয়ের লাইব্রেরিতে ছোট ছেলেমেয়েদের জন্য বই রাখা একান্ত প্রয়োজন। বড় বড় বিদ্যালয় তো রয়েইছে, ছোট বিদ্যালয় বা স্কুলগুলোতে এ ব্যাপারে শিক্ষক শিক্ষিকারা আগ্রহ নিয়ে ওদের পড়াশোনার পাশাপাশি একটি পিরিয়ড যদি প্রতি সপ্তাহে রাখে ও গল্পের বই, সে বিজ্ঞানভিত্তিক বই বা গোয়েন্দা বা রহস্য গল্প হোক, সেগুলো পড়ে শোনানোর ব্যবস্থা করা যায়, তাহলেও কিন্তু অতি সহজেই তার সুফল পাওয়া যায়। এই সুফলের প্রতিফলন সমাজেও কিন্তু দেখতে পাওয়া যাবে। আজকাল বেশিরভাগ ছেলেমেয়েরা বই বিমুখ হয়ে গিয়েছে, তার মধ্যে ডিজিটাল যুগে তাদেরকে বইয়ের দিকে অভিনিবেশ করানোটাও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং। কারণ স্কুল সিলেবাসের চাপের পর তারা অবসর কাটায় নেট দুনিয়ায়, ভিডিও গেমে, বিভিন্ন কার্টুন এবং অ্যানিমেশন ছবি গল্পে। সেখান থেকে তাদের বের করে পথ খুঁজতেই হবে এই সুঅভ্যাস গড়ে তোলার জন্য। নেটের মাধ্যমে অনেক কিছু অল্প সময়ে সহজেই শিখতে পারা যায়, তা অস্বীকার করে লাভ নেই। তবে তার সময়সীমা কিন্তু নির্দিষ্ট থাকা একান্ত জরুরি। তা না হলে স্মার্টফোন এর আসক্তি তাদের মস্তিষ্ক, মন ও চোখে যে একটা বিরাট কুপ্রভাব ফেলতে বাধ্য সে কথা কিন্তু বাবা মাকে জানতে বুঝতে হবে এবং তাদের সচেতন হয়ে ওঠাও খুব জরুরি এই মুহূর্তে। তাছাড়া শিশুরা এক একজন এক একটা বৈশিষ্ট্য নিয়েই কিন্তু জন্মায়, ধীরে ধীরে তা প্রকাশ পেতে থাকে। ছোটরা সকলেই কৌতূহল জাগানোর মতো গল্প পছন্দ করে, তাতে তারা ভূতের গল্প, মজার গল্প বা গোয়েন্দা গল্প, রহস্য গল্প সমস্ত ভালোবাসে। গল্পের মধ্যে নীতিমালার কথা থাকলে গল্পের ছলে তাদের মধ্যে নীতি আদর্শবোধও জাগিয়ে তোলা যায় এবং সেটা জরুরিও। তাছাড়া গল্প ছাড়াও কবিতার বইগুলো যদি রঙিন এবং মনোগ্রাহী ছবিতে ভরপুর থাকে তাহলে তাদের সেই ক্ষেত্রে বই পড়ার আগ্রহ কিন্তু খুব জন্মায়। কারণ শিশুরা ছবি দেখতে ভালোবাসে, ছবির সাথে গল্প বা কবিতা তাদের কিন্তু খুব

0: আকর্ষণীয়। ধীরে ধীরে পরবর্তী জীবনে এই মানসিক বিকাশ এবং সৃজনশীলতা বৃদ্ধিতেও সেগুলো সাহায্য করে। ছোটবেলায় যেমন আমরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, লীলা মজুমদারের গল্প, সুকুমার রায়ের রাবল তাবল, তারপরে রামায়ণ মহাভারতের ছবি দেওয়া বই, এ সমস্ত গল্পের বই, তারপরে ইন্দ্রজাল কমিক্স, নন্টে ফন্টে, আদাভোদার কীর্তি, নানা গল্পের বই এবং গল্প বিচিত্রা, নীতিমালার কথা, এগুলো পড়েই কিন্তু আমরা বড় হয়েছি। এখন একজন শিক্ষিকা হিসাবে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ খুব যে দেখতে পাচ্ছি তা কিন্তু নয়। আমি বিজ্ঞানের শিক্ষিকা হয়েও চেষ্টা করি ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল লাইব্রেরিতে আমি মাঝে মাঝে সময় কাটাই, ওদের সাথে বই, কবিতা, গল্প এগুলো নিয়ে আলোচনা করি এবং পড়ে শোনাই। সব বিদ্যালয়ে তো এমন হয় না, আমি অনেক জায়গায় খোঁজ নিয়েও দেখেছি, অনেকখানে অনেক স্কুলে অনেক কোনো লাইব্রেরি নেই, কোনো বই রাখার ব্যবস্থা নেই। এমনি যে সরকার প্রসিত যে লাইব্রেরিগুলো আছে জেলা স্তরের বা প্রান্তিক গ্রামের পাঠাগার রয়েছে, সেখানে সব লাইব্রেরি কিন্তু ধুঁকছে, সেখানে বইগুলো সমস্ত পুরনো বই উই পোকায় কেটে দিচ্ছে। আর সরকার কিন্তু চেষ্টা করছে এই লাইব্রেরির জন্য অর্থ বরাদ্দ করার এবং বছরে একটা লাইব্রেরির জন্য বই ক্রয় করার বই মেলা থেকে, কিন্তু বই ক্রয় করাও হয় কিন্তু সেই বই পড়ুয়ারা অর্থাৎ পাঠকের কিন্তু অভাব। হ্যাঁ, সেই জন্যেই আমি যেহেতু ছাত্রছাত্রীদের লেখার জন্য উদ্বুদ্ধ করি, পানগৌড়িতে আমি আমার ছাত্রছাত্রীদের জন্য আমি জায়গা রাখি, ওদের লেখা ছড়া, কবিতা, গল্প ইত্যাদি আমি ছাপানোর আয়োজন করি। তাই কিছু ছেলেমেয়েরা সচেষ্ট হয়, তাদের আমি খুবই চেষ্টা করি লেখানোর জন্য। এইরকম প্রচেষ্টা যদি সকলে করে বা এই আমার কাজে যদি সকলে হাত বাড়িয়ে দেয়, সহযোগিতা করে, বা আমার মতো আরও যদি এরকম অনেকেই পত্রিকা করে যদি ছাপানোর ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের নিয়ে লেখায়, তাহলে কিন্তু তাদের লেখায় এবং পড়াতে আগ্রহ অবশ্য বাড়বে, আমি কিন্তু এই আশাই রাখি।
1: আপনারা শুনলেন রুমি দেবীর মূল্যবান বক্তব্য। বাংলা সাহিত্য আমাদের এক অমূল্য সম্পদ। সুকুমার রায়ের মতো সাহিত্যিকেরা তাদের লেখার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে সমৃদ্ধ করেছেন। লেখকদের নাম নিতে শুরু করলে হয়তো আজকের আসরের সময় কমই পড়ে যাবে। তবে এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করব সুকুমার রায়ের কথা। তার আবোল তাবোল, হজ বরল এবং পাগলাদাসু আজও সমানভাবে জনপ্রিয়। প্রথম দর্শনে তার লেখা নিছক হাস্যরসাত্মক মনে হলেও তার ভেতরে লুকিয়ে থাকে গভীর বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ ব্যঙ্গ এবং অসাধারণ কল্পনা শক্তির পরিচয়। আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি বই পড়া হয়তোবা শুরু হয় সুকুমার রায়ের লেখা দিয়েই। তাই তার লেখার মাধ্যমে শিশুরা ভাষাকে ভালোবাসতে শেখে, শব্দের সৌন্দর্য আবিষ্কার করে এবং নতুনভাবে ভাবতে শেখে। অবশ্য বড়রাও তাঁর রচনায় সমাজের নানা অসঙ্গতি, ভণ্ডামি এবং অন্ধ অনুকরণের সূক্ষ্ম সমালোচনা খুঁজে পান। আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দেওয়ার এই অনন্য ক্ষমতাই তাঁকে বাংলা সাহিত্যে যেন চিরকালীন করে রেখেছে। আজ তথ্যের অভাব নেই, কিন্তু নির্ভরযোগ্য জ্ঞানের প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি। বই আমাদের শুধু তথ্য দেয় না, তথ্যকে বিশ্লেষণ করতে শেখায়, প্রশ্ন করতে শেখায় এবং সত্যকে যাচাই করার অভ্যাস গড়ে তোলে। গ্রন্থাগার শুধু বই রাখার স্থান হয় না, এটি জ্ঞান চর্চা ও সংস্কৃতির কেন্দ্র। একটি প্রাণবন্ত গ্রন্থাগার একটি সমাজের মানসিক বিকাশের প্রতীক। তাই আমাদের উচিত নিয়মিত গ্রন্থাগারে যাওয়া, নতুন বইয়ের খোঁজ নেওয়া এবং ছোটদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। শুনব একজন তরুণ পাঠকের বক্তব্য।
2: এখন সত্যি বলতে সেরকমভাবে বই পড়ার অভ্যেসটা তো আর নেই, আগে বই পড়া হতো। যেহেতু আমি একজন বাংলার ছাত্রী, তো সেই সূত্রে উপন্যাস, গল্প, কবিতা এগুলো তো আগে পড়া হতোই, কিন্তু এখন আর পড়া হয় না, যেহেতু এখন সবই ডিজিটাল। ডিজিটাল যুগে আর কি বা করবো আমরা, সব এখন হাতে স্মার্টফোন আমরা পেয়ে গেছি, তো সেক্ষেত্রে স্মার্টফোনেই যা যা লেখা আসে সেগুলোই পড়ি, ফোন থেকে দেখে, কিন্তু সেভাবে আর পড়া হয় না। আর সত্যি বলতে বই পড়াটা তো খুবই ভালো একটি অভ্যেস, সবারই আমার মনে হয় এই অভ্যেসটা রাখা উচিত। কিন্তু আমি যখন পড়াশুনো করতাম সেই মুহূর্তে, আমি যেহেতু বললাম আগে আমি বাংলার ছাত্রী, তো যখন পড়াশুনোটা করতাম তখন উপন্যাসগুলো আমি, মিথ্যে বলবো না, ফোন থেকে পিডিএফ ডাউনলোড করে করে পড়তাম। এবার তথাকথিত সেই বই দেখে পড়া সেটা হয়তো খুব কমই হতো সেই সময়। তো সোশ্যাল মিডিয়ার যুগে যা হয় আর কি, অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে। বাট আমি এটাই বলবো সবাইকে যে বই পড়ার অভ্যেসটা রাখা উচিত, এটা একটা খুবই ভালো জিনিস।
1: এই তরুণ পাঠকের বক্তব্য শুনে আমরা বুঝলাম সত্যি বর্তমান প্রজন্ম হয়তোবা ধীরে ধীরে বইকে ভুলতে বসেছে। বই পড়ার ইচ্ছে থাকলেও সময় যে বড় কম, বই পড়ার কোনো নির্দিষ্ট বয়স নেই। প্রতিদিন মাত্র 15-20 মিনিট বই পড়ার অভ্যাসও আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। বই আমাদের ধৈর্য শেখায়, মনোযোগ বাড়ায়, কল্পনা শক্তিকে বিকশিত করে এবং মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে। জন্মদিন, উৎসব কিংবা অন্য কোনো বিশেষ দিনে যদি আমরা একটি ভালো বই উপহার দেওয়ার অভ্যেস গড়ে তুলতে পারি, তবে সেটি হবে সত্যিকারের মূল্যবান উপহার। কারণ একটি ভালো বইয়ের আবেদন কখনোই ফুরিয়ে যায় না। প্রযুক্তি আমাদের জীবনের অপরিহার্য অংশ, কিন্তু প্রযুক্তির পাশাপাশি যদি প্রতিদিন কিছুটা সময় বইয়ের জন্য রাখা যায়, তবে আমাদের মন হবে আরও সমৃদ্ধ, চিন্তা হবে আরও গভীর এবং আগামী প্রজন্ম গড়ে উঠবে জ্ঞান, মানবিকতা ও সৃজনশীলতায় উজ্জ্বল। এই প্রত্যাশা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান বইয়ের সান্নিধ্যে। সকল
3: শুনলেন এতক্ষণ মহিলা মজলিশ। আজকে শুনেছিলেন মহিলা মজলিশে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান নারী মন, এরপর বইয়ের সান্নিধ্যে। এর উপস্থাপনায় ছিলেন অনুশ্রী রায়। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে বাংলা সংবাদ এবং অপবহিত পরে স্থানীয় সংবাদ। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের ঘোষণা।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। ইরানের IRGC জর্ডন, বাহারিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কার্যের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক

তারই সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে, তবে জরুরি ভিত্তিতে নয়। মামলার শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় প্রার্থীপদ দাখিল করেন তাঁরা। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেবার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। কমিশন এই ঘটনায় দৈহিক অত্যাচার, হয়রানি এবং বলপূর্বক ধর্মান্তকরণের চেষ্টার ফলে মেয়েটির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেরালামের পুলিশের মহানির্দেশককে কমিশন তাশখন্দে ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছে। ঘটনার নমুনা সংরক্ষণ এবং মৃত মেয়েটির পরিবারকে সমস্ত রকম সহায়তার কথা বলা হয়েছে। 7 দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশন DGP-র কাছ থেকে ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন। উজবেকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কমিশন এ বিষয়ে সমন্বয় রাখার অনুরোধ জানিয়েছে। ঝাড়খণ্ডের রামগড় জেলার সরকারি আইনজীবী সঞ্জীব কুমার আম্বাস্থার দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঝাড়খণ্ডের শ্রমিকদের বিষয়টি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিবেচনার জন্য গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির সচিবালয়, কর্মসংস্থান ও শ্রম সচিবালয়কে ইতোমধ্যে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে ও রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। এছাড়া আবেদনটিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ঝাড়খণ্ডে নিরাপদে ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, MSME এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের চিকিৎসক ও অন্য পেশাদারদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা সংক্রান্ত যে গুগল ফর্ম সমাজ মাধ্যমে ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো বলে সরকার জানিয়েছে। PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এ ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি অথবা MSME বা কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকেও কোনো আবেদনপত্র চাওয়া হয়নি। দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাজনীতিতে মূল্যবোধের গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাজনৈতিক দল পরিবর্তনের আগে নেতাদের উচিত নিজেদের আদর্শের প্রতি অবিচল থাকা এবং বর্তমান পদ থেকে পদত্যাগ করা। এ বিষয়ে তিনি সংবিধানের 10ম তফসিলের বিধানগুলো পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন। বিশাখাপত্তনমে প্রবীণ সাংবাদিক মা শর্মা রচিত ভেঙ্কাইয়া নাইকুদু বইটির মা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী নাইডু রাজনীতিতে মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC, জর্ডন, বাহারিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছেন, জর্ডনে প্রিন্স হাসান, বাহারিনের শেখ ইসা এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। IRGC দাবি করেছে, এই হামলার ফলে জ্বালানি ডিপো, অস্ত্রশস্ত্রের ভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ও রেডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর কার্যকলাপ নিয়েও হুঁশিয়ারি দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে একটি বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বান্দার আব্বাস ও সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম।
কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা হালথানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রশোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আলথানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারে যাচ্ছেন। মায়ানমারের প্রাক্তন স্টেট কাউন্সিলর অং সান সুচির বর্তমান অবস্থা এবং আঞ্চলিক শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা মায়ানমারের বিদেশমন্ত্রী টিন মং সোয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মায়ানমারের আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইন্সের বিদেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি মারিয়া থেরেসা লাজারো জানান, 81 বছর বয়সী সুচি সুস্থ আছেন, তবে তিনি এখন কোথায় আছেন তা প্রকাশ করা হয়নি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশে, ওড়িশা এবং উত্তরাখণ্ডেরও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকারে গরম আর্দ্র আবহাওয়া থাকবে। অন্যদিকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে বলেও IMD জানিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। জিততে হলে আরও 327 রান করতে হবে ইংল্যান্ডকে। টেস্টের তৃতীয় দিনে গতকাল 7 উইকেটে 341 রানে ভারত দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জ্যোস্তিকা ভাটিয়া 113, স্মৃতি মন্ধানা 70 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান। উইম্বলটন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জভেরেভকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড স্ল্যামে নিজের 100তম ম্যাচ জয়ের মাইল ফলক স্পর্শ করলেন। শেষ করার আগে সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সমাজ বিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। এখনকার খবর এ পর্যন্তই। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেইম কমিশন গঠন করা হবে। বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে ক্ষয়ক্ষতি হলে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে এই কমিশন। এদিকে রাজ্যে গুন্ডা দমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন, তবে জরুরি ভিত্তিতে নয়, মামলার শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এই আইন প্রয়োজন ছিল।
1: এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল, আগে নির্দেশ দিয়েছে বিধানসভা, আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর।
0: রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। মনোনয়ন জমা দেওয়ার পর সুস্মিতা দেব বলেন, ডাবল ইঞ্জিন সরকারের সঙ্গে তাল মিলিয়ে সংসদে জনগণের স্বার্থে কাজ করতে ইচ্ছুক তিনি।
2: দলের হয়ে সরকারের পক্ষ থেকে সদনের ভিতরে সক্রিয়ভাবে বক্তৃতা রাখতে হবে, জিরো আর এ ইস্যুসগুলো তুলতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্টে যারা মাননীয় মন্ত্রীরা ছিলেন, উনি বললেন ওয়েস্ট বেঙ্গলে যে কাজটা এখন ডাবল ইঞ্জিন সরকার করবে, অবভিয়াসলি সেটার নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীরাও দিবে। তো মন্ত্রীদের সঙ্গে সবসময় কমিউনিকেশন রাখতে এবং বিধায়করা, আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিধায়কদের বসেছেন, জনসাধারণের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি বিজেপি।
0: রাজ্যে শিল্পে বিনিয়োগ, জমিনীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শ্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করছেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ রয়েছেন। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21 জুলাইয়ের শহীদ সমাবেশ পালনের অনুমতি সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগামী বুধবার শুনানির আশ্বাস দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, ওই জায়গায় সভা করার জন্য পুলিশের অনুমতি না মিলায় মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। ভোট পরবর্তী সন্ত্রাস, লটারির টাকা প্রতারণা সহ একাধিক অভিযোগে উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণেশ্বর এলাকা থেকে গতরাতে পুলিশ তাকে পাকড়াও করে, আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। এবছর বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বীরভূমের খয়রাশোল ব্লকের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শঙ্কর গড়াইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে তোলাবাজি, মারধর, ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগে হুগলির সিঙ্গুর থানার পুলিশ 5 তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রয়েছেন বোরাই বহলামপুর পঞ্চায়েতের উপপ্রধান। উত্তর দমদমে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। খলিশাকোটা এলাকায় আজ ভোররাতে রাজা এবং তার সঙ্গীদের লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। রাজাকে খুব কাছ থেকে গুলি করে পালায় তারা। পরে পুলিশ এসে রাজা এবং তার 2 সঙ্গীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজাকে মৃত ঘোষণা করেন। গোষ্ঠী সংঘর্ষের জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 213তম জন্মদিনে তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদিকবির জন্মজয়ন্তী উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভা ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা জানান। মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 4:30। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 kHz এবং নিউজ অন EIR অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে অনুষ্ঠান ভাওয়াইয়া। ভাওয়াইয়া শুনবেন আজ পিঙ্কি বর্মনের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন পিঙ্কি বর্মনের কণ্ঠে ভাওয়াইয়ার অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে হিন্দি এবং অব্যবহিত পরে ইংরেজি সংবাদ। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ঘোষণা।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত হবে নেপালি বিচিত্রানুষ্ঠান এবং নেপালি সমাচার। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্রের ঘোষণা।

0: শুনলেন গান পরম্পরা অনুষ্ঠান। আজকে শুনলেন খেয়াল পণ্ডিত এ কান্নানের কণ্ঠে, রাগ মিয়া মালহার, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান। যুব অনুষ্ঠানে আজকে বিষয়ে তাল তরঙ্গ, উপস্থাপনায় অনন্যা সাহা, সঙ্গে রয়েছেন যুবশিল্পী তবলায় প্রীতম রায় এবং আধুনিক গানে রয়েছে অনিন্দ্য বন্ধু দাস, নজরুলগীতিতে ঋষিতা সরকার।
1: স্বাগতম যুববন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজকের যুব অনুষ্ঠান তাল তরঙ্গ। এই তাল তরঙ্গ অনুষ্ঠানে আমরা শুনব তবলাবাদন, আধুনিক সঙ্গীত এবং নজরুল গীতি। আমরা প্রথমে শুনব আমাদের আজকের যুববন্ধু অনিন্দ্য বন্ধু দাসের কণ্ঠে আধুনিক সঙ্গীত। অনিন্দ্য বন্ধু দাসের সঙ্গে তবলায় রয়েছেন উৎপল দাস, এসরাজে রয়েছেন পার্বতীচরণ চ্যাটার্জি। শুনে নেব অনিন্দ্য বন্ধু দাসের কণ্ঠে আধুনিক সঙ্গীত।

বাহ, অসাধারণ! সঙ্গীতের পর আমরা অনুষ্ঠানের স্বাদ বদল করতে এবার তবলা বাদন শুনে নেই। তবলা বাদন পরিবেশনায় প্রীতম রায়। প্রীতমের সাথে এসরাজে সহযোগিতায় রয়েছেন পার্বতী চরণ চ্যাটার্জি। শুনে নেব প্রীতম রায়ের তবলা বাদন।

ভীষণ সুন্দর। আমরা আধুনিক সঙ্গীতও শুনলাম এবং তবলাবাদনও শুনলাম, তবে এবার আমরা শুনব নজরুল গীতি। নজরুল গীতি পরিবেশনায় আমাদের যুব বন্ধু ঋষিতা সরকার, এবং ঋষিতার সাথে তবলায় রয়েছেন উৎপল দাস, এসরাজে রয়েছেন পার্বতীচরণ চ্যাটার্জি, কিবোর্ডে রয়েছেন সুপ্রিয় ব্যানার্জী।

ফিরে এলাম নজরুল গীতির পর। আমরা আবার ফিরব অনিন্দ্য বন্ধু দাসের কাছে, তার কাছে আবার শুনে নেব আধুনিক সঙ্গীত।

0: আমরা শেষ করছি আজকের যুব অনুষ্ঠান। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ শুনতে থাকো।
1: শুনলেন যুব অনুষ্ঠান আজকের।

বিষয় ছিল তাল তরঙ্গ, উপস্থাপনায় অনন্যা সাহা এবং সাথে ছিলেন যুব শিল্পীরা, তবলায় প্রীতম রায়, আধুনিক গানে অনিন্দ্যবন্ধু দাস এবং নজরুলগীতিতে ঋষিতা সরকার। আকাশবাণী শিলিগুড়ি।

0: শুরু হচ্ছে আজকের গ্রামেগঞ্জে অনুষ্ঠান। আজকের বিষয় গবাদি প্রাণীর বর্ষাকালীন পরিচর্যা ও খাদ্য ব্যবস্থা। এ নিয়ে বলবেন বিশেষজ্ঞ ডাক্তার মানস কুমার দাস এবং উপস্থাপনায় আইভি দে।
1: গঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা গবাদি প্রাণীর বর্ষাকালীন পরিচর্যা ও খাদ্য ব্যবস্থা। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর মানস কুমার দাস, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী বিজ্ঞান, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামশাই। নমস্কার মানসবাবু, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: হ্যাঁ, আমাদের এই যে বর্ষার সময়ে দেখা যায় যে বৃষ্টির প্রাদুর্ভাবটা বেশি থাকে এবং সেই সময় একটা জলীয় আবহাওয়া থাকে, আর তার জন্য গবাদি প্রাণী যারা প্রতিপালন করেন তাদের কিন্তু নানা রকম সমস্যারও সম্মুখীন হতে হয় এবং এই যে গবাদি প্রাণী যারা রয়েছে তাদেরও কিন্তু নানা রকম রোগবালাই এগুলো হয়ে থাকে। তো এই সময় কিন্তু আমাদের একটু সতর্ক বেশি হওয়া প্রয়োজন। তো প্রথমে বলি যে এই বর্ষার সময় গবাদি প্রাণী পালকদের কোন কোন বিষয়ে নজর দেওয়া দরকার?
2: দেখুন, প্রথমেই বলি আমাদের উত্তরবঙ্গে জেলাগুলিতে কিন্তু বর্ষার প্রকোপ আমাদের রাজ্যের অন্যান্যগুলি জেলার থেকে বেশ বেশি, এবং জলপাইগুড়ি ও তৎসংলগ্ন এলাকায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ আমরা যা দেখেছি প্রায় 3000 মিলিমিটারের কাছাকাছি,
1: মানে অনেকটাই কিন্তু
2: বেশি। তো বছরের অন্যান্য সময় উত্তরবঙ্গের যে সমস্ত নদীতে দেখা যাচ্ছে জল নেই বা জল খুব সরু হয়ে বইছে, বর্ষার সময় দেখা যাচ্ছে সেই সব নদীতে জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং সেই জল অনেক সময় সেই নদীর কুল ছাপিয়ে আমাদের যে জল নদীর চর বলে সেখানেও আর কি চলে আসছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে গবাদি প্রাণীপালকরা নদীর চরটাকে কিন্তু বেশি পছন্দ করেন চড়ানোর জন্য, কারণ সেখানে মানুষের ঝামেলা কম এবং সেখানে ঘাস পাতাও খুব ভালো পাওয়া যায়। কিন্তু বর্ষাকালে ওই সব জায়গায় যখন জল উঠে যায় তখন গবাদি প্রাণীপালকরা কিন্তু আর চড়তে ছাড়তে পারেন না, এবং তার ফলে কি হচ্ছে প্রাণীদের একটা খাদ্যের সমস্যা কিন্তু ইভেন্চুয়ালি দেখা যাচ্ছে। তো এই সময় বিভিন্ন অপ্রচলিত খাদ্য ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি, যা আমাদের আজকের আলোচনায় আমরা অবশ্যই তুলে ধরব। এর সঙ্গে আমরা আরেকটা কথা বলতে চাই যে বর্ষার সময় বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্রোটোজোয়া ঘটিত রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তো এই রোগের হাত থেকে গবাদি প্রাণীদের রক্ষা করার বিষয়টিও কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে আমরা করব। আর বর্ষাকালীন সময়ে গবাদি প্রাণীদের জন্য আগের বিষয় দুটি সহ আরও একটি বিষয়ে আমাদের নজর দিতে হবে, যা হলো গবাদি প্রাণীর গৃহ ব্যবস্থা বা থাকার জায়গার সঠিক ব্যবস্থাপনা, যার সাথে সাথে আমরা আরেকটা জিনিস আমরা আলোচনা করব, যেটা হচ্ছে গবাদি প্রাণীদের দৈনন্দিন ব্যবস্থাপনা। অর্থাৎ আমাদের রেগুলার যারা গবাদি প্রাণী পালন করেন তাদের খামারে তাদের দৈনন্দিন কী কী কাজ করতে হবে এবং সেখানে ওই দৈনন্দিন কাজের দিকে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে কি না, বা কোনো রোগের উপসর্গ দেখা যাচ্ছে কি না, বা কোনো ধরনের অসঙ্গতি তাদের আচরণে বা চলাফেরার মধ্যে দেখা যাচ্ছে না, সেগুলো কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় বা কীভাবে সেগুলো আমরা চট করে আগে আগে দেখতে পারি, সেসবগুলো আমাদের দৈনন্দিন ব্যবস্থাপনার মধ্যেই পড়বে। সুতরাং এক কথায় বর্ষার সময় গবাদি প্রাণীর গৃহ ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, স্বাস্থ্য এবং দৈনন্দিন প্রবন্ধন প্রত্যেকটি ক্ষেত্রেই প্রাণীপালকদের কিন্তু এই সময় সচেতন থাকা অবশ্যই দরকার।
1: একদম ঠিক। এই যে আপনি খাবারের কথা বললেন, যে যেহেতু এই সময় বর্ষা জন্য বৃষ্টি থাকছে এবং এই যে নদীর চরে তাদেরকে কিন্তু চড়াতে পারছে না গবাদি পালকরা, তো তাদের কিন্তু খাদ্যের কিন্তু একটা

0: আমাদের মানে গোখাদ্যের জন্য হচ্ছে মাস্ট, অর্থাৎ অবশ্যই দিতে হবে। তাই বর্ষার সময় যখন সবুজ গোখাদ্যের অভাব দেখা যায়, তখন কিন্তু আমাদের প্রাণীপালকদের বিকল্প খাদ্য ব্যবস্থার কিন্তু মাধ্যমে এই সমস্যাটা আমাদের মেটাতে হবে।
1: আচ্ছা,
0: তো এছাড়াও এই সময় যেটা সমস্যা হয় যে সবুজ গোখাদ্যের অভাব তো আমাদের সমগ্র জেলাতেই বলুন বা সমগ্র রাজ্যেই কম বেশি রয়েছে, তার সঙ্গে সঙ্গে যখন মাঠে ঘাটে জল ভরে যায় এবং জল ভরে যাওয়ার ফলে যখন মাঠের ঘাস ভিজে যায় বা ভেজা ভেজা অবস্থায় থাকে যখন, বা জল নেমে গেলেও যখন সেই ভেজা অবস্থায় থাকে, সেখানে আরেকটা সমস্যা দেখা যায় হচ্ছে কৃমির সংক্রমণ। তো সেই জলে ভেজা ঘাস যদি গরু বা গবাদি প্রাণী যদি খেয়ে ফেলে, সেটা গরু হোক বা মোষ হোক, গবাদি প্রাণী বলতে আমরা গরু বা মোষ দুটোকেই আমরা বোঝাই, যদি খেয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে কৃমির সংক্রমণ কিন্তু খুব বেড়ে যায়। এবং যে জন্য বর্ষার সময় গরু বা মোষের মধ্যে কৃমির সংক্রমণ কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায়। কারণ কি হয় একটু জাস্ট ব্যাখ্যা করে দিই আমাদের চাষি ভাইদের জন্য, যারা ওনারা শুনবেন বা বুঝতে পারবেন জিনিসটা, যে যখন মাটির মধ্যে কৃমিগুলো থাকে যেগুলো আমরা খালি চোখে হয়তো দেখতে পাই না, তারা নর্মালি যখন রোদ ওঠে তখন তারা মাটির তলায় ঢুকে যায় বা ঘাসের ঠিক গোড়ার নিচটায় অপেক্ষা করে। এবার যখনই তারা ভিজে স্যাঁতস্যাঁতে বা একটু ঠান্ডা ওয়েদার হয়, তখন তারা ওই ঘাসের পাতার বেয়ে বেয়ে বেয়ে বেয়ে ঘাসের একদম ডগায় এসে অপেক্ষা করে বা ওখানে এসে তারা ইয়ে করে, মানে একটা অবস্থান নেয়। এবার যখন গরু বা মোষ যখন বা ছাগলও যখন সেটা খাচ্ছে, তখন ওরা ঘাসের মাথাটা মুড়িয়ে খায় এবং যার ফলে কি হচ্ছে, ওই সময় সেই কৃমির লার্ভাগুলি বা কৃমির লার্ভাসহ ডিম তখন গরুর শরীরে চলে যাচ্ছে। তো যার ফলে কি হচ্ছে, কৃমির সংক্রমণটা কিন্তু
1: খুব সহজেই
0: হয়ে যাচ্ছে। এবং যার জন্য আমরা সবসময় বলি যে দিনের ঠান্ডা সময়ে, যেমন ভোরবেলা যখন শিশির ভেজা থাকে, কারণ আমাদের উত্তরবঙ্গে এখনও এই সময় গেলেও দেখা যাবে যে একদম ভোরবেলায় কিন্তু হালকা হালকা ভেজা ভেজা ভাব থাকে, তো সেই সময় কিন্তু গরুকে কখনোই মাঠে ছাড়া উচিত নয়। আর জলে ভেজা ঘাস বা বর্ষাকালে যেখানে জল উঠে গেছিলো সেই মাঠে তো কখনোই ছাড়া উচিত না, কারণ কৃমির সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এছাড়া গবাদি প্রাণীদের কিন্তু ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় কখনো চড়তে ছাড়বেন না। আর দিনে যে সময় ভালো রোদ উঠবে সেই সময় শুকনো দেখে কোনো জায়গায় গরুকে চড়তে ছাড়তে হবে। আর এই সময় ভালো হয় যদি বাইরে থেকে ঘাস বা পাতা কেটে নিয়ে গবাদি প্রাণী পালকরা নিয়ে এসে ভালো করে ধুয়ে গরুকে দেন, তাহলে এই কৃমির সংক্রমণটাকে আমরা আটকাতে পারবো। এবং সবথেকে ভালো হয় যদি বর্ষা শুরুর আগে, অর্থাৎ জুন মাস নাগাদ আমরা কৃমির দুটি ডোজ অবশ্যই খাইয়ে দিতে পারি।
1: এই যে সবুজ গোখাদ্যের যে একটা অভাব এই সময়টা দেখা যায়, তো এই অভাবটা আমরা কিভাবে মানে পূরণ করতে পারি?
0: সবুজ গোখাদ্যের অভাব শুধুমাত্র যে আমাদের জলপাইগুড়ি জেলায় রয়েছে তা না, আমাদের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বলতে গেলে সমগ্র রাজ্যেই কিন্তু সবুজ গোখাদ্যের অভাব রয়েছে। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে জমি রয়েছে সেটা আমরা কৃষিকাজে ব্যবহার করি এবং কৃষিকাজের জন্য ব্যবহার করা জমি আমরা কিন্তু কখনোই উৎসর্গ করে সেখানে গরুর জন্য ঘাস আমরা চাষ করব না। সেই জন্য সবুজ খাদ্যের অভাব একটা আমাদের সবসময়ই থাকে। তো কিন্তু বর্ষাকালে সেটা আরও বেশি পরিমাণে হয়, কারণ গরুকে চড়ার যে জায়গা ছিল সেগুলো জলে ভিজে যায় এবং সেখানে আমরা ছাড়তেও পারি না। বিশেষ ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যায় এবং সেখানে গরুকে চড়তে না ছাড়ার ফলে দেখা যাচ্ছে আমাদের রাস্তাঘাটের ওপরেই কিন্তু গরু ছাগলকে বেঁধে রাখতে আমরা দেখি। তো এটার একটা আমরা সবুজ গোখাদ্যের দুটো আমরা অপশান আমরা মনে বলতে পারি, একটা হচ্ছে হাইড্রোপনিক ঘাস এবং দ্বিতীয় হচ্ছে অ্যাজোলা। আমরা দুটো নিয়েই অল্প অল্প আলোচনা করব।
1: মানে এই হাইড্রোপনিক ঘাস যেটা বললেন সেটা কি?
0: দেখুন, হাইড্রোপনিক ঘাস কথাটার মানে হচ্ছে মাটি ছাড়া ঘাস চাষ।
1: আচ্ছা,
0: অর্থাৎ আমরা ঘাস চাষ করব ঠিকই, কিন্তু সেখানে আমাদের কোনো মাটি লাগবে না। আমরা এটাকে একটা ট্রের মধ্যে শুধুমাত্র জল দিয়ে সেটাকে আমরা চাষ করব এবং সেটাকে আমরা নিজেদের বাড়ির উঠোনেও করতে পারি, কেউ যদি চান সেটাকে আলাদা একটা স্ট্রাকচার বানিয়ে, একটা সুন্দর খাঁচা মতো বানিয়ে তার মধ্যে একাধিক ট্রে রেখে সেখানেও করা যেতে পারে।
1: এটা তো খুব সহজ একটা বিষয় হলো, যেখানে মাটি দরকার হচ্ছে।
0: হ্যাঁ, মাটি দরকার হচ্ছে না এবং এটা মোটামুটি 10-15 দিনের মধ্যে আমাদের এক একটা ট্রে রেডি হয়ে যায়। এবং সেই ট্রেটার মজা হচ্ছে পুরো সব শুদ্ধ তুলে আমরা কিন্তু গরু বা মোষ বা ছাগলকে আমরা খাওয়াতে পারি।
1: আর এখানে কৃমির আক্রমণটাও হবে না?
0: না, কৃমির আক্রমণ হবে না, যেহেতু মাটির কোনো সংস্পর্শই নেই। তো হাইড্রোপনিক ঘাস এখানে যেমন আমাদের ভুট্টা বা গমের সাহায্যে বা যব বা জই এগুলোর সাহায্যে আমরা করতে পারি।
1: এই হাইড্রোপনিক ঘাস কিভাবে তৈরি করা হয়?
0: এই যে বীজগুলো বললাম, যেমন ভুট্টা বা গম বা যব বা জই, এগুলো

0: সেটাকে আমাদের মোটামুটি 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে বীজের ওপরে খোলাটা নরম হয়ে যায়। এবং তারপরে সেটাকে আমাদের একটা ট্রের মধ্যে, সছিদ্র ট্রে লাগবে পাতলা, এবং যাতে জল দাঁড়াতে না পারে সেখানে। আমরা জলে ভেজাবো কিন্তু জলটা যাতে সেখানে দাঁড়াতে না পারে। এবার সেই বীজগুলোকে আমরা একটা লেয়ারে ওই ট্রের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যে বীজগুলোকে আমরা ভিজিয়েছিলাম। এবার যখন আমরা বীজ ভিজিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ছত্রাকনাশক যে ওষুধ পাওয়া যায় সেগুলো আমরা খুব সামান্য পরিমাণ, যেরকম ডোজ রেট রয়েছে বা মান রয়েছে, সেই অনুযায়ী ভিজিয়ে দিতে পারি, যাতে ওই বীজগুলো যখন আমরা হাইড্রোপনিক্স তৈরি করব সেখানে যাতে ছত্রাকের সংক্রমণ না হতে পারে।
1: জলে থাকছে যেহেতু,
0: হ্যাঁ জলে থাকছে, এবং ছত্রাক সংক্রমণ কিন্তু হয় হাইড্রোপনিক্সের মধ্যে বিশেষভাবে, আর এবং বর্ষাকাল যেহেতু ভিজে স্যাঁতস্যাঁতে ভাব, সেই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আরও বেশি।
1: আচ্ছা, সেটা কি পরিমাণে ব্যবহার করা যেতে পারে?
0: দেখুন, বিভিন্ন রকম ইয়ে রয়েছে, ছত্রাকনাশক যেগুলো বাজার চলতি পাওয়া যায় সেগুলো 1 গ্রাম প্রায় 1 লিটার জলে মিশিয়ে সেটার মধ্যে আমরা জাস্ট বীজ, যতটা বীজ আমরা হাইড্রোপনিক্স করতে চাইছি একবারে, সেই বীজটাকে জাস্ট ভিজিয়ে 1 মিনিট কি 2 মিনিট রেখে তুলে নেওয়া, আর কিছু না, তুলে নিয়ে তারপর সেটাকে আমরা যেরকম ট্রের মধ্যে দিয়ে দেবো সেরকম। এবার ভুট্টার ক্ষেত্রে জাস্ট একটু শুধু বলি, যেহেতু আমি প্র্যাকটিক্যালি জিনিসটা করেছি, ভুট্টার ক্ষেত্রে যেটা হয় যে ওদের ক্ষেত্রে জলটা একটু বেশি লাগে। তো আমাদের যে পাটের চটরে যে বা যেগুলো বস্তা পাওয়া যায়, সেই চটের মধ্যে যদি আমরা ওই ভুট্টা বীজগুলোকে ওপরে ছড়িয়ে দিই, তার উপরে যদি রাখি, তাহলে সেক্ষেত্রে ওদের জার্মিনেশনটা তাড়াতাড়ি হয়, কারণ এদের ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগে, যেটা গম বা যব বা জয়ের ক্ষেত্রে লাগে না। তো সেক্ষেত্রে আমরা যদি চট ব্যবহার করি তাহলে ওদের জার্মিনেশনটা তাড়াতাড়ি হবে এবং সেটা আস্তে আস্তে বেড়ে যাবে। এবং প্রতি একটা ট্রেতে যদি 1 কিলো আমরা ভুট্টার বীজ বা যব বা জই বা গম যদি ব্যবহার করি, সেখান থেকে সেটা যখন 10-15 দিন পরে মোটামুটি 7-8 ইঞ্চি হাইট হয়ে যাবে স্প্রাউটিংসের হয়ে এবং ছোটো ছোটো পাতা বেরোবে, তখন সেটার ওজন হয়ে যায় প্রায় 6-7 কিলো।
1: আচ্ছা,
0: তো আমরা তখন ওই টোটাল ট্রের যে খাবারটা সেটাকে আমরা ভাগ করে দুটো গরুকে আমরা খাওয়াতে পারি। তো একটা ট্রে থেকে আমরা দুটো গরুর জন্য 1 দিনের সবুজ ঘাসের খাদ্য আমরা ব্যবহার করতে পারি।
1: আচ্ছা, এটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু সবুজ গোখাদ্যের একটা পরিপূরক হিসেবে কিন্তু কাজ করছে।
0: এবং এটা সবথেকে ভালো কথা যে এটা আপনি আচ্ছাদনের তলাতেও করতে পারবেন, মানে বাইরে যদি বর্ষা হয়ও, আপনি একটা প্লাস্টিক ঘেরা একটা জায়গার মধ্যে আপনি এটা এটা মাচা করে করলেন, তো সেখানে আপনার কোনো অসুবিধা হবে না,
1: মানে ঘাসের অভাবটা কিন্তু,
0: ঘাসের অভাবটা হবে না, বিশেষ করে সবুজ গোখাদ্যের অভাবটা হবে না।
1: অ্যাজোলা যেটা বললেন সেটা কিভাবে করবে?
0: দেখুন, অ্যাজোলাটা ছাগলের ক্ষেত্রে আমরা বলবো অনেকটা বেশি লাভজনক, কারণ গরুর ক্ষেত্রে অ্যাজোলা দিতে গেলে পরিমাণটা অনেকটা, যেহেতু গরুর বেশি লাগে, সেই জন্য আমাদের অ্যাজোলার পিট তাহলে আমাদের বেশি বাড়াতে হবে। অ্যাজোলা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি একটা জলজ ফার্ন, তো এই জলজ ফার্ন মানে হচ্ছে ঘাস জলের ওপরে ভেসে থাকে, এবং বিশেষ করে দেখবেন যখন বোরো ধানি জমিতে যখন জল দাঁড়িয়ে যায়, জলের ওপরে একটা সবুজ লেয়ার পড়ে, সেই সবুজ লেয়ারটা কিন্তু কোনো কচুরি পানা নয়, ওটা হচ্ছে অ্যাজোলা। সেই অ্যাজোলাটাকে যদি আমরা ঘরে এনে আমাদের একটা ছোটো চৌবাচ্চা মতো করে, ধরুন 4 ফিট বাই 6 ফিটের একটা চৌবাচ্চা করে, তো 1 ফুট মতো গভীর করলাম, সেখানে একটা পলিথিন বিছিয়ে দিয়ে তার মধ্যে জল দিয়ে একটু পচা গোবর সার দিলাম আর সামান্য একটু ইউরিয়া 1 চিমটি হয়তো ফেলে দিলাম, দিয়ে ভালো করে গুলে দিয়ে তার মধ্যে যদি আমরা 1 মুঠো বা 2 মুঠো অ্যাজোলা ছেড়ে দিই, আমাদের আর কিছু করতে হবে না। তো এই অ্যাজোলা নিজের মতন করেই বাড়তে থাকবে। চাষি ভেড়া হয়তো দেখেও থাকবেন যে পুকুরে সবুজ সবুজ যে ছোটো ছোটো খুব পাতা পানার মতন ভেসে থাকে, কিন্তু পানা নয়, যেগুলো হাঁস বা মাছ খুব ভালো খায়, ওইগুলোই কিন্তু অ্যাজোলা। অ্যাজোলার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, তো আমাদের এখানে যেটা আমরা দেখেছি যে অ্যাজোলা পিনাটা যে ভ্যারাইটিটা, সেটা খুব ভালো প্রোডাকশন রয়েছে বা সেটা আমাদের এখানে ভালো মানে গ্রো করতে পারে। তো একটা ওই যেটা আমি সাইজ বললাম 4 ফুট বাই 6 ফুটের একটা যদি আমরা পিট করি, সেখান থেকে একটা গরুকে বা 3টে গরুকে আমরা মোটামুটি 2 দিন আমরা পর্যাপ্ত পরিমাণে অ্যাজোলা আমরা খাওয়াতে পারবো। তো সেটা একটা বিকল্প খাদ্য হতে পারে, যে আমরা যদি ঘেরা জায়গায় একটু উঁচু জায়গায় যদি 2-3টে পিট করে যদি বানাতে পারি, সেটা কিন্তু আমাদের বাড়ির গরুটা বা মোষটা বা ছাগলটার জন্য বিকল্প সবুজ খাদ্য হিসেবে করা যেতে পারে।
1: আচ্ছা, তাহলে এই যে দুটো পদ্ধতি বললেন, সেটা কিন্তু আমাদের সবুজ গোখাদ্যের অভাবটা কিন্তু সুন্দরভাবে পূরণ করবে,
0: মেটাতে সহায়তা করবে,
1: বিশেষ করে বর্ষাকালে।
0: তবে এটাকে বর্ষাকালের মধ্যেই যে সীমাবদ্ধ রাখবো তা নয়, কিন্তু বর্ষাকালে এটা করা যেতে পারে, এবং যেহেতু অন্যান্য সময় মাঠে ঘাটে সবুজ ঘাসের প্রাচুর্য থাকে আর বর্ষার পরে পরে, তখন হয়তো এটা করার অতটা প্রয়োজনীয়তা চাষি ভাইরা অনুভব করবেন না।
1: আচ্ছা, যে গোখাদ্যটা খাওয়ানো হয়, হ্যাঁ সেটা তো মানে সাধারণ খড় এইভাবেই খাওয়ানো হচ্ছে, তো আমরা যদি এই খড়টাকে উৎকৃষ্ট মানের

0: তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে প্রাণী পালকদের কী করা উচিত?
1: খড় বা পোয়াল হচ্ছে আমাদের এখানে বলতে পারি একটা প্রাইমারি বা প্রাথমিক খাবার, যে বাড়িতে গরু আছে মানে খড় বা পোয়াল খাওয়াতে হবে। এবং গবাদি পালকদের এইটুকু বলে রাখি যে এই খড় বা পোয়াল কিন্তু কোনো রকম পুষ্টিগুণ তার মধ্যে থাকে না, যেহেতু আমরা ধানটাকে সেখান থেকে ঝেড়ে নিই এবং ধান ঝেড়ে নেওয়ার পরেও ওই গাছটাকে সম্পূর্ণ শুকনো করে দিয়ে তারপর আমরা সেটাকে রেখে দিই এবং সেটা বেশ কয়েক মাস চলেও, সুতরাং ওটার মধ্যে কিন্তু খাদ্য গুণ হিসাবে কিন্তু কিছুই থাকে না, শুধুমাত্র ওই যেটুকু খড়ের যে তন্তু বা ফাইবারটুকু সেইটুকুই থাকে। তো যেহেতু কোনো পুষ্টিগুণ থাকে না, সেটাকে আমাদের যেহেতু একটা প্রাইমারি খাবার এবং বর্ষার সময় যেহেতু মাঠে ঘাটে খাবার কম বা সবুজ খাদ্য নেই, চাই ওই খাবারটাকে পুষ্টিগুণ সমৃদ্ধ করতে গেলে আমরা কৃষিবিজ্ঞানের তরফ থেকে বা কৃষিবিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে চাষি ভাইদের ইউরিয়া দিয়ে ওই খড়টাকে ট্রিট করার কথা আমরা বলেছি। অর্থাৎ ইউরিয়া দিয়ে খড়টাকে যদি আমরা উপচার করে দিই তাহলে ওই ইউরিয়াটা ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি করে এবং অ্যামোনিয়াটা অল্টারনেটিভ নাইট্রোজেন সোর্স বা বিকল্প নাইট্রোজেন সোর্স হিসেবে কাজ করে সেটা গরুর দেহের প্রোটিনের চাহিদাটা কিছুটা হলেও পূরণ করবে। এবং যেহেতু প্রোটিন প্রত্যেকটা প্রাণীরই ভীষণভাবে দরকার এবং দুধ উৎপাদনের জন্য বা শরীর গঠনের জন্য প্রোটিন ভীষণভাবে দরকার, সেই জন্য ইউরিয়া দিয়ে মিশ্রণ করা খড় কিন্তু ভীষণভাবে দরকার। এবং এই খাবারটা যেহেতু অনেক চাষি ভাই হয়তো প্রশিক্ষণ নিয়েছেন আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে বা হয়তো কেউ কেউ জানেন, কিন্তু যেহেতু ইউরিয়া মেশানো থাকে এবং গরুর কাছে এটা একটা সম্পূর্ণ নতুন জিনিস, তাই গরু হয়তো প্রথম দিকে নাও খেতে চাইতে পারে, সেই জন্য খাওয়ানোর পদ্ধতিটিও একটু আলাদা। যে গরুর দানা খাবার যেটা হয়, আমরা যেটা খাওয়াই যে ভুট্টা চকর মিশিয়ে বা একটু ধানের খোল মিশিয়ে দিলাম, সর্ষের খোল দিলাম, অল্প একটু লবণ দিলাম, এই যে মিশিয়ে যে খাবারটা দিই, তার সঙ্গে সঙ্গে যদি এই ইউরিয়া মিশ্রিত খড় অল্প অল্প করে মিশিয়ে যদি খাবারই খাইয়ে অভ্যাস করতে পারি, সেই অভ্যাস করানোর পরে কিন্তু গরু কিন্তু আস্তে আস্তে ওটা অভ্যস্ত গেলে তখন কিন্তু ওরা এই খাবারটাতে যথেষ্ট উপভোগ করেই খাবে এবং এক্ষেত্রে এদের পুষ্টিগুণটাও বাড়বে,
0: দুধের পরিমাণটাও বাড়বে,
1: দুধের পরিমাণ তো অবশ্যই বাড়বে।
0: ইউরিয়াটা যেটা খাওয়ানোর কথা বললেন সেটা কত পরিমাণে দেওয়া উচিত?
1: প্রথমেই একটু সাবধানবাণী বলে দিই, কারণ চাষিভাইরা যাতে ভুল না বোঝেন, ইউরিয়া কিন্তু কখনোই সরাসরি খাওয়ানো যাবে না। এই যে ইউরিয়া দিয়ে খড়টাকে ট্রিটমেন্ট করার কথা বললাম বা ইউরিয়া দিয়ে উপচার করার কথা বললাম, সেটা একটা বিশেষ পদ্ধতি মেনে করতে হবে। তো চাষিভাইদের আমি প্রথমেই অনুরোধ করব তারা যেন কখনোই ইউরিয়া সরাসরি গরুকে না খাওয়ান, অর্থাৎ সেটাকে আমরা জলে গুলে সেই জলের মধ্যে খড়টাকে ভিজিয়েও যেন না দেওয়া হয়। আমি যেটা বলতে চাইছি যে ইউরিয়া দিয়ে উপচার করতে গেলে আমাকে 19 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে।
0: ইউরিয়া মিশ্রণের পদ্ধতি কি রয়েছে?
1: তো ইউরিয়া এখানে মোটামুটি 100 কিলো খড়ের জন্য 4 কিলো ইউরিয়া আমরা ব্যবহার করতে পারি এবং জল লাগবে প্রায় 30 থেকে 35 লিটার। তো প্রথমে আমরা কি করব, যতটা আমাদের প্রয়োজন অনুসারে খড় আমরা নেব। মনে করুন একটা গরুকে আমরা প্রতিদিন 2 কিলো করে খড় খাওয়াতে পারি, তো আমাদের বাড়ি যদি একটাই গরু থাকে সেই একটা গরুর জন্য আমার 2 কিলো খড় করে আমার এক মাসের জন্য আমার লাগবে প্রায় 60 কিলো খড়। তো আমি যদি ধরে নিলাম যে 60 কিলো খড় আমি বানাবো, তো 60 কিলো খড় আমি প্রথমে ছোট ছোট করে কুচিয়ে নেব, প্রায় 2 থেকে 3 সেন্টিমিটারের লম্বা করে আমি সেটা কুচিয়ে নেব এবং কুচিয়ে নিয়ে সেটাকে আমি 6 ভাগে ভাগ করব, 10 কিলো 10 কিলো করে ভাগ করব। আমি এক মাসের জন্য আমার গরুটার খাবার বানাচ্ছি। তো এবার এই 10 কিলো 10 কিলো করে যখন ভাগ হলে এবার সঙ্গে সঙ্গে লাগবে হচ্ছে আমার টিউব পলিথিন। টিউব পলিথিন বলতে যেটা আমরা বাজারে যখন পলিথিন শিট কিনি সেটা 2 পাশটা জোড়া থাকে, সেটাকে কেটে নেওয়ার পর তারপর হচ্ছে ওটা মানে এক পাল্টা হয় বা পুরোটা ওপেন হয়, যদি না কাটি সেটা কিন্তু এরকম পাতকুয়োর মতন এরকম টিউবের মতন থাকে না কাটলে। তো আমরা সেই জিনিসটাকে আমরা ব্যবহার করব। তো কি করব, আমরা মোটামুটি 6 থেকে 7 ফুট মেপে নিয়ে এবং একটু ভালো কোয়ালিটি প্লাস্টিক যদি ব্যবহার করা যায় তাহলে আরও ভালো হয়, যে তার একটা দিক আমরা খুব টাইট করে শক্ত করে ভাঁজ করে বেঁধে দেবো এবং তারপরে সেটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে তার মধ্যে প্রথম যেটা আমরা কাজ করব হচ্ছে এই খড়ের প্রথম যে 6টা ভাগ করেছিলাম প্রথম ভাগটা আমরা তার নিচে দিয়ে দেব। এবার আমরা যে 4 কিলো ইউরিয়া নিয়েছি সেই 4 কিলো ইউরিয়ার সঙ্গে সেই 4 কিলো ইউরিয়াটাকে আমরা যে জল নিয়েছি 30 থেকে 35 লিটার তার সঙ্গে মেশাবো এবং মেশানোর পরে এখানে আমরা অপশনাল কেউ কেউ গুড় ব্যবহার করতেও পারেন, ঝোলা গুড় বা ব্যবহার না করতেও পারেন, কেউ কেউ অসামান্য নুনও ব্যবহার করতে পারেন। এই নুন এবং গুড়টা হচ্ছে অপশনাল, যে চাষি যদি চান চাষি ভাই উনি করতেও পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নেই। এবার এই যে আমি জলটা গুলে নিলাম, জল গুলে নেওয়ার পরে তারপরে ওই জলটাকে আমরা একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নেব, যেখানে আমরা

0: সেই ঝর্ণার মতন জল পড়ে ঝাঁঝরি, সেই ঝাঁঝরি। এবার ওই জলটাকে আমরা খুব আস্তে আস্তে আস্তে আস্তে ওই খড়ের মধ্যে ছড়াবো, যাতে খড়টা হালকা হালকা ভেজে কিন্তু একদম একবারে ঢেলে দিলে জল নিচে দাঁড়িয়ে যাবে, তাই হালকা হালকা উপর থেকে ছড়াবো। এরপরে দেওয়ার পরে আমরা দ্বিতীয় ভাগ যে রয়েছে 10 কিলো, সেই 10 কিলো খড়টা আবার আমরা দেব। তারপরে আমরা আবার একটু ওর উপরে জল ছড়াবো এবং হাত দিয়ে যতটা সম্ভব আস্তে আস্তে আস্তে আস্তে চেপে দেবো জিনিসটা। এবার যখন তৃতীয় লেয়ারটা দেবো, তৃতীয় লেয়ার দেওয়ার পর তখন আবার হালকা জল ছড়িয়ে এরপর আমাদের একজনকে ওই তার মধ্যে দাঁড়িয়ে পড়তে হবে। কারণ আমাদের শরীরের চাপ দিয়ে যতক্ষণ না ওই খড়টাকে সম্পূর্ণ বসিয়ে দিচ্ছি ওর মধ্যে বাতাস কিন্তু থেকেই যাবে। এবার আমরা চাপ দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে ওটাকে একদম বসিয়ে দিতে হবে, যাতে ওর মধ্যে যতটা সম্ভব হাওয়া কম থাকে। এবার এইভাবে করে করে ছটা ভাগই আস্তে আস্তে আমরা একবারে খড় দেবো, তারপর আবার ইউরিয়া মিশ্রিত জল দেবো, আবার খড় দেবো, ইউরিয়া মিশ্রিত জল দেবো, মাঝে মধ্যে হাত দিয়ে একটু ঘেঁটে দিতে হবে যাতে জলটা সব জায়গায় ভালোভাবে মেশে। এইভাবে সম্পূর্ণ জলটা যখন ওই খড়ের সঙ্গে মিশে যাবে, তারপরে সেটাকে সম্পূর্ণভাবে চাপ দিয়ে একদম বসিয়ে দিয়ে তার উপরে সবশেষে অল্প একটু শুকনো কুচানো খড় ওপরে দিয়ে তারপরে মুখটাকে এয়ার টাইট করে যতটা সম্ভব টাইট করে বেঁধে দিতে হবে এবং সেইটাকে রেখে দিতে হবে একটা ছায়ার মতো জায়গায় প্রায় 19 থেকে 20 দিন, খোলা যাবে না। 19 থেকে 20 দিন পর যখন সেই প্যাকেটটা আমরা খুলবো, মুখটা ওপরে খড়গুলো শুকনো খড়গুলো সরালেই প্রথমে একটা ভ্যাপসা একটা অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যাবে, ঝাঁঝালো অ্যামোনিয়ার গন্ধ। তখন আমরা বুঝবো যে না, জিনিসটা ঠিক আছে। এবার এখানে কি হয় যে জিনিসটা গন্ধটা তো ইউরিয়া তো ভেঙে অ্যামোনিয়া হলো, সব ঠিক আছে, কিন্তু বুঝবো কী করে যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা? প্রথমে হচ্ছে রং এবং তার কনসিস্টেন্সি, অর্থাৎ আমরা যখন প্যাকেটটা খুলবো, খোলার পরে ওই ইউরিয়া মিশ্রিত যে খড়টা যখন আমরা হাতে ধরবো দেখবো ভেতরটা পুরো গরম হয়ে আছে, কারণ যেহেতু বিক্রিয়া হয়েছে, বিক্রিয়ার ফলে একটা গরম হাওয়া একটা তৈরি হবে, সেই গরম ভাব থাকবে এবং খড়গুলো মনে হবে যেন হালকা টেম্পারেচার লাগলে, যেমন খড়ের হলদে রঙটা ভেজা ভেজা হলদে রঙ একটু হালকা কালচে হলুদ টাইপের হয়ে যায় সেরকম রঙটা হবে এবং কোথাও কোনো জমাট বাঁধা অংশ থাকবে না, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন বা ছাতা পড়বে না, হালকা হালকা ভিজে ভিজে থাকবে কিন্তু নরম হয়ে যাবে। এবার এই যে খড়টা তখন আমরা বলবো যে না, সঠিকভাবে তৈরি হয়েছে। যদি কোথাও কোনো জায়গায় দেখা যায় যে জমাট বেঁধে গেছে, তাহলে সেই জমাট বাঁধা জায়গাগুলোকে কিন্তু আমাদের প্রথমেই ফেলে দিতে হবে, কারণ ওই জায়গাগুলো একদমই খাওয়ানো যাবে না, তারা কিন্তু বিষক্রিয়া হয়ে যাবে। তো এইভাবে আমরা এই কুচনো খড়টাকে আমরা নর্মাল যে খড় খাওয়াই, সেই খড়টাকে আমরা ভিজিয়ে নর্মাল করে খাওয়ানো উচিত প্রত্যেকজন গবাদি পানি পালকেরই। তো সেই নর্মাল জলে ভেজানো খড়ের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে খাওয়াতে পারি, বা আগে যেমনটা বললাম যে দানা খাদ্যের সঙ্গে অল্প করে মিশিয়ে খাওয়াতে পারি। এইভাবে ওরা যখন খাবারটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু ও আস্তে আস্তে এই পুরো খাবারটাই কিন্তু আমরা তখন ইউরিয়া দিয়ে খাবার মানে খড়টাকেই আমরা খাওয়াতে পারি।
1: আচ্ছা, তখন পুরোটাই দেওয়া যেতে,
0: তখন অ্যাজ এ হোল আমরা দিতে পারি। হ্যাঁ, তবে এক্ষেত্রে অনেকে বলছেন আমি যদি খড়টাকে আবার ধুয়ে দিই, তো খড়টাকে যদি আমি ধুয়েই দেবো তাহলে তো আমার যে অ্যামোনিয়াগুলো যেগুলো চেঞ্জ হলো এত দিন ধরে, টোটালটাই তো আবার জলের মধ্যে গুলে যাবে, তাহলে তো আমার গরুকে আলাদা করে খাওয়ানোর দরকার না। আমাদের এখানে পানিপালকরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওনারা আটি ধরে ফেলে দেন, আটি ধরে ফেলে দেওয়ার ফলে কি হয়, গরু নিজের মতো নিচ্ছে, চেবাচ্ছে, খাচ্ছে, ঘন্টার পর ধরে ঘন্টা খাচ্ছে, আমরা দেখছি যে হ্যাঁ গরু খাচ্ছে, কিন্তু সেই খাবারটার আদৌ কি কোনো উপযোগিতা হচ্ছে ওই গরুটার দেহে গিয়ে? কিছুই হচ্ছে না। তো সেইটাকে যদি আমরা একটু কুচিয়ে, মনে করুন একটা আটিকে আমরা 5-6 টুকরো করলাম, সেটাকে জলের মধ্যে আধ ঘন্টা যদি ভিজিয়েও খাওয়াই, তাহলে যে এনার্জিটা গরুটার ওই খড়টাকে হজম করার জন্য নষ্ট হচ্ছিল তার হাফ এনার্জি লাগবে এবং সেই এনার্জিটাকে সেই গরুটা ব্যবহার করতে পারবে দুধ তৈরি করার জন্য।
1: সময়টাও
0: কম লাগবে তার হজম করার জন্য। তো সবসময় আমরা বলি যে খড় সবসময় ভিজিয়ে খাওয়ানো উচিত এবং ওই ভেজা খড়ের সঙ্গে যদি ইউরিয়া মিশ্রিত খড় অল্প অল্প করে মিশিয়ে খাইয়ে অভ্যাস করা যায়, তখন কিন্তু গরু এই খাবারটাকেই সম্পূর্ণরূপে খেতে পারবে এবং এটা কিন্তু ওই উৎকৃষ্ট পুষ্টি সম্পন্ন হয়ে খড়টা কিন্তু গরুর কাছে আমরা পৌঁছে দিতে পারব।
1: আচ্ছা, এই যে নতুনভাবে একটা উৎকৃষ্ট মানের খড় তৈরি করার যে পদ্ধতি আপনি বললেন, সেটা কি আমাদের যারা প্রাণীপালক রয়েছেন তারা কি এটা ট্রেনিং নিতে পারেন?
0: হ্যাঁ, এটা তো আমাদের যে বিভিন্ন সারা বছর যে প্রোগ্রাম থাকে তার মধ্যেই এটা আমাদের ইনক্লুড করাই আছে, যে চাষি ভাইরা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা যে কোনো সময় এটা ট্রেনিং নিতে পারেন। কারণ আমাদের পানি পালনের ক্ষেত্রে কোনো মরশুমের সেরকম এফেক্ট অন্তত খাবারের ক্ষেত্রে পড়ে না, তো এটা আমরা সারা বছর কিন্তু আমরা ট্রেনিংটা করাই এবং ইচ্ছুক চাষি ভাইরা আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু প্রশিক্ষণ হাতে কলমে নিতেও পারেন।
1: এবং সেটা পুরোপুরি বিনা পয়সায়?
0: হ্যাঁ, সেটা তো সম্পূর্ণ বিনা পয়সা, আমাদের এখানে কোনো পয়সার কোনো প্রয়োজন নেই।
1: তাহলে খাদ্য ব্যবস্থা সম্বন্ধে তো আমাদের শ্রোতা বন্ধুরা
0: কিছুটা আমরা বলতে পারলাম,
1: তারা অনেকটাই কিন্তু জানতে পারলেন, এবং যে সচেতনতাগুলো আপনি নেওয়ার কথা বললেন সেটা যেন এই বর্ষাকালে বিশেষ করে কিন্তু তাদের নিতেই হবে।
0: হ্যাঁ, অবশ্যই দরকার।
1: তো এবারে আসি বাসস্থানের ব্যাপারটা, কারণ এই সময় বাসস্থানও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হয়তো 4-5 দিন ধরে অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে, তো আমাদের আবহাওয়াটা যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সেই প্রাণীরা বাইরে যেতে পারছে না, তাদেরকে ঘরেই রাখতে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক বিষয় রয়েছে যে সাবধানতাগুলো নেওয়া প্রয়োজন।
0: অবশ্যই।
1: তো সেক্ষেত্রে আমাদের প্রাণীপালকরা কি করবেন, প্রাণীদের থাকার ব্যবস্থাটা কিভাবে ভালো সুরক্ষিত রাখবেন?
0: অবশ্যই অবশ্যই। দেখুন, আমাদের এখানে প্রোগ্রেসিভ ফার্মার বা প্রোগ্রেসিভ ডিয়ারি ফার্মার কিন্তু সংখ্যায় অনেকটাই কম, মানে খুবই কম। যে আমাদের উত্তরবঙ্গে দেখা যাবে যে বেশ প্রোগ্রেসিভ ওয়েতে বা খুব যত্ন সহকারে সুন্দরভাবে ঘর দোর বানিয়ে গরু রাখছেন বা গবাদি প্রাণী পালন করছেন, সেই সংখ্যাটা কিন্তু খুবই কম বা হাতে গোনাও বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা দেখিয়েছি যে গোয়াল ঘর কেমন হয়, যে গোয়াল ঘর হচ্ছে হয় মাটির ওপরেই থাকছেন বা একটা ইঁট হয়তো পেতে দিয়েছে, তা এবার সেইখানে গরু দাঁড়িয়ে আছে, এবার এই যেহেতু উঁচু নিচু মাটি বা ইঁটটাও ঠিক মতো থাকে না, তো ওই ঘরের মধ্যে কাদা হওয়া বা জল জমানোর প্রবণতা কিন্তু বেশি থাকে। এবার বর্ষার সময় তখন এটা আরো খারাপ হয়ে যায়, গরু যেখানে দাঁড়ায় সেখানে প্রস্রাব পায়খানা তো হচ্ছে, গোবর হচ্ছে, গোমূত্র হচ্ছে, এবার সেখানে সবসময় একটা ভেজা ভেজা স্যাঁতসেঁতে ভাব থাকেই, এবার বর্ষাকালে সেটা আরো খারাপ হয়, তখন বর্ষার জল যদি এখানে ঢুকে পড়ে তাহলে সেখানে জল জমে কাদা হয়ে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। সেই জন্য গরুর গোয়াল ঘরের মেঝে সবসময় কিন্তু তার আশেপাশের যে এলাকা রয়েছে তার থেকে একটু উঁচুতে হতে হবে, যাতে জল কিন্তু যাতে কখনোই ঢুকতে না পারে। এবং এর সঙ্গে সঙ্গে মেঝের ঢাল, আমরা তো সবসময় বলি যে যদি ইঁট দিয়েও বা করে, ইঁট পেতেও হালকা রাফ ঢালাই যদি চাষি সামর্থ্য থাকে তাহলে সেটা হালকা রাফ ঢালাই করে দিয়ে একটা ঢাল মতো করে দিল, যাতে জল সেখানে দাঁড়াতে না পারে বা জল আসলেও যখন গরুকে স্নান করানো বা গরুর প্রস্রাব যেগুলো সেগুলো যাতে একদম ঢাল দিয়ে বেরিয়ে একটা নির্দিষ্ট নিকাশি ব্যবস্থা হয়ে যেন চলে যেতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় না, তো কিন্তু বর্ষাকালীন সময় সেটা কিন্তু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ বর্ষার জল জমে গেলে সেটা কিন্তু গরুর স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারী। এছাড়া গোয়াল ঘরের দেওয়াল বা উপরে চালার সময় অনেক সময় আমাদের ঘরের যে চাল হয়তো একটা 3 ফুট হয়ে গেছে বা উপরটা হয়তো ফুটে গেছে, সেখান দিয়ে জল পড়ছে, এবার সারা রাত হচ্ছে কন্টিনিউয়াস গরুর গাড়ি যদি জল পড়ে তো ঠান্ডা লাগা স্বাভাবিক, ঠান্ডা লাগবে, সর্দি হবে, গরুর উৎপাদন কমে যাবে, তো সেই দিক থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর গোয়াল ঘরের ভিতরটি যেন সবসময় শুকনো থাকে সেটা খেয়াল রাখতে হবে, কারণ ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়া মানুষের শরীরের পক্ষে যেমন ক্ষতিকারক ঠিক তেমনই গরুর শরীরের পক্ষে কিন্তু ভীষণই ক্ষতিকারক। আর শুকনো রাখার সঙ্গে সঙ্গে ভেতরে কীটপতঙ্গ যাতে না হয়, মানে মশা মাছি মাকড়সা আরশোলা এসব যাতে দূরে থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমরাও প্রাণী তারাও প্রাণী, তাদের স্বাস্থ্যটাও স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যটাও স্বাস্থ্য,
1: একদম।
0: তো সেই দিকটা আমাদের কিন্তু গবাদি প্রাণী পালকদের মনে রাখতে হবে যে ওরা গরু বলে কিন্তু ওদের
1: মানে যে অবহেলা করে রাখবো
0: সেটা যেন না হয়,
1: এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনায় বর্ষাকালীন খাদ্য ব্যবস্থা এবং বাসস্থান এইসব বিষয় নিয়ে কথা হচ্ছিল। আমাদের এই আলোচনা এখানেই শেষ নয়, এই আলোচনা চলবে আগামী দিন, আগামী পর্বে, ঠিক এই সময়। তো আসরে আসার জন্য মানসবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা গবাদি প্রাণীর বর্ষাকালীন পরিচর্যা ও খাদ্য ব্যবস্থা এর।
2: আজকের গ্রামীগঞ্জে অনুষ্ঠান এখানেই শেষ হলো। আজকের বিষয় ছিল গবাদি প্রাণীর বর্ষাকালীন পরিচর্যা ও খাদ্য ব্যবস্থা। এ নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ ডাক্তার মানুষ কুমার দাস এবং উপস্থাপনায় ছিলেন আইভি দে।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে আজকের জীবন ও জীবিকা অনুষ্ঠান। আলাপচারিতায় রয়েছেন সমীর দাস এবং সঙ্গে রয়েছেন উপস্থাপিকা পাপিয়া সরকার।
1: নমস্কার, আমি পাপিয়া সরকার। আজ জীবন জীবিকা অনুষ্ঠানে শুনবেন এক ভিন্ন ধরনের জীবন জীবিকা, অর্থাৎ বেঁচে থাকতে গেলে বেঁচে থাকার সৎ ইচ্ছে এবং মনোবল থাকলে যে কোনো কর্মের দ্বারাই জীবন অতিবাহিত করা যায়। শুনে নেব তেমনই একজন মানুষের কথা। আজ আমার সাথে আছেন সমীর দাস।
2: নমস্কার।
1: সমীরবাবুর সাথে সারাক্ষণই সমীরবাবু হয়তো বলতে পারবো না, সমীর দাদা বলে সম্বোধন করব। শুরুতেই বলছি যে দাদা, আপনার বাড়ি কোথায়, মানে আপনার আদি বাড়ি কোথায়?
2: আদি বাড়ি আমার আসাম বিলাসীপাড়া। কাজের সূত্রে আমি শিলিগুড়ি ভারতনগরে থাকি।
1: মানে আপনার জন্মস্থান হচ্ছে আসাম?
2: আসাম বিলাসীপাড়া।
1: আপনার বাড়িতে কে কে ছিল আর কি?
2: আমার বাবা মা ভাই বোন সবাই ছিল। এখন বর্তমান আমরা স্বামী স্ত্রী দুইজন আর দুই ছেলে, মেয়ে বিয়ে হয়ে গেছে।
1: আচ্ছা, তো এখন আপনি বর্তমানে শিলিগুড়িতে থাকেন, তাই তো?
2: শিলিগুড়ি ভারতনগরে থাকি।
1: তো জেনে নি সমীর দা, সুদূর আসাম থেকে শিলিগুড়িতে আসা কেন?
2: কাজের সূত্রে আসা এখানে। বাবা মারা যাওয়ার পরে মাকে নিয়ে আমি শিলিগুড়িতে চলে আসি।
1: তো সমীর দা, আপনি কি কর্মের দ্বারা এই সংসার বা জীবন চালাচ্ছেন আপনি?
2: আমি গাড়ি চালাচ্ছি শিলিগুড়ি মাথাভাঙ্গা রোডে।
1: মানে আপনি কোন গাড়ি চালান?
2: গণদেবতা বাস নাম।
1: আচ্ছা, আপনি বাস চালান, তাই তো? বাস চালিয়ে জীবন অতিবাহিত।
2: হ্যাঁ।
1: আমি শুরুতেই বললাম যে যদি জীবনে বেঁচে থাকার ইচ্ছে থাকে এবং সৎ পথে বেঁচে থাকার ইচ্ছে থাকে, তাহলে কোনো কর্মই যেন ছোট না, তাই তো সমীর দা?
2: হ্যাঁ।
1: মানে আপনি এই যে বাস চালিয়ে সংসার চালাচ্ছেন বা জীবন অতিবাহিত করছেন, তা আপনার কোনো লজ্জা নেই, তাই তো?
2: না, আমার কোনো লজ্জা নেই। এর মধ্যে আবার একটু গান বাজনার দিকেও থাকি।
1: মানে আপনি বাস চালান, তার পাশাপাশি গান করতেও ভালোবাসেন?
2: পাশাপাশি গান বাজনাও করি।
1: এই যে রোজ দিন আপনি শিলিগুড়ি থেকে এই সুদূর মাথাভাঙ্গা চালান, মানে গাড়ি চালিয়ে আপনি যান, আপনার তাতে কোনো মানে শারীরিক কোনো অসুবিধা হয় না?
2: না, ওটা কোনো অসুবিধা হয় নাই।
1: শারীরিক অসুবিধা হলেও সেটাকে যেন জীবনেরই একটা অঙ্গ মনে করে নিয়েছেন, তাই তো?
2: হ্যাঁ, ওটা এটা তো অবশ্যই,
1: বেঁচে থাকতে গেলে এটা তো করতেই হবে, তাই
2: বেঁচে
1: তো?
2: থাকতে গেলে এটা করতেই হবে।
1: অর্থাৎ সমীর দার কাছে সৎ পথে খাটনি করে রোজগার করাটাও যেন তুচ্ছ মনে হয়। যখন সমীর দা বাস চালান বলছেন, এই শিলিগুড়ি থেকে সুদূর মাথাভাঙ্গা পর্যন্ত বাস চালিয়ে সে জীবন অতিবাহিত করছে, তার কর্মজীবন চালাচ্ছে এবং সংসার জীবন চালাচ্ছে, তাতে সমীর দার এই যে কষ্ট হয় সেটাও সমীর দা মানে বলছেন যে তার কোনো কষ্ট হয় না, তার কোনো শারীরিক কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এই যে গরমের দিন আসে, এত গরম পড়ে, তার মধ্যেও যে আপনি মানুষে এসি চালিয়ে থাকছে, কেউ কেউ নতুন ফ্যান কিনছে, গরমে মানুষ হাসফাস করছে ঘরে থেকে, আপনার গরমে কোনো অসুবিধা হয় না বাস চালান যে?
2: না, আমাদের ওটা কোনো অসুবিধা না, আমাদের পেশা তো গাড়ি চালানো পেশা। ওটা আমাদের ওই গরম টরম আমার ওটা কিছু বুঝি না।
1: আপনাদের বাসে তো সামনেই মনে হয় ইঞ্জিন থাকে।
2: হ্যাঁ, আমাদের বাছাইডে ইঞ্জিন।
1: হ্যাঁ, তো এই ইঞ্জিনের গরমেও আপনার গরম লাগে না, তাই তো?
2: না, ওটা কিছু মনে করি না আমরা।
1: আচ্ছা সমীর দা, শুরু থেকেই কি আপনি বাস চালিয়ে আপনি জীবন অতিবাহিত করেন, নাকি না অন্য কোনো কাজের সাথেও যুক্ত ছিলেন?
2: না, শুরু থেকে না, আমাদের ছোটবেলা খুব কষ্টের দিন যেত। তখন আমরা চিন্তাধারা করলাম যে কি করে চলবে, বাবা নাই, বাবা মারা গেছে। তখন আমরা গ্যারেজে কাজ শুরু করি।
1: আপনি পড়াশোনা কতদূর করেছেন?
2: পড়াশোনা আর্থিক অবস্থায় করতে পারিনি, এই ক্লাস 3 তো অব্দি পড়ছি।
1: আচ্ছা, আপনি গ্যারেজে কাজ করতেন?
2: হ্যাঁ, 8-10 বছর গ্যারেজে কাজ করার পরে ওইখান থেকে ড্রাইভিং শিখে গাড়ি চালানো শিখলাম। বাস চালানোর আগে আমি বছর পাঁচে করছি কৃষিকাজ।
1: কি করতেন?
2: কৃষিকাজ বলতে জমিতে হাল দেওয়া, চাষ করা, ধান কাটা, পাট কাটা, ধান বোনা, এইগুলো কাজ টাজ করতাম 5 বছরের মতো। ওইটা করছি।
1: গরু টরু পালতেন?
2: হ্যাঁ, গরু ছাগল এগুলো তো ছিলই, 12-13টা গরু ছিল, 14-15টা ছাগল ভেড়া ছিল, এগুলো মাঠে মাঠে চড়াইতাম, আবার হাল দিতাম জমিতে, ধান হইতো, কালাই হইতো, পাট হইতো, এগুলো সব বর্ষার দিনে পাটটা আবার জলে ভিজাইতো, ওগুলো আবার ধুয়ে টুয়ে আনা হইতো,
1: মানে পাট জাগ দিতেন, তাই তো?
2: পাট জাগ দিতাম আর কি।
1: তো শুনে নিলাম বাস চালানোর আগে কৃষিকাজও করতেন, অর্থাৎ এখন যদি তিনি বাস না চালান তবে তিনি কৃষিকাজ করেও আবার পেট চালাতে পারবেন, তাই তো?
2: এখন তো জায়গা জমি নাই, ওগুলো কিছু নাই, জমি টমি কিছু নাই, তো এখন এই গাড়ির উপরই আমার নির্ভর। ছোট গাড়ি ধরলাম একটা, থানাতে গাড়ি চলে, ওই থানার গাড়ি চালালাম 5-7 বছর চালাতে চালাতে একদিন ডাকাত ধরতে গেলাম। ডাকাত ধরতে গিয়ে ড্রাইভারের দিকে নিশানা করে গুলি ছুড়লো।
1: মানে পুলিশের গাড়ি আপনি চালাতেন আর পুলিশরা হচ্ছে ডাকাত ধরতে গেছিল, তাই তো?
2: হ্যাঁ, পুলিশের গাড়ি আমি চালাইতাম, পুলিশের ডাকাত ধরতে গেছে আর কি।

0: যাওয়ার পরে ওরা তো ড্রাইভারের দিকে নিশানা করে গুলি ছুড়লো। ছড়ার পরে আমি পরে আইসা অফিসারকে বললাম, স্যার আপনাদের গাড়ি আর চালাবো না। কেন? বললাম না, আমি যদি মারা যাই তাহলে আমার পরিবারকে কে দেখবে। পরে ওইখানে 8-10 বছর ওইখানে চালানোর পরে ওটাও বাদ দিয়ে চলে আসলাম।
1: মানে আপনার দিকে গুলি ছুড়েছিল,
0: হ্যাঁ,
1: আপনার কিছু হয়নি?
0: না আমার কিছু হয়নি,
1: গুলি পাশ কাটিয়ে বেরিয়ে গেছে, তাই তো?
0: পাশ কাটিয়ে বেরিয়ে গেছে।
1: সেই সময় তো নিশ্চয়ই অনেকটা ভয়ে ছিলেন, ভীত অবস্থায় ছিলেন যে পরিবারের কাছে আবার ফিরে আসতে পারবেন কিনা, তাই তো?
0: হ্যাঁ, ওটা তো অনেক ভয় ছিল। পরে ভয়ে তো আমি ওই কাজটাকে ছেড়ে দিলাম।
1: শুনলাম জীবনের আরো এক দিক সমীরদার কাছ থেকে। আচ্ছা, এখন বলছেন যে আপনার ছেলে মেয়ে আছে, দুজন ছেলে একজন মেয়ে। আপনার ছেলেরা মানে কতদূর পড়াশোনা করেছে, বা তারা কি কাজের উপযুক্ত, বা তারা কি কাজ করে?
0: না, বড় ছেলেও কাজ করে, ছোট ছেলে, বড় ছেলে বিএ পাস করছে, ছোট ছেলে মাধ্যমিক পাস। ওরা দুই ভাই কাজ কম করতেছে।
1: আর মেয়ে কতদূর পড়াশোনা করেছে?
0: মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পরে বিয়ে দেওয়া হয়েছে।
1: আপনি এদেরকে তো মানে এই বাস চালিয়ে পড়াশোনা করিয়েছেন, বিয়ে দিয়েছেন, তাই তো?
0: হ্যাঁ, বাচ্চালাই এগুলো করা হয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, শুধু বড় বড় চাকরি বা বড় বড় বিজনেস করে জীবন অতিবাহিত করা যায় না। এরকম কিছু কাজ বাস ড্রাইভার বা টোটো চালক বা রিক্সা চালক, তারাও এই সমস্ত কাজ করেই কিন্তু তাদের সংসার জীবন এবং তাদের জীবিকা এইগুলো করেই কিন্তু তারা অতিবাহিত করছে, এবং তাদের ছেলে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছে এবং মেয়েদের বিয়ে দিচ্ছে শুধুমাত্র এই কাজ করেই কিন্তু। আচ্ছা, আপনি বলেন আপনি গান করতে ভালোবাসেন, তাই তো?
0: হ্যাঁ, গান করতে ভালোবাসি।
1: তো এই ভালোবাসাটা কি ছোটবেলা থেকেই ছিল, না বড় হওয়ার পরে ইচ্ছে হলো?
0: ছোটবেলাতে গানের ঝোঁক ছিল, কিন্তু করতে পারি নাই, কাজও করতে হয়। এখন একটু মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা গান বাজনাও করি। গুরু ধরেছে, মাস্টার ধরেছি।
1: আচ্ছা, আপনি গুরুর কাছে তার মানে শেখেন, মানে তার আগে আপনি নিজে নিজেই হয়তো ইচ্ছা করলে একটু গুনগুন করতেন?
0: হ্যাঁ, নিজে নিজে ইচ্ছে করে গুনগুন করতাম।
1: হয়তো বাস চালাতে চালাতেও একটু গান করতে ইচ্ছে করলো, গান ধরে নিয়েই বাস চালাতেন, তাই তো?
0: হ্যাঁ, গাড়ি চালানো অবস্থায় গুনগুন করে গান করতাম, কিংবা বাড়িতে এসে হাত মুখ ধুচ্ছি তখন একটু গুনগুন করে গান করি। পরে দেখলাম যে না, গুরু না ধরলে হবে না, পরে গুরু ধরে মানে গান শিখতেছি আর কি।
1: আচ্ছা, আপনি গুরু ধরে এখন গান শেখেন, তো কি গান শেখেন? মানে অনেক রকমের তো গান হয়, যেমন রবীন্দ্রসঙ্গীত হয়, নজরুলগীতি হয়, ক্লাসিক্যাল হয়, তারপরে আরো বিভিন্ন রকমের গান হয়, আধুনিক গান হয়, তো আপনি কোন ধরনের গান শেখেন?
0: আমি ওনার কাছে বাউল গান শিখছি।
1: এই গানই কেন পছন্দ করলেন? আরো তো অনেক রকমের গান ছিল।
0: বাউল গানটাই আমার পছন্দ, দেহদত্ত গান আছে অনেক।
1: আচ্ছা, সমীরদা বললেন সমীরদা বাউল গান শেখেন এবং দেহতত্ত্ব ভালো লাগে, তাই বাউল গান শেখেন।
0: ও মনের বাবলা গাছের কষ লেগেছে, গুরু বোধ হয়ে দাও জ্ঞান সাবা।

0: আচ্ছা সমীর দা, আপনি বললেন আপনি গাড়ি চালান, তো আপনাকে তো রোজ দিনই গাড়ি চালাতে যেতে হয় তাই না?
1: হ্যাঁ, রোজ দিনই আমাদের তো ছুটি নাই, আমরা পাবলিক কাজ, ছুটি হয় না তো আমাদের, বৃষ্টি শীত বর্ষা নাই, আমাদের গাড়িতে যাইতেই হয়, আমাদের কাজ করলে পয়সা না করলে নেই।
0: মানে একদিন কাজে না গেলে কি সেটা কি সংসার জীবনে খুব অসুবিধা হয়?
1: হ্যাঁ, কাজ না করলে বাজার ঘাট হয় না তো, আমরা বাজার করবো কি করে পয়সা না হইলে? কাজের উপরই তো আমাদের সংসার।
0: আচ্ছা, তাহলে এই যে আপনি গাড়ি চালাচ্ছেন, সংসার চালান, আপনি বলছেন আপনার গানও ভালো লাগে, তা গানের চর্চাটা করেন কখন?
1: কাজে থেকে আসার পরে রাত্রি 7টা 8টার দিকে মাস্টারমশাই ওইখানে যাই, ওইখান থেকে আমরা গান বাজনা করি।
0: আচ্ছা, আপনি যে কাজে যান মানে বলছেন বাস চালাতে যান, তো সেই বাস চালাতে যান কখন বা পেরেনি কখন?
1: আমি সকাল 8টায় যাই, 7টার মধ্যে চলে আসি, ওইখান থেকে এসে আমার টাইম বের করে গুরুজির কাছে এসে গান শিখি।
0: আচ্ছা, এই যে সকালবেলা আপনি 8টায় যান আবার রাত্রি 7টায় ফেরেন বলছেন, তা এই মাঝখানে শিলিগুড়ি থেকে মাথাভাঙা কতবার যাওয়া আসা করেন?
1: মানে আপ ডাউন, একবারই যাই একবারই আসি,
0: মানে একবারই শিলিগুড়ি থেকে মাথাভাঙা যান
1: আবার আসি,
0: আবার?
1: আবার ফিরে আসি।
0: তা আপনি যে গান চর্চা করেন, সঙ্গীত চর্চা করেন, আপনার ছেলে মেয়ে বা আপনার বউ তাতে অসন্তুষ্ট হয় না বা কোনো কিছু বলে না?
1: না, আমার বউ ছেলে মেয়ে সবাই বলে কি ব্যাপার আজকে গানে গেল না, গানে যাও, ওদের উৎসাহ আরো বেশি আমার থেকে।
0: মানে আপনার ছেলে মেয়েরও অনুপ্রেরণা আপনার এই গানের পেছনে তাই তো?
1: হ্যাঁ, ওদেরই আরো বেশি উৎসাহ আর কি।
0: আচ্ছা, আপনার সহধর্মিনী আছে যে,
1: সেও বলে তো কি ব্যাপার গানে গেল না, গানে যাও, আজকে ছুটি নাও, গানে যাও। আমি বললাম না, কাজ করে এসে যাব।
0: আচ্ছা, তো আমরা জেনে গেলাম যে এমনও মানুষ আছে যারা গানকে ভালোবেসে, এমনও সহধর্মিনী হয়তো পৃথিবীতে আছে যে হয়তো স্বামীকে বলে যে একদিন ছুটি নিন, নিয়ে হয়তো গান চর্চা করো,
1: সেও বলে তো,
0: আর সেও কি আপনার সাথে গুনগুন করে?
1: হ্যাঁ, তাকে আমি বলছি তুমিও তুমিও গান শেখো আমার সাথে সাথে। আমার গুরুজির এখানে দেখি 1 মাস আসা যাওয়া করলো।
0: তার মানে স্বামী স্ত্রী বাড়িতে দুইজনেরই গান চর্চা হয় অবসর সময় তাই তো?
1: হ্যাঁ, অবসর হয় তো।
0: আচ্ছা সমীর দা, তো আমরা একটা চলতি কথা জানি বা পথ চলতি কথা বললেও বলা যেতে পারে তাকে, যে বাস ড্রাইভাররা সম্ভবতই নেশায় আসক্ত হয়, তো আপনি কি মানে বাস চালিয়ে সেরকম কিছুই করেন নাকি না?
1: না, আমার কোনো নেশার দিকে ঝোঁক নাই, কোনো নেশাই নাই, খালি নেশা আমার গান বাজা নিয়ে, এটাই আমার নেশা।
0: আমরা জেনে নিলাম যে শুধুমাত্র বাজে নেশাই নয়, সঙ্গীত চর্চা বা সাংস্কৃতিক চর্চাও কিন্তু এক ধরনের নেশা।
1: হ্যাঁ, গানের নেশাই বড় নেশা আমার।
0: মানে সমীর দা খুব ক্লান্ত হয়ে গেলেও হয়তো গান করে, খুব আনন্দেও গান করে, হয়তো কষ্টেও গান করে তাই তো?
1: আমি যে পরিশ্রম করি, কাজ করি, আমার গানের আসরে যখন আসি তখন আমার ওইটা কোনো মনে হয় না যে আমি পরিশ্রম করে আসলাম, আমার গানটাই হলো পুরা নেশা।
0: গানের আসর শুনলাম কথার মাঝখানে তাই তো সমীর দা, তার মানে আপনি স্টেজ প্রোগ্রামও করেন কি?
1: হ্যাঁ, গুরুজির সাথে আমি

0: স্টেজ প্রোগ্রামও করি, আমাকে যেখানে নিয়ে যায় আমি যাই, ওখানে গিয়ে পারফর্ম করি।
1: যখন গানের অনুষ্ঠান আসে বা গানের প্রোগ্রাম আসে, তখন কি আপনি সেই দিন কি মানে বাস চালাতে যান, না সেদিন অফই রাখেন, ছুটি রাখেন?
0: না, যদি আমার 5টার দিকে হয় তাহলে ছুটি নেই, আর যদি 7টা 8টা হয় তাহলে আমি কাজে থেকে এসে আবার প্রোগ্রামে যাই, তাতে আমার অসুবিধা হয় না।
1: অর্থাৎ জানলাম আবারও যে এত একটা পরিশ্রমের কাজ বাস চালিয়ে এসেও সে কিন্তু আবার সঙ্গীত চর্চা, অর্থাৎ সঙ্গীতের প্রোগ্রাম বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সে কিন্তু আবার মনোনিবেশ করে। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে বা অনেকের সন্তানরাই আছে, তারা হয়তো এই সমস্ত ছোট কাজ করতে চায় না বা তারা নেশায় আসক্ত থাকে, অন্যান্য রকমের নেশা করে এবং নিজেকে বাজের দিকে টেনে নিয়ে যায়। তবে সমীরদার কাছে আমরা এটা একটা অনুপ্রেরণা পেলাম যে বাস চালিয়ে এসেও যদি ভালোবাসা যায়, সঙ্গীতকে যদি ভালোবেসে ফেলা যায়, তবে বাস চালিয়ে এসেও কিন্তু সেই সঙ্গীত চর্চা নিয়ে বা সঙ্গীতের প্রতি নেশা নিয়ে, সঙ্গীতের নেশায় আসক্ত হয়ে কিন্তু সেই অনুষ্ঠানও করা যায়, তাই না সমীরদা?
0: হ্যাঁ, আমি যখন আসরে গান টান গাই তখন আমি ভগবানের কাছেও বলি আমার যেন এইভাবেই দিনটা যায়, আমার যবে কাজ থাকতো আমি আসরে আসলে আমি এইটাই নিয়ে আনন্দ নিয়ে থাকি আর কি।
1: আচ্ছা সুমিত দা, আপনি এই যে গাড়ি চালিয়ে এত দূর যান, রাস্তাঘাটে যদি ধরেন যে এমন জায়গায় আপনার গাড়িটা খারাপ হলো সেখানে কোনো গ্যারেজ নেই, কোনো জনমানুষ নেই, তা সেখানে আপনি কি করেন বা এরকম কি কোনো পরিস্থিতি আপনার জীবনে এসেছে?
0: হ্যাঁ, আমি ধরেন গ্যারেজে কাজ শিখে ড্রাইভার হয়েছি, তো গাড়ির কিছুটা কাজ জানি, অনেক কাজ জানি। রাস্তাঘাটে যদি মানে আপনার রানিং কাজ থাকে ওগুলো আমি নিজেই করে টরে নিয়ে আসি, চলে আসি, আইসা আবার বিয়ের ভাড়া মারি।
1: মানে আপনার কি এরকম কোনো সময় হয়েছে যে গাড়ি রাস্তা চলতে অবস্থা গাড়ি খারাপ হয়েছে?
0: হ্যাঁ, রাস্তা চলতে অবস্থা গাড়ি তো খারাপ হয়ই, মাঝে সাঝে হয়, আমরা ওদের টুকটাক কাজ যেগুলো আছে ওগুলো মানে আমি জানি আর কি, আমি করাই নিয়ে চলে আসি। আবার ধরেন আইসা রাত্রে বিয়ের ভাড়া মারি, ভাড়া টাড়া মেরে এসে আবার ভোরবেলা ঢুকি, 5টা 6টা 5টার দিকে ঢুকি, ঢোকার পরে আবার বেলা 9টায় টিপ, আবার টিপে যাই, আবার আসি, আসে তারপরে আমি বাড়ি যাই।
1: মানে আপনি বলছেন যে আপনি সেই সকালে বেরোন, বিকেলে আসেন, আবার যদি বিয়ের ভাড়া পান, বিয়ের ভাড়া নিয়ে তারপরে আবার ভোরবেলা 5টায় যে আসেন, আপনার ঘুম পায় না?
0: না, ওই 1-1.5 ঘন্টা ঘুমাই নি আর কি, ঘুমায় আবার
1: মানে ওই 1 ঘন্টা ঘুমানোতেই আপনার হয়ে যায়, তাই তো?
0: 1-1.5 ঘন্টা ঘুমালে হয়ে যায়, আবার লাইন করে পরে আবার চলে আসি, আসে পরে বাড়ি চলে যাই।
1: আচ্ছা, তো আমরা এখানে আরো একটা দিক পেলাম যে আমরা অনেকেই আছি বা ডাক্তাররা বলেন যে 7-8 ঘন্টা ঘুমোতে হবে, ঘুম শরীরের পক্ষে প্রয়োজন, জীবন চালাতে গেলে বা পেটের দায়ে হলেও কিছু মানুষ এমনও আছে যারা হয়তো ঘুম খাওয়া নাওয়া এই সমস্ত ভুলে নিজের সংসার চালাতে এবং নিজের পরিবারের মানুষদেরকে খুশি রাখতে কঠোর পরিশ্রম করেন।
0: হ্যাঁ, ওইটা তো পড়ি। আবার ধরেন ইলেকশনের সময় যখন ভোট আসে তখন গাড়ি নেয় পুলিশে, তখন তো আমাদের ওখানে 12 দিন 13 দিন রাত দিন গাড়ি চালাতে হয়, কোথায় কোথায় পাঠায় আমরা নিজেরাও জানি না।
1: মানে সারাদিন আপনি ঘুমোন না এবং সারা রাতও ঘুমোতে পারেন না, তাই তো?
0: না, ওটা তো আমাদের ওই থানার যে গাড়ি নেয় ওইখান থেকে ডিউটি অফিসার ডিউটি ভাগ করে পাঠায় দিল, দেওয়ার পরে যখন আমরা ইলেকশনে পৌঁছাই যাই মানে ভোটের জন্য, সেই দিন রেস্ট পাই সারাদিন, তারপরে তো আবার ভোট শেষ, আবার 3-4 দিন ঘুম নাই।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, তোমরাও জানতে পারলে বা আপনারাও অনেকেই জানতে পারলেন যে পরিশ্রমের কিন্তু কোনো শেষ নেই। এরকমও মানুষ পৃথিবীতে আছে যারা দিনরাত পরিশ্রম করেই নিজের জীবনটা অতিবাহিত করছে। শুনে নিলাম জীবন জীবিকা অনুষ্ঠানে সমীর দাস তার জীবন কাহিনী এবং কিছু শিক্ষামূলক দিকও তার কাছ থেকে শিখে নিলাম, তার জীবনের কিছু ভয়াবহ অভিজ্ঞতাও জেনে নিলাম। তো আমার সাথে ছিলেন সমীর দাস জীবন জীবিকা অনুষ্ঠানে এবং আমি ছিলাম পাপিয়া সরকার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জীবন ও জীবিকা। এই সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে ছিলেন সমীর দাস এবং উপস্থাপনায় পাপিয়া সরকার। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বাংলা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান, উপস্থাপনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী।

এতক্ষণ শুনলেন বাংলা দেশাত্মবোধক গান, উপস্থাপনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্যে। ই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র হে অভি আপ সুনেঙ্গে ফৌজি ভাইও কে লিয়ে হিন্দি ফিল্মি গীতো কা কার্যক্রম। ইস কার্যক্রম কা পহলা গীত মান্না দে কে আওয়াজ মে।

इस गीत के साथ आज का ये कार्यक्रम यही समाप्त होता है। फिर मिलेंगे कल इसी वक्त। नमस्कार। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্য আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকে আনন্দধারা অনুষ্ঠানে আমাদের বিষয়ভাবনা বর্ষা দিনের স্মৃতি। এ বিষয়ে কথা বলবার জন্য আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। এই বৃষ্টির দিনে আমাদের সবার মনের ভেতরেই কেমন যেন একটা স্মৃতির খাতা খুলে যায়। সেই স্মৃতি হতে পারে আনন্দের স্মৃতি, দুঃখের স্মৃতি, বিচ্ছেদের স্মৃতি, কত রকমের স্মৃতি তো থাকে মানুষের মনে। মানুষের জীবন ছোট বড় নানা রকমের স্মৃতি দিয়েই তৈরি। আমাদের অনেকের জীবনেই এমন কিছু বর্ষার দিন থাকে যা আমরা কোনো দিন ভুলতে পারি না। কোনো একটা বৃষ্টির দিনে হয়তো আমাদের জীবনের অনেক বড় একটা গল্প তৈরি করে দিয়েছিল, কিংবা কোনো একটা বৃষ্টির রাত হয়তো আমাদের অনেক কিছু শিখিয়েছিল। এমন কিছু স্মৃতি নিয়েই আজ আপনাদের সাথে কথা বলবো। আজকে আমাদের বিষয় ভাবনা বর্ষা দিনের স্মৃতি, কথা হবে এই নিয়ে। তবে তার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, বাবা তারকনাথ, ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

0: হ্যালো, কে বলছেন?
1: হ্যাঁ, নমস্কার শেষ।
0: নমস্কার, কে বলছেন, কোথার থেকে বলছেন?
1: শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: বলুন, কেমন আছেন?
1: দাদা ভাই চলে যাচ্ছে কোনো রকম। আমার তো থাকা থাকি খুব একটা, আমি ব্যাপারে যা ছিল ছিল, চোখেদের মনে করতাম না। কিন্তু এখন এই শীত হওয়ার জন্য আপনাদের এই চোখেদের সঙ্গে অতপ্রোত ভাবে জড়িয়ে আছে। এগুলো মানে আমরা এগুলো দেখি, এইটুকুই ভালো লাগে।
0: হুম হুম আমাদের বিষয় ভাবনা আজকের আনন্দধারা অনুষ্ঠানে বর্ষা দিনের স্মৃতি।
1: বর্ষা
0: বর্ষা দিনের স্মৃতি, এরকম কোনো উল্লেখযোগ্য স্মৃতি আপনার রয়েছে বর্ষাকে কেন্দ্র করে?
1: বর্ষা বিকালের স্মৃতি বলতে, দাদা ভাই তখন আমি পড়ার সময় যখন ফিরে আসতাম, সবার মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল, বর্ষার দিনে তখন ঝড়ও হতো। হ্যাঁ, সেই সময় মানে একটা পেকে লাল লাল হলুদ হলুদ হয়ে থাকতো। হ্যাঁ,
0: হুম
1: আম কুড়োবার লেগে মানে ওই বৃষ্টিতে ভিজে ভিজে আম পুরোনো আমার ছিল, এবং অত জোরে মেঘ গর্জন হতো বা আরো যে অনেক কিছু সমস্যা হতো তা সেই দূর করে আমরা চলে যেতাম
0: হুম
1: ওই আম। একদিন মোটামুটি বন্ধু মিলে মানে এক বস্তা মতো আম কুড়ি,
0: হুম
1: একদিকে আমাদের মাছ ধরার একটা নেশা ছিল,
0: আচ্ছা
1: মাছ কিন্তু ধরতে যেতাম। এবার
0: হুম
1: কি হলো, মাছ ধরা হয় না
0: হুম হুম
1: তখন যে ওই জালি বলে এক ধরনের,
0: হুম
1: মশারিকে ছিঁড়ে মানে জালি তৈরি করতাম
0: আচ্ছা আচ্ছা
1: নিয়ে আসতাম।
0: আচ্ছা
1: দাদা ভাই সেরকম আলাদা, এখন বর্তমান পরিস্থিতি তাই বিলুপ্ত, আপনার ভিজতে চায় জলে তারা কাপ এখন বাড়ি এরকম মিশনও নেই।
0: হুম
1: এইটুকুই বললাম দাদা
0: হুম
1: ভাই।
0: হুম আচ্ছা, আপনি কোথার থেকে বলছেন আর একবার যদি বলুন?
1: আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ।
0: আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু আপনাকে ফোন করবার জন্য। ভালো থাকবেন, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। এই স্মৃতি, স্মৃতি শব্দটা খুব ছোট কিন্তু এর গভীরতা অনেক। আমাদের জীবনে কত ঋতু আসে, ঋতু চলে যায়, কিন্তু কিছু বর্ষার দিন আমাদের মনের মণিকোঠায় চিরকালের মতোই খোদাই হয়ে রয়ে যায়। মানুষের জীবন তো আসলে এই স্মৃতিগুলোরই একটা কোলাজ, তাই না? শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। এবারে শুনে নিই পরের গানটি, বাবা তারকনাথ ছায়াছবি থেকে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজ আমাদের বিষয় ভাবনা বর্ষা দিনের স্মৃতি। এ বিষয়ে কথা বলবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে চলে যাই পরের গানে। এবারে শিল্পী আশা ভোসলে, ছায়াছবি মায়ের আশীর্বাদ।

শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। এবারের শিল্পী মোহাম্মদ রফি ও আশা ভোসলে, ছায়াছবি অজস্র ধন্যবাদ।

এই গানের সঙ্গেই শেষ হলো আনন্দধারা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার এক সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় অবস্থানে রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গত 24 ঘন্টায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। বৃষ্টিপাতের পরিমাণ পরিলক্ষিত হয়েছে হাসিমারা 24, সুভাষিনী টি এস্টেট 23, নিউল্যান্ডস টি গার্ডেন 22, শঙ্কোশ টি এস্টেট 22, কুমোরগ্রাম টি এস্টেট 22, ঝালং 21। আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিকিমের বেশিরভাগ অঞ্চলে আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও। দিস ইস আকাশবাণী শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন, জেনারেল ওয়েদার বুলেটিন। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন অ্যাক্টিভ ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস অফ দ্য ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট মেনি প্লেসেস ওভার দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি অ্যান্ড সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্টস, অ্যান্ড এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট 1 or 2 প্লেসেস ওভার আলিপুরদুয়ার অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। চিফ অ্যামাউন্ট অফ রেনফল রিসিভড হাসিমারা 24, সুভাষিনী টি এস্টেট 23, নিউল্যান্ডস টি গার্ডেন 22, শঙ্কোশ টি এস্টেট 22, কুমোরগ্রাম টি এস্টেট 22, ঝালং 21। ওয়েদার ফোরকাস্ট ফর দ্য নেক্সট 7 ডেজ। লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম। লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মেনি প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। Weather warning for next 7 days. Heavy rainfall very likely to occur at 1 or 2 places over Sikkim and Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kochbihar and Alipurduar districts of Sub-Himalayan West Bengal. That's it. Please stay with us for the next announcement in Bengali. এবার আকাশবাণী 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। 6:05 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর, 6:40 পিঙ্কি বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া, 7:05 হিন্দি ছায়াছবির গান, রাত 8টায় শুনবেন
হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। 8:30 শুনবেন নজরুল গীতি, শিল্পী অদিতি রায়। গজল শুনবেন রাত 9:15, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 9:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। 10:10 শুনবেন মোহন সিংয়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবং 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা।

0: সম্ভাবনা রয়েছে। ফুলবাড়ি হাট ফুলবাড়ি রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির থাকার সম্ভাবনা আছে। আমবাড়ি হাট আমবাড়ি রোড রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতি থাকার সম্ভাবনা রয়েছে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন অনুষ্ঠান মিঠো সুর, তবে তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মিঠো সুর। মিঠো সুর অনুষ্ঠানে আজকে বিষয় ভাবনা বর্ষা ও মাটির গান। শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে কথা বলবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, বাঙালির জীবনে বর্ষা শুধু একটা ঋতু নয়, বর্ষা হলো এক অন্তহীন অনুভূতি। আর এই অনুভূতির সবচেয়ে খাঁটি প্রকাশ মেলে আমাদের লোকগানে। লোকগান মানেই মাটির গন্ধ, আর বর্ষা হলো সেই বৃষ্টি যা শুকনো মাটির ভেতর থেকে আসল সুবাসটা বের করে আনে। আজ আমাদের বিষয়ভাবনা বর্ষা ও মাটির গান। শুনে নিই আজকে অনুষ্ঠানের প্রথম গানটি, ঝিনুক খাঁ তালুকদারের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার, শুভ
0: নমস্কার।
1: সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা। কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি রাঙাপানি থেকে প্রফুল্ল কুমার সিংহ বলছি।
0: বলুন প্রফুল্লবাবু, কেমন আছেন?
1: হ্যালো, অনেকদিন পরে আজ মাঠে সুরে কথা বলছি।
0: হ্যাঁ বলুন। আমাদের আজকে বিষয় ভাবনা বর্ষা ও মাটির গান।
1: মাটির গান, মাটির গান তো অনেক আছে। আমাদের যে শিল্পীরা গেয়ে গেছেন, আমাদের উত্তরবঙ্গের
0: হুম
1: খ্যাতনামা শিল্পীরা
0: হুম
1: যেরকম প্রতিমা বড়ুয়া পাণ্ডে, তারপরে আয়েশা সরকার, গঙ্গাচরণ বিশ্বাস,
0: হুম
1: এরা নাম করা শিল্পী।
0: হুম
1: আমাদের নগেন্দ্রনাথ শীল শর্মা, এদের, তারপরে অনিতা সাহা, কৃষ্ণা চক্রবর্তী, এদের গানগুলো মানে একদম মাটির সঙ্গে, বর্ষার গানগুলোর সঙ্গে।
0: হুম
1: হ্যাঁ,
0: হুম হুম
1: আর বিশেষ করে এই গানগুলো বাজাতো, আমরা বাজাইছিলাম,
0: হুম
1: মানে তখন তো আমাদের গ্রামোফোন রেকর্ড,
0: হুম
1: তখন এরকম ব্যবস্থা ছিল না। তখন ওই মাটিগড়া হাট থেকে আমরা মায়ের গানে
0: হুম
1: বাজাতাম। সেই অম্বুবাচিকা হতো আমাদের
0: হুম
1: আমাতি পূজা,
0: হুম
1: বা কোনো অনুষ্ঠান হতো, বিয়ের অনুষ্ঠান বা কোনো পূজার অনুষ্ঠান,
0: হুম
1: তখন কিন্তু এই গানগুলো বাজাইতাম, মাটির মিঠো সুর গুলো
0: আচ্ছা
1: একদম।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা
1: সেই স্মৃতিগুলো মনে পড়ে, আজও মনে
0: মানে
1: পড়ে।
0: সেগুলো আপনারা এই বর্ষা, বর্ষার দিনকে কেন্দ্র করি বা বৃষ্টিকে
1: হ্যাঁ
0: কেন্দ্র করি আপনাদের সুরগুলো তৈরি হতো?
1: হ্যাঁ হ্যাঁ,
0: হুম হুম
1: সেরকম সেই গায়ক গুলো তো এই বর্ষার উপরে গানগুলো মানে গিয়েছিল।
0: হুম হুম
1: যেরকম আমাদের এই গঙ্গাচরণ বিশ্বাস,
0: হুম
1: ওনার যে গানগুলো
0: হুম হুম
1: মানে একদম মাটির গন্ধ, আর এই মানে বর্ষাকে নিয়ে
0: হুম
1: একদম
0: হুম
1: গানগুলো,
0: হুম
1: সেই
0: হুম
1: গানগুলো যদি শোনান আমার ভালো লাগবে। তো আমি
0: অবশ্যই।
1: একটা প্রচলিত লোকগীতি গেতে চাই। হ্যাঁ,
0: হ্যাঁ
1: এই মুহূর্তে, ভবে কেউ কারো নয় সকলি ফাঁকি, আন্ধার হইবে রে তোর মুজিলে দুই আঁখি, ভবে কেউ কারো নয় সকলি ফাঁকি, আন্ধার হবে রে তোর মুজিলে দুই আঁখি, ও মা জননী কোথা হইতে

0: এই দিন হইতে আমার ঘরে থাকে না মন, মা গো আমার জন্যে কান্দো অকারণ। এইটুকে গাইলাম।
1: না না, খুব সুন্দর লাগলো প্রফুল্লবাবু, গানের কথাগুলো প্রচণ্ড একটা মানে অন্তরের উপলব্ধি মানে নিয়ে আসে আর কি, একটা জীবন দর্শন জায়গায়। খুব সুন্দর লাগলো আপনার কণ্ঠে গানটি, খুব ভালো থাকবেন আপনি।
0: এই গানও চর্চা করি, গান পুরনো গানগুলো গাই, আবার গানও শুনি আমি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: মন ভরে যায়,
1: হ্যাঁ
0: আরো শ্রোতা বন্ধুরা কথা বলুক,
1: হ্যাঁ
0: তাদেরকে নিজের প্রতিভা গুলো তুলে ধরুক,
1: হুম,
0: এটাই আমি চাই।
1: একদমই
0: তাহলে ঠিক আছে,
1: একদমই,
0: ধন্যবাদ
1: হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। ঠিক আছে, খুব ভালো
0: ঠিক
1: থাকবেন।
0: আছে
1: হ্যাঁ
0: ঠিক আছে
1: শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান মিঠো সুর। এবারে শুনে নিই পরের গানটি, ঝিনুক খাঁ তালুকদারের কণ্ঠে। আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, দেখে নি কে আছেন লাইনে।
2: হ্যালো
1: হ্যালো,
2: হ্যালো,
1: কে
2: হ্যাঁ
1: বলছেন?
2: দাদা ভাই নমস্কার।
1: প্রবীরবাবু
2: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই,
1: বলুন।
2: হ্যাঁ
1: হ্যাঁ
2: দাদা ভাই ভালো আছেন তো?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আমি ভালো আছি। আজকে দারুণ বৃষ্টি হলো দাদা ভাই, মানে এবছরের রেকর্ড।
1: আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ মানে আপনার একটা থেকে আর জল আরম্ভ করেছে একদম বিকেল 5টা অবধি, একদম লাগাতার হয়ে গেল।
1: আচ্ছা,
2: হ্যাঁ
1: তো
2: খুব
1: আজকে
2: ভালো
1: আমাদের
2: জল হলো।
1: বিষয় হচ্ছে বর্ষা ও মাটির গান। যেহেতু বৃষ্টি হয়ে গেল, তো আপনি
2: হ্যাঁ
1: একটু বলে দিন বর্ষা ও মাটির গান সম্বন্ধে কিছু। হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, দেখুন বর্ষার মাটির গান তো অনেক গান আছে, তো
1: একদমই,
2: তার মধ্যে থেকে একটা কোষ্ঠগোপালের মাটির গান যদি আপনার সংগ্রহে থাকে শোনাবেন।
1: আচ্ছা
2: এবং মাটির গান তো শুনতে, মাটি ভেজা মানেই তো মাটির গন্ধ, সেই
1: একদমই,
2: গন্ধটা এখন আর পাওয়া যায় না দাদা ভাই, কারণ
1: হুম
2: বাড়ি ঘর সব হয়ে গেছে,
1: হুম
2: চারিদিকে মাটি বলে আর কিছু নেই, গ্রামগঞ্জে এখন সব মাটির গন্ধ আর নেই।
1: হুম
2: তখন কিন্তু মাটির গন্ধ পাওয়া যেত, এবং বৃষ্টি পড়লেই সেই মাটির গন্ধ, মানে এখনো পর্যন্ত মনে হয় যে সেই মাটি খেয়ে নি, এত গন্ধ এত
1: হুম
2: সার,
1: হুম
2: তো সেই গন্ধ আর নেই দাদা ভাই।
1: হুম
2: এবং
1: হুম
2: এখনকার ছেলে মেয়েদেরও মনে সেই মাটির গন্ধ বলে কিন্তু কোনো জিনিস নেই, তারা এখন মোবাইলে আসক্ত,
1: হুম
2: আর
1: হুম
2: আপনার এই গানও শুনতে চাইবে না,
1: হুম
2: আর ও মানে নিজেদের সব মতে আর কি ইয়ে
1: ঠিকই
2: ছেলে মেয়েরা,
1: ঠিকই,
2: তো সেই জায়গা থেকে আমাদের আর যতদিন আমরা আছি আর আপনাদের আমাদের শিলিগুড়ি আছে এই মাটির গান শুনিয়ে যাচ্ছে, তাতে আমরা খুব আপনাদেরকে অজস্র ধন্যবাদ দাদা ভাই। তো সেই জায়গা থেকে
1: না,
2: আমরা,
1: এটা শুধুমাত্র শিলিগুড়ি বলে কথা নয়,
2: না
1: শিলিগুড়ির একরকমের আঙ্গিক, আবার
2: হ্যাঁ
1: আপনাদের দক্ষিণবঙ্গে যেটা যে আঙ্গিক, সেটা সমস্তটা
2: হ্যাঁ
1: মিলিয়ে মিশিয়ে আর কি এই
2: একদম একদম
1: সংস্কৃতিকে বাঁচিয়ে
2: হ্যাঁ
1: রাখা কর্তব্য আমাদের
2: বাঁচিয়ে রাখে,
1: সকলের।
2: হ্যাঁ আর রেডিওর মাধ্যমে সেই সংস্কৃতিটা বেঁচে আছে দাদা ভাই।
1: একদমই
2: এবং
1: একদমই,
2: আমি সব মানুষকে বলবো যে প্রচুর পরিমাণে রেডিও ব্যবহার করুন, মানে আমরা তো রেডিওটা এখন খুব অল্প ব্যবহার করি সব এখন, আর তারপরে হোয়াটসঅ্যাপের মানে আপনার অনেক মাধ্যম এসছে, সেইখানেও আপনি এই যে আজকে আমি অন ইয়ার অ্যাপে শুনছি, রেডিওতে তো আপনাদের শিলিগুড়ি আসে না, তো অ্যাপে শুনছি, তাই আমি বলবো মানুষকে অ্যাপ ব্যবহার করতে এবং শুনতে, এইটুকু বলবো দাদা ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আপনিও খুব ভালো থাকবেন, ফোন
2: হ্যাঁ
1: করার জন্য ধন্যবাদ।
2: হ্যাঁ
1: শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান মিঠো সুর। পরের গানটি শুনে নিই ঝিনুক খাঁ তালুকদারের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার। কে বলছেন, কোথা
1: ভালো
0: থেকে
1: আছেন?
0: বলছেন?
1: বলছি পরিতোষ দাস।
0: বলুন পরিতোষ বাবু।
1: বারে বারে আসা যাওয়া নাই, এই গানটা চালাতেন তো।
0: অবশ্যই ঠিক আছে, আমাদের এই মুহূর্তে সংগ্রহে থাকলে অবশ্যই আপনাকে শোনানোর চেষ্টা করব। শুনতে থাকুন
1: আচ্ছা,
0: অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। শ্রোতা বন্ধুরা, আমাদের নদীমাতৃক এই দেশে বর্ষার জল যখন

নদী নালাকে ভরিয়ে তোলে, তখন মানুষের মনও এক অদ্ভুত পূর্ণতা পায়। শহরের চার দেওয়ালে বসে আমরা হয়তো বৃষ্টির শব্দ শুনি, কিন্তু লোকগান আমাদের মনে করিয়ে দেয় যে এই বর্ষার সাথে জড়িয়ে আছে কৃষকের সোনালী স্বপ্ন, মাঝির নদী পারাপারের গল্প, আর সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই। বর্ষা আর লোকগান আসলে আমাদের শিকড়ের কথা বলে। আজকের এই যান্ত্রিক যুগে আমরা যখন নিজেদের সংস্কৃতিকে খানিকটা হলো ভুলতে বসেছি, তখন বর্ষার লোকগান আমাদের এক অদ্ভুত জীবনবোধ আর মূল্যবোধের শিক্ষা দেয়। লোকগানে কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো জটিলতা। একটা সাধারণ ভাটিয়ালি বা ভাওয়াইয়া গানের লাইনে লুকিয়ে থাকে মানুষের সরল বিশ্বাস, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার এক চিরন্তন বার্তা। বর্ষা যেমন ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে সবার ওপর সমানভাবে ঝরে পড়ে, আমাদের লোকগানও ঠিক তেমনি জাতপাত বা ধর্মের গণ্ডি পেরিয়ে মানুষকে মানুষের সাথে মেলাতে শেখায়। এই গানগুলো আমাদের শেখায় প্রকৃতির সাথে তাল মিলিয়ে কীভাবে শান্তিতে বাঁচা যায়। চলে যাই পরের গানে। পরের গানটি শুনে নি পূর্ণিমা অধিকারীর কণ্ঠে।

বর্ষার সাথে লোকগানের যে সম্পর্ক, তার একটা মস্ত বড় অংশ জুড়ে রয়েছে প্রেম আর বিরহ। লোকগানে বর্ষাবাণী মনের ভেতরে একলা থাকার এক মন কেমন করা সুর। গ্রামীণ জীবনে যখন এক নাগাড়ে বৃষ্টি চলে, তখন মানুষ ঘরের কোণে বসে এই সুরের ভেলায় ভাসে। দূর প্রবাসে থাকা প্রিয় মানুষের জন্য যে অপেক্ষা, কিংবা চেনা কোনো মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়ার যে ভালো লাগা, তা লোকগানের চেয়ে সুন্দর আর কোনো কিছুতে প্রকাশ করা যায় না। রাধাকৃষ্ণের প্রেম থেকে শুরু করে সাধারণ মাঝির মনের আকুতি, সবই যেন এই বৃষ্টির ধারায় একাকার হয়ে যায়। আজ যখন আমরা এই গানগুলো শুনি, আমাদের বুকের ভেতর জমানো কোনো পুরনো স্মৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। এবারে গানটি শুনে নিই গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে।

আজ সময় একেবারে শেষের দিকে, তবে বর্ষা আর মাটির গানের যে গভীর সম্পর্ক তার কিন্তু কোনো শেষ নেই। আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি যেমন তপ্ত মাটিকে ভিজিয়ে তার ভেতরের আসল সুবাসটাকে জাগিয়ে তোলে, লোকগানের সুরও ঠিক তেমনি আমাদের জীবনের সব ক্লান্তি ধুয়ে মুছে মনটাকে একদম খাঁটি আর সতেজ করে দেয়। এই গানগুলো আসলে আমাদের জীবনেরই এক একটা বাস্তব প্রতিচ্ছবি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে শেষ করার আগে শুনে নিই আজকের শেষ গানটি মেঠো সুর অনুষ্ঠানে সুকুমার নন্দীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মেঠো সুর, আকাশবাণী শিলিগুড়ি। এখন ভাবাইয়া, শিল্পী পিঙ্কি বর্মণ।

এতক্ষণ শুনলেন পিঙ্কি বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি সংবাদ।

এবং নিউজ অন এআই আর অ্যাপে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে, ছায়াছবি বাইজু বাউরা।

পরবর্তী গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে, ছায়াছবি ধূপ ছাও।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন মশাল ছায়াছবি থেকে, মান্না দের কণ্ঠে।

এই গানের সঙ্গেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি সংবাদ, এবং তারপরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

ব্যানার জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেম কমিশন গঠন করা হবে, যারা বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে। রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা আসনে রাজ্যসভার নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, আগামী 24 জুলাই ভোট গ্রহণ। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেবার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই তিনজন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে, এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। এর পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পরিবেশ রক্ষায় নিকাশী ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও সেখানে উপস্থিত থাকার কথা। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের মোট রপ্তানি মূল্য দাঁড়িয়েছে $23,200 কোটি মার্কিন ডলার। গত বছর একই সময়ের তুলনায় যা 11.37% বৃদ্ধি পেয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, জুন মাসে মোট রপ্তানির পরিমাণ $730 কোটি মার্কিন ডলার। জুন মাসে যেসব পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে অন্যতম রত্ন ও অলঙ্কার, ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং চাল। বৈদ্যুতিন পণ্য রপ্তানি গত বছর জুনের $400 কোটি 14 লক্ষ ডলারের তুলনায় বেড়ে $500 কোটি ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি ব্যাংকগুলিকে প্রবাসী ভারতীয়দের কাছে আরও সক্রিয়ভাবে পৌঁছানোর এবং তাদের জন্য নতুন ও আকর্ষণীয় আমানত প্রকল্প চালুর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সরকারি ব্যাংক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছ থেকে আমানত সংগ্রহের গতি বজায় রাখতে জনসংযোগ এবং সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বৈঠকে বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকরা রিজার্ভ ব্যাংকের সোয়াপ সুবিধা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে আজ তৃতীয় বার্ষিক অভ্যন্তরীণ ওম্বডসম্যান সম্মেলনের আয়োজন করে। ব্যাংকের প্রতিনিধি, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এবং আরবিআই ওম্বডসম্যান এই সম্মেলনে যোগ দেন। আরবিআই এর ডেপুটি গভর্নর শ্রী স্বামীনাথন জে তাঁর ভাষণে গ্রাহক পরিষেবা আরও জোরদার করে তোলার লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। রাম মন্দির আর্থিক অনুদান তছরূপ মামলায় শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সিবিআই তদন্তের বিষয়ে জমা পড়া আবেদনের ভিত্তিতে তাদের বক্তব্য জানাতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ভিয়েতনামে ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট VN979 ভারতীয় সময় রাত 9টা 35 মিনিট নাগাদ মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ার সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়।
সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা

0: অবস্থান উপকূল রেডার সাইট, ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ একাধিক সেনা ঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদে এই আক্রমণ। এদিকে ইরানও বলেছে, জর্ডান, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার রেডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে ইউ এর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। সম্প্রতি রাশিয়ার সাধারণ নাগরিকদের ওপর চালানো হামলার প্রতিক্রিয়াতেই নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি বৈঠকে ইউক্রেনের সাধারণ নাগরিকদের দুরবস্থা পর্যালোচনা করা হবে। এছাড়াও পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। উল্লেখ্য, শ্রী গোয়েলের 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত ও জাপান মুক্ত, অবাধ এবং নীতি নির্ভর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পক্ষে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। জাপানের টোকিওয় অষ্টম প্রতিরক্ষা নীতি বৈঠকে দুদেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে সুসংহত আলোচনা হয়। বৈঠকে দুপক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ, পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিস্ল বার্তোস জিউস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বার্নৌস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হোসেন সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করে। তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে মেলুরে এক বাস দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। কোট্টাম্বাট্টি রোডের কাছে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই বিপত্তি ঘটে। এদিকে মহারাষ্ট্রের পুনে সাসওয়ার জেরুরি রোডে পথ দুর্ঘটনায় 3 মহিলা পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আর চতুর্থ শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহ রানা 4টি, শায়লি সাদঘরে, ক্রান্তি গড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। খেলার স্কোর, ভারত 225 ও 7 উইকেটে 341 ডিক্লেয়ার, ইংল্যান্ড 170 ও 186 রান। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে 2টি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এবারে আকাশবাণী 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8:00 শুনবেন বাংলা এবং

হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। রাত 8:30 অদিতি রায়ের কণ্ঠে নজরুল গীতি। 9:15 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। 9:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। মোহন সিংয়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 10:10 এবং রাত 10:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা।

এবার আকাশবাণী বিবিত ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন হাওয়া মহল, চিত্রলোক 8:15, 9টায় আপ কে লিয়ে, 9:30 শুনবেন আজকে ফানকার, ছায়াগীত রাত 10টায় এবং 10:30 শুনবেন ঢলতি যায় রাত।

শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 kHz এবং বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা।

0: গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো। বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক আমার একটা ফটোই তোলো। কে আপনি?
1: আরবিআই একথা বলে,
2: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসনের প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় ষাটটি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির সূচনা করেছেন। নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 213তম জন্মদিনে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করা হচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতাসহ গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আর সে বিস্তারিত খবরে, সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু

0: কারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। একটি প্রতিবেদন,
1: রাজ্যের নতুন জননিরাপত্তা আইন নিয়ে ভুল প্রচার চলছে বলে রাজ্য সরকার দাবি করেছে। এই বিল অনুযায়ী সমাজ বিরোধী কার্যকলাপ বলতে বলা হয়েছে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবনচর্চায় স্বাভাবিক বাধা সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকেই বোঝানো হয়েছে। এছাড়া এই বিলে গুন্ডা বলতে কাদের বলা হয়েছে সেই সংজ্ঞাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করা বা করার চেষ্টা করা, উস্কানি দেওয়া, অর্থ যোগান দেওয়া বা সহায়তা করেন এমন ব্যক্তিকেই গুন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ক্ষেত্রে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক করারও নিদান দেওয়া হয়েছে। এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের আঞ্চলিক বা কার্যক্ষেত্র নির্ধারণ করতে পারবে। এই আইনের অধীনের আটকের আদেশ জারি হলে রাজ্য সরকার আটকের তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে তা উপস্থাপন করবে। আটকের তারিখ থেকে 9 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে এবং আলাদা অনুচ্ছেদে জানাবে আটক রাখার কারণ যথেষ্ট কিনা। এতগুলি কারণ বিবেচনা করার পরেই এই আইনের প্রয়োগ করা হবে বলে রাজ্য সরকারের দাবি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে গুন্ডা দমন আইনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সিপিআইএম নেতা লাহেক আলীকে বারুইপুর আদালত 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। লাহেক আলীকে গ্রেপ্তারের নিন্দা করেছে সিপিআইএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেস ওই গ্রেপ্তারের নিন্দা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক বিবৃতিতে বলেন, ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধের ঘটনায় মানুষ পথে নামবে, প্রতিবাদ করবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক। এরকমই এক প্রতিবাদী কণ্ঠ লাহেক আলীকে মিথ্যা মামলা দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত 5ই জুলাই বারুইপুরের সূর্যপুরে একটি পুকুর থেকে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়। এরপরই অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। দফায় দফায় চলে বিক্ষোভ, অবরোধ ভাঙচুরের পাশাপাশি পুলিশ কর্মীদের ওপর হামলারও অভিযোগ ওঠে। নাবালিকা খুনে জড়িত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। পরে তদন্তে উঠে আসে ওই ঘটনার সঙ্গে ইন্দ্রজিতের কোনো যোগ ছিল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার বারুইপুরে গিয়ে বলেন, ভোটে প্রত্যাখ্যাত হয়ে কিছু শক্তি এই ঘটনার পিছনে উস্কানি দিয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্ত দিবস পালন করতে চলেছে। 2023-এ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলারও আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আথাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অংশ নেবেন। উল্লেখ্য, পরিবেশ রক্ষায় নিকাশী ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই, ভোট নেওয়া হবে 24শে জুলাই। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। বিজেপি রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে ওঠার জন্য রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এর আগে রাজ্যে যত সরকার ছিল তারা শিল্পক্ষেত্রে বিনিয়োগের কথা বললেও প্রকৃত পক্ষে তা হয়নি। রাজ্যে নবগঠিত সরকার বিপরীত পথে চলে রাজ্যে শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। ভোটের আগে সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র দু মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার ফলে রাজ্যে শিল্পে ফিরে আসা

0: সম্ভাবনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে আসন্ন রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় 60টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, 75টি গুরুত্বপূর্ণ রথযাত্রা ও মেলায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী জানান, এতদিন সরকারি ভূমিকা মূলত আইন শৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ থাকলেও এবারই প্রথম রাজ্য সরকার সক্রিয়ভাবে রথযাত্রার সঙ্গে যুক্ত হচ্ছে।
1: যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা প্রদান করব, এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব।
0: চলতি বছর শ্রাবণী মেলার সময় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি আগামীকাল তারকেশ্বরে যাবেন। অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্যজুড়ে 7 কোটি 50 লক্ষ গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তর। নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে আজ বন সচিব মনীষ জৈন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে অবহিত করেন। প্রথম পর্যায়ে 80,000 এবং এরপর আরও 2 কোটি 80 লক্ষ গাছ লাগানো হবে। উত্তর চব্বিশ পরগনার গুমায় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আজ রেশন বণ্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে হানা দেন। সেখানে মন্ত্রীর প্রশ্নের সঠিক জবাব দিতে না পারায় শ্যামল সাহাকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। পরে পুলিশ শ্যামল সাহাকে গ্রেপ্তার করে। খাদ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তার লাইসেন্সও বাতিল হতে পারে।
2: যে অন্যায় 15 বছর ধরে করে আসছে তার সাজাটা তাকে পাও, তারপর তো তুমি অন্যায় করবে কিনা সেটা গভর্নমেন্ট ভাববে, তোমার লাইসেন্স থাকবে কি থাকবে। একটা পুরো চক্র করে রেখে দিয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে। যারা রেশন ডিলার আছে, ডিস্ট্রিক্ট ভোটার আছে, হোলসেলার আছে, সবাই অ্যালার্ট থাকুন। যদি আমি কোথাও কোনো কমপ্লেন পাই সেখানে যাব, কোথাও দুর্নীতি হলে পিছনের দিকে দুর্নীতি থেকে তুলে দেবো, 100% ব্যবস্থা এনার লাইসেন্স সাসপেন্ড।
0: মাধ্যমিক পরীক্ষার আগামী বছরের সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হবে। নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 213তম জন্মদিনে তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদিকবির জন্মজয়ন্তী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এক অনুষ্ঠানে ভানুভক্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সাংসদ রাজু বিস্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ওপর দিয়ে যাচ্ছে। সেই কারণে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের 15 থেকে 17 তারিখ পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। আজ বিকেল 5:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয় দীঘায় 83 মিলিমিটার। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আমাদের বিষয়ভাবনা বিচ্ছেদ। এ বিষয়ে কথা বলবার জন্য ফোন করুন 9434076705 নম্বরে। শ্রোতা বন্ধুরা, আজকের আধুনিক নাগরিক জীবনে আমাদের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো বিচ্ছেদ। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে জীবনের দিকে তাকাই,

তাহলে দেখব মহাবিশ্বের সৃষ্টির থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত অস্তিত্বের প্রতিটি পর্যায়ে আসলে বিচ্ছেদের এক দীর্ঘ ধারাবাহিকতা। মায়ের জঠর থেকে বিচ্ছিন্ন হয়েই আমাদের এই পৃথিবীতে আগমন। যে কান্না দিয়ে আমাদের জীবনে শুরু হয় তা মূলত এক পরম নিরাপদ আশ্রয় থেকে বিচ্ছিন্ন হওয়ারই আকুলতা। তাই বিচ্ছেদ কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বিচ্ছেদ আসলে জীবনেরই এক অনিবার্য সত্য। আজকের অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা বিচ্ছেদ। শুনে নি প্রথম গানটি, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি নীলাচলে মহাপ্রভু।

শুনছেন বাংলা ও হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আজ আমাদের বিষয় ভাবনা বিচ্ছেদ। এ বিষয়ে কথা বলবার জন্য ফোন করুন 9434076705 নম্বরে। প্রকৃতির দিকে তাকালে দেখা যায়, একটি বীজ যখন মাটির নিচে নিজের অস্তিত্বকে বিসর্জন দেয়, নিজের খোলস থেকে বিচ্ছিন্ন হয়, তখনই কেবল একটি নতুন চারাগাছের জন্ম সম্ভব। নদী তার উৎস থেকে বিচ্ছিন্ন হয়েই সাগরের খোঁজে ছুটে চলে। মানুষের জীবনও এর ব্যতিক্রম নয়। দুটি মানুষ যখন একটি সম্পর্কে জড়ায়, তারা আসলে নিজেদের দুটি ভিন্ন জগৎকে এক করতে চায়। কিন্তু সময়ের নিয়মে বা কোনো

শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা ও হিন্দি ছায়াছবির সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আমাদের বিষয় ভাবনা বিচ্ছেদ। আমাদের দুঃখের মূল কারণ বিচ্ছেদ নিজে নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের অতিরিক্ত আসক্তি। আমরা কোনো মানুষ, পরিস্থিতি বা সময়কে চিরকালের জন্য আঁকড়ে ধরতে চাই, কিন্তু পরিবর্তনই জগতের একমাত্র চিরন্তন নিয়ম। যাকে আমরা বিচ্ছেদ বলে ভাবছি, তা আসলে হতে পারে এক ধরনের মুক্তি। কোনো কোনো সম্পর্ক যখন বিষাক্ত হয়ে ওঠে, তখন সেখান থেকে সরে আসা বা বিচ্ছিন্ন হওয়াটাই আত্মসম্মান, এবং সেটা অবশ্যই মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। বিচ্ছেদ আমাদের শেখায় কীভাবে একা চলতে হয়, কীভাবে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে নতুন করে আবিষ্কার করতে হয়। এবারে চলে যাই পরের গানে। পরের গানটি শুনে নিই মান্নাদের কণ্ঠে, ছায়াছবি পদ্মাবতী জয়দেব।

শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা ও হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আমরা কথা বলছি আজ বিচ্ছেদ নিয়ে। বিচ্ছেদ মানুষের মনে এক বিশাল শূন্যতা সৃষ্টি করে, কিন্তু দর্শন বলে শূন্যতা চিরকাল শূন্য থাকে না। মহাশূন্য যেমন নতুন নক্ষত্রের জন্ম দেয়, তেমনি মনের এই একাকিত্ব ও শূন্যতা মানুষকে সৃজনশীল করে তোলে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য, কবিতা, গান এসবই তৈরি হয়েছে বিচ্ছেদের চরম বেদনা থেকে। অনেক দার্শনিকরা বলেন বিরহের আগুনে পুড়ে মানুষ নাকি খাঁটি সোনা হয়ে ওঠে। আবার অনেক কবি, সাহিত্যিক এরাও বলেন যে মানুষ কখনো বিচ্ছেদের মুখোমুখি হয়নি, যে মানুষ সে হয়তো মিলনের প্রকৃত আনন্দ এবং সহানুভূতির গভীরতা কোনো দিন উপলব্ধি করতে পারবে না। শুনছেন বাংলা ও হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। এবারের শিল্পী মোহাম্মদ রফি, ছায়াছবি মধুকর রাজস্থানী।

শুনছেন বাংলা ও হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। এবারে শিল্পী মান্না দে, ছায়াছবি পুরাণ ভগত।

শ্রোতা বন্ধুরা, কথা হচ্ছিল বিচ্ছেদ নিয়ে। বিচ্ছেদ মানেই কিন্তু জীবনের শেষ নয়, এটি আসলে আমাদের জীবনেরই একটা অংশ। মানুষ দূরে চলে গেলেও তার ভালো স্মৃতিগুলো সবসময় আমাদের মনে থেকে যায়। জীবন তার নিজের নিয়মেই এগিয়ে চলে, আর আমাদেরও সেই সত্যিটাকে মেনে নিয়েই সামনের দিকে তাকাতে হয় এবং এগিয়ে চলতে হয়। আজ আমাদের সময় একেবারে শেষের দিকে, শুনে নিই অনুষ্ঠানের শেষ গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছায়াছবি সুবা।

এতক্ষণ শুনলেন বাংলা ও হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অদিতি রায়।

এতক্ষণ শুনলেন অদিতি রায়ের কণ্ঠে নজরুল গীতি। সহযোগী যন্ত্রশিল্পী এসরাজে, পার্বতীচরণ চট্টোপাধ্যায় তবলায়, সত্যব্রত বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনলেন গজল আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আজ আমাদের বিষয় ভাবনা মন ভালো করা গান। শ্রোতা বন্ধুরা, আমরা যখন বলি মন ভালো করা গান, তখন তার মানে শুধু এই নয় যে গানটা আমাদের শুধুমাত্র বিনোদন দেবে। আসলে যে গানটা শুনলে মনের ভেতর একটা ইতিবাচক শক্তি পাওয়া যায়, অনুপ্রেরণা পাওয়া যায়, যা শুনলে মানুষকে ভালোবাসতে ইচ্ছে করে, সেটাই হলো আসল মন ভালো করা গান। আজ আমাদের বিষয় ভাবনা মন ভালো করা গান। শুনে নি গানে গানে অনুষ্ঠানের প্রথম গানটি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি জয়া।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আমাদের বিষয় ভাবনা মন ভালো করা গান। এ বিষয়ে কথা বলবার জন্য আপনারা ফোন করুন 9434076705 নম্বরে। আচ্ছা, গান কেন মানুষের জীবনে এত জরুরি? কারণ মানুষ তার জীবনের প্রতিটি মোড়ে, প্রতিটি অনুভূতিতে এক এক রকমভাবে সুরের খোঁজ করে। আমাদের আনন্দ, আমাদের উৎসব যেমন গান ছাড়া অসম্পূর্ণ, ঠিক তেমনি আমাদের একাকিত্ব বা চোখের জলও গানের কাছেই আশ্রয় খোঁজে। গান আসলে মানুষের জীবনের একটা আয়না। মানুষের মনের ভেতরের যে কথাগুলো মুখে বলা যায় না বা মুখে বলতে পারে না, যে আবেগগুলো প্রকাশ করা কঠিন, গান খুব সহজে সুরের মাধ্যমে সেই কথাগুলোই বলে দেয়। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখিনি কে আছেন।
1: হ্যালো।
0: হ্যালো।
1: হ্যাঁ দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: বলুন প্রবীর বাবু।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন আপনি যে টপিকটা দিচ্ছেন, সত্যি করে আমাদের জীবনে গানটা হচ্ছে একটা সাধনা দাদা ভাই। কারণ এই এই জন্য বলছি সাধনা, এই জন্য কারণ গান শুনে অনেক অনেক ডাক্তার মানে বলছে ফিজিওথেরাপির ব্যাপার গান। গান মানে যারা কোমায় চলে যায় তাদেরকে যদি গান শোনানো হয় তারা একদিন না একদিন সাড়া দেবেই যে দাদা ভাই। তো সেই জন্য বলছি যে এটা একটা সাধনা। তো সাধনা যে যারা গান টান করছে তাদেরও একটা সাধনা, তারাও একটা মা সরস্বতীকে নিয়ে সাধনা করছে। আর যারা শুনছে তাদের কিন্তু মানে এত গানের জন্য পাগল। আমরা আমরা যেমনি আমরা যেমনি গান পেলে আর কিছু চাই না দাদা ভাই। আপনি যতই আমাকে খাবার দেন না দেন, যদি গান শুনতে পাই তাহলেই কিন্তু সারা জীবনে মানে পুরো ব্যথা বেদনা এবং মানে আমার যদি দুঃখ, সেই দুঃখটাও আমি কিন্তু সেই গানের মাধ্যমে ভুলতে পারবো। হ্যাঁ এই হ্যাঁ, তো এই যে মান্না দে একটা গান করেছিলেন, আমাকে একটু জায়গা দাও মায়ের মন্দিরে, সত্যি করে উনি পুলক বন্দ্যোপাধ্যায় গান উনি দেখুন গানটা লিখেছেন এবং মান্না দে যে গানটা করেছেন, সত্যি করে আজকে কিন্তু আমরা মানে এই বৃদ্ধ মাকে নিয়ে আমি চলছি, তার কাছে রয়েছি, তিনি যখন চলে যাবেন এই গানটা কিন্তু অনেক মর্যাদা রাখে দাদা ভাই। তো সেই জায়গা থেকে আপনার
0: মানে কথাই সুর মাধ্যমে সুর হয়ে গানে রূপান্তরিত হয়, এবং গানের যে সুর তার ব্যাপ্তি কিন্তু কথার থেকে অনেক বড়।
1: একশোবার এবং সেই তারা যারা লিখেছেন সত্যি করে তাদেরকে শতকোটি প্রণাম। এই আজ মান্না দেও করে গেছেন এবং শ্যামল মিত্রও গান করেছেন তাদের, মানে এই যে মানে সত্যি করে আমাদের বৃষ্টির দিনে বৃষ্টির গান, হ্যাঁ হেমন্তকালে হেমন্তের গান, শীতকালে শীত বসন্তের গান, মানে এইসব গানগুলো সত্যি করে আমাদের মনের

0: যে হ্যাঁ, তো হিন্দি গান, যেমনি হিন্দি গান কিশোর কুমার যে গানগুলো করেছেন, ওনারও সত্যি করে মনে ধরার মতন গান। হ্যাঁ, এই মেরা নাম জো করে একটা গান আছে, তো সেই গানটা হচ্ছে ওই মানে সার্কাসের, সার্কাস এত ওই সার্কাসের গানটা দাদা ভাই সত্যি করে আজকে আমাদের মনে, আমরা তো জীবনে সার্কাস করছি, আমরা সার্কাসের মানে খেলা দেখাচ্ছি, আমরা এই পৃথিবীতে এসেছি খেলা দেখানোর জন্য, আমার যখন খেলা শেষ হয়ে যাবে কে থাকলো, কে পড়ে রইলো, আমার কি রইলো, কিচ্ছু দেখার নাই, আমি আবার নিজের জায়গায় চলে যাব। তো সেই সার্কাসটা আমরা সত্যি করে আজকে হয়তো উনি যেভাবে গান করেছেন এবং গান ইয়ে করেছেন লিখেছেন, তাদেরকে সত্যি করে শতকোটি প্রণাম দাদা ভাই। এবং আপনারা যে অনুষ্ঠানগুলো চালাচ্ছেন, এই অনুষ্ঠানগুলো আপনাদেরকেও সত্যি করে শতকোটি প্রণাম জানানো দরকার, কারণ আমরা আপনাদের থেকেই,
1: আপনাদের মতন শ্রোতা বন্ধুরা যে আছেন, এত ফোন করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, এর জন্য কিন্তু আপনাদেরও মানে
0: না দাদা ভাই, আপনারা সুযোগ না দিলে কিন্তু আমরা বলতেও পারতাম না, আর আপনাদের কাছ থেকে শিখতেও পারতাম না। এটা শিক্ষা, মানে লোক লোক লিখতে লিখতে সরে আর হাঁটতে হাঁটতে মরে, এই কথাটা সত্যি করেই ওপর মানে আগেকার দিনের লোকরা বলে গেছেন। সত্যি করেই আপনারা যেভাবে টপিকগুলো দেন আর আমাদের সুযোগ দেন বলার জন্য, এই এইটার থেকেই আমরা অনেক উদ্বুদ্ধ হই, এবং আপনাদেরকে ধন্যবাদ দাদা ভাই, ধন্যবাদ, নমস্কার দাদা ভাই, এইটুকু বললাম, ভালো থাকবেন,
1: হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন, শুনতে থাকুন অনুষ্ঠান, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে শুনিনি পরের গানটি, শ্যামল মিত্রের কণ্ঠে, ছায়াছবি বিরাজ বৌ।

0: হ্যালো,
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি,
0: হ্যাঁ
1: সোমা
0: বলুন,
1: গাঙ্গুলি।
0: হ্যাঁ বলুন।
1: এই বিষয়ে হলো, গান মানুষকে ভালো
0: মানুষের মন
1: করেছে।
0: ভালো রাখে।
1: হ্যাঁ, এমন অনেক গান আছে যেগুলো ভক্তিমূলক গান,
0: হুম
1: যেমন আজকে আনন্দধারাতে শুনলাম
0: হুম
1: বাবা তারকনাথের গান, বোয়া বলে দুঃখ কেন। তারপরে এরকম অনেক ভক্তিমূলক গান আছে, সেই গান শুনলে মানুষের দুঃখ দুঃখ যতই থাকুক মন ভরে যায়।
0: হুম
1: গানের সুর, আর গানের সুর এবং কথা এবং অর্থ যদি ভালো থাকে,
0: হুম
1: সেই গান শুনলে মানুষের মন ভরে যায়।
0: মানে এক কথায় গানের শক্তি হচ্ছে অপরিসীম।
1: হ্যাঁ, গানের শক্তি সত্যি অপরিসীম,
0: ঠিকই,
1: গান মানুষকে মুগ্ধ করে দেয়।
0: মুগ্ধ করে দেয়, মন ভালো করে দেয়, দুঃখ
1: হ্যাঁ,
0: কষ্ট দূর করে
1: খুব
0: দেয়।
1: ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ,
0: হ্যাঁ,
1: আমি তো সব রকম গানই শুনি, আমার গান খুব প্রিয়।
0: বাহ, খুব ভালো, খুব ভালো। অসংখ্য
1: হ্যাঁ,
0: ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, ভালো
1: ঠিক আছে,
0: থাকবেন।
1: আপনাকেও ধন্যবাদ,
0: হ্যাঁ,
1: নমস্কার।
0: নমস্কার। শ্রোতা বন্ধুরা, শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে কানে। আজ আমাদের বিষয় ভাবনা, মন ভালো করা, গান। মানুষের মন ও মনস্তত্ত্বের উপর গানের প্রভাব কিন্তু অপরিসীম। একটি ভালো গান মানুষের মনের বিষণ্ণতা, ক্লান্তি এবং ক্ষোভকে নিমেষের মধ্যে শান্ত করে দিতে পারে। রাতের এই নিস্তব্ধতায় যখন চারপাশ শান্ত হয়ে আসে, তখন একটি মিষ্টি সুর মানুষের অবচেতন মনে গিয়ে আঘাত করে। গান মানুষকে এক ধরনের মুক্তি দেয়। কঠিন পরিস্থিতিতে যখন মানুষ ভেঙে পড়ে, তখন একটি গান তার ভেতরে আবার নতুন করে বেঁচে থাকার এবং লড়াই করার শক্তি যোগায়। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখিনি কে আছেন। না, ফোনটি কেটে গেল। আপনারা শুনছেন অনুষ্ঠান গানে কানে। ফোন চলে এসেছে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথার থেকে বলছেন?
1: আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: বলুন, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: ভালো আছি, বলুন।
1: গান হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বা সারাদিন কাজের ফাঁকে যদি গান শোনা হয়, তাহলে শারীরিক ক্লান্তি দূর হয়। তাতে বিজ্ঞানসম্মত ভাবে বলে যে ভালো হরমোন সৃষ্টি হয়,
0: 100 বার, একশো
1: যাতে
0: বার
1: মন ভালো থাকে। আর
0: হ্যাঁ,
1: ভালো গান মনকে খুব সুন্দর রাখে।
0: একদমই, একদমই। মানে যখনই মানুষের মন ক্লান্ত হয়ে থাকে, যখন কষ্টে থাকে, তখন কিন্তু একটা
1: হ্যাঁ,
0: ভালো গান শুনলে মানে
1: মন ভালো
0: আপনা
1: হয়ে
0: আপনি
1: যায়।
0: মন ভালো হয়ে যায়।
1: হ্যাঁ,
0: একদমই, একদমই, খুব ভালো বলেছেন শুভ্রাদি। ফোন
1: হ্যাঁ,
0: করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, শুনতে থাকুন অনুষ্ঠান,
1: নমস্কার।
0: নমস্কার। শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান গানে গানে। এবারে শুনে নিই পরের গানটি, পরের গানটি শুনে নিই আবারও শ্যামল মিত্রের কণ্ঠে, ছায়াছবি শ্রীকৃষ্ণ সুদামা।

0: হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: বলুন।
1: হ্যাঁ, আজকে গান নিয়ে কথা হচ্ছে তো?
0: হুম
1: হ্যাঁ, মানে যে গান শুনলে মন খুব ভালো হয়, অনেক কিছু শেখা যায়
0: হ্যাঁ
1: এবং ভেঙে পড়লেও আর কি উঠে দাঁড়ানো যায়, সেগুলোই হলো মনের মতো গান। আর
0: একদমই।
1: যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলবে,
0: হুম
1: তারপর লতা মঙ্গেশকরের যতবার দেখি মা গো তোমায় আমি, এই
0: হুম
1: গানগুলো শুনে মন খুব ভালো হয়ে যায়।
0: মন খুব ভালো
1: লতা
0: হয়ে যায় ঠিকই। এবং
1: হ্যাঁ
0: গানের যে শক্তি এবং গানের যে সুর, তার যে কথা, সেগুলো কিন্তু ভালো গানের মনের অবচেতনে কিন্তু রয়ে যায় সেগুলো। এবং যখনই কিন্তু কঠিন সময় আসে, তখন কিন্তু সেই গানগুলো বারবার শোনার জন্য মন চায়।
1: হ্যাঁ হ্যাঁ যদি লতা মঙ্গেশকরের এই গানটি যদি শোনান, যতবার দেখি মা গো তোমায় আমি, তাহলে খুব ভালো লাগবে।
0: আচ্ছা, আমাদের এই মুহূর্তে সংগ্রহে থাকলে চেষ্টা করব আপনাকে শোনানো।
1: আচ্ছা
0: ঠিক
1: আচ্ছা,
0: আছে,
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, ধন্যবাদ ফোন করবার জন্য।
1: আচ্ছা, নমস্কার।
0: নমস্কার। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। এবারের শিল্পী মোহাম্মদ রফি, ছায়াছবি গোপী। তার আগে আরেকজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, দেখিনি কি আছে। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার। মেডিকেল থেকে বলছি, মেডিকেল।
0: বলুন আপনার
2: আজকে
0: নাম,
2: অনুষ্ঠান খুব ভালো গানের, তো
0: আপনার নামটা একটু বলবেন।
2: বাবন ভট্টাচার্য।
0: আচ্ছা, হ্যাঁ বলুন।
2: আমি আপনাদের ইয়েতে মানে প্রোগ্রামে আমি ফোন করি, তো
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: আজকে ইয়েটা খুব ভালো আছে গানের নিয়ে, তো
0: হুম,
2: হ্যাঁ খুব ভালো।
0: মানে গান শুনলে যে মানুষের মন ভালো হয়ে যায়,
2: হ্যাঁ
0: শুধুমাত্র মন না, মনের সঙ্গে যে আমাদের শরীর এবং আমাদের যে কাজ করার যে স্পৃহা উদ্দীপনা, সেগুলো তো একসঙ্গে সব জড়িত।
2: হ্যাঁ
0: সবটাই যখন গান শুনলে, ভালো কোনো গান শুনলে একটা উৎসাহ পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের আজকের

0: রকমের বিষয় ভাবনা। হুম, ঠিক আছে,
1: ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।
0: হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ ফোন করবার জন্য। শুনতে থাকুন অনুষ্ঠান। পরের গানটি শুনে নিই, মোহাম্মদ রফির কণ্ঠে, ছায়াছবি গোপী।

শ্রোতা বন্ধুরা, আজ সময় শেষ, এই গানের সঙ্গেই শেষ করতে হবে আজকের গানে গানে অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারত ও আমেরিকার প্রতিনিধি দল একটি ভারসাম্যযুক্ত, বাণিজ্যিকভাবে তাৎপর্যপূর্ণ এবং উভয় দেশের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও উপভোক্তাদের জন্য বাস্তবে সুফল বহনকারী একটি বাণিজ্য চুক্তির লক্ষ্যে পূর্ণ উদ্যমে কাজ করে চলেছে। তিনি জানান, এ বিষয়ে গত মাসে নতুন দিল্লিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব ল্যাডিস বার্তোজুইস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বারানোস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে আলোচনায় ভারত পোল্যান্ড কৌশলগত অংশীদারিত্বের গভীরতার

একটি প্রতিফলিত হয়েছে। ব্রিটেন আজ ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এবং তেহরান সমর্থিত আরও একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রিটিশ ভূখণ্ডে কথিত ইহুদি বিরোধী হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শুরুর আগে ইইউ এর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল র্যাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ একাধিক সেনাঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদেই এই আক্রমণ বলে আমেরিকা জানিয়েছে। এদিকে ইরানও বলেছে জর্ডন, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার র্যাডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। চলতি উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য তিনি তেহরানের তীব্র সমালোচনা করেন। একটি মার্কিন টেলিভিশন সংবাদ মাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আগের রাতেই যে সমঝোতা হয়েছিল ইরান তা ভঙ্গ করেছে। ইরানের নেতৃত্ব যুদ্ধবিরতির শর্তাবলী মানেনি বলেও তাঁর দাবি। ট্রাম্প আরও জানান, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে আঘাত হেনেছে। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রক তেহরানের বিরুদ্ধে আমেরিকা চালানো হামলার নিন্দা করেছে। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভারতীয় সময় রাত 9:35 নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সেগুলি পৌঁছবে। দূতাবাস জানিয়েছে দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে 2টি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আরএন রবির সম্মতি মেলায় বিল 2টি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হুসেন সহ 11 জনের অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করেন। দাঙ্গা লাগানো অপরাধমূলক কাজকর্ম এবং খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে হুসেনকে। মৃত অঙ্কিত শর্মার বাবা রবীন্দ্র কুমার দয়ালপুর থানায় এই অভিযোগ দায়ের করেন। 2023 সালের 24 মার্চ দিল্লির ওই আদালত হুসেন সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল। নাগাল্যান্ডের চুমৌকেদিমা জেলায় আজ একটি বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান মারা গিয়েছেন। আহত

0: তা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে, পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে এক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। আজকের মতো খবর পড়া শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহন সিং।

এতক্ষণ শুনলেন মোহন সিংহের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। মনের জানালা অনুষ্ঠানে আজ আমাদের বিষয় ভাবনা ফেলে আসা দিনগুলি। এ বিষয়ে কথা হবে, আপনারা ফোন করুন 9434076705 নম্বরে। শুনে নি অনুষ্ঠানের প্রথম গানটি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি পিতা পুত্র।

0: হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ দাদাভাই, শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ প্রবীরবাবু, বলুন।
0: দাদাভাই দাদাভাই, ফেলে আসা দিনগুলো আপনি আমার উস্কে দিলেন মনের মধ্যে। তো দাদাভাই, সেই মনের মানে ফেলে আসা দিনের কিছু কথা বলি দাদাভাই।
1: বলুন।
0: দেখুন, তখন বন্ধু বান্ধব অনেক ছিল, এবং বন্ধু বান্ধব স্কুলের বন্ধু, হ্যাঁ, তারপরে ভালো মানে এমনি বন্ধুরাও ছিল, কিছু বদমাশ বন্ধুও ছিল, কিছু ভালো বন্ধুও ছিল, এবং আর পড়ালেখা শিখতে গিয়ে মাস্টারমশাইদের কাছে মারও খেয়েছি, বাবা মার কাছেও মার খেয়েছি বদমাশির জন্য। এবং বদমাশিটা কিরকম বদমাশি, যে আমরা তো সেই এখনকার বদমাশি আমরা করতাম না, তখন কিন্তু বদমাশিটা আলাদা ধরনের ছিল। হ্যাঁ, যেমনি মায়ের কাছে ঘরে নাড়ু বানিয়েছে, মা চুরি করে নিয়ে গিয়ে বন্ধু বান্ধবরা একসাথে খেয়ে নিয়েছি, মা যখন দেখছে বয়ম খুলে দেখছে যে আর নাড়ু নাই, কি কি হলো নাড়ু, হ্যাঁ,
1: হুম
0: ঠিক
1: হুম
0: বুঝতে পেরেছে যে প্রবীর ঠিক নিয়ে গেছে, আমাকে কি মার দিয়ে দাদা ভাই,
1: হুম
0: সেই
1: হুম
0: মার খেয়েছি, সেই সেই বদমাশিটা একটা আলাদা। আর
1: হুম
0: স্কুলে গিয়ে মাস্টারদেরকে, হয়তো আমাদের একজন পণ্ডিত মাস্টারমশাই ছিলেন দাদা ভাই,
1: আচ্ছা
0: তো সেই পণ্ডিত মাস্টারমশাইকে এপ্রিল ফুল করতে হবে, তো আমাদের মাথার মধ্যে বুদ্ধি এলো, সেই
1: হুম
0: ছোট ছোট ব্যাটারি ছিল না,
1: হুম
0: মানে 950 1050
1: হুম হুম
0: ব্যাটারি গুলো,
1: হুম হুম
0: সেই ব্যাটারি গুলো চারটে পায়াতে আর কি, যে টুলটায় বসবে,
1: আচ্ছা
0: মানে টুলটা বলতে ওটা হচ্ছে বেঞ্চি, হ্যাঁ, চেয়ারে,
1: হুম হুম
0: চেয়ারের চারটে পায়াতে, চারটে পায়ায় দিয়ে দিয়েছি।
1: হুম
0: এবারে আমরা তো চুপচাপ বসে আছি, পণ্ডিত মাস্টারমশাই এসে যেমনি বসেছে মাস্টারমশাই, আর বাস উল্টে পড়েছে, মাথা তো ফুলে ঢোল, হেড
1: আচ্ছা
0: মাস্টার মশাইয়ের কাছে কি মার, চারজন মিলে বলল কে করেছে, এ প্রবীর আর এ প্রদীপ, হ্যাঁ,
1: হ্যাঁ
0: শ্যাম,
1: হ্যাঁ
0: এরা ছাড়া কেউ এইসব নেই,
1: হ্যাঁ
0: বাস কি মার, সে মার। আরো বন্ধুরা দেখে হাসতে আরম্ভ করলো, এই মার খাওয়া
1: তো
0: তো
1: মাস্টার
0: বদমাশি
1: মশাইয়ের
0: তো,
1: সেই প্রহারের এখনো সেটা মনে আছে আর কি।
0: একদম একদম
1: হ্যাঁ
0: দাদা ভাই,
1: হ্যাঁ
0: কারণ ওই স্মৃতিটা আপনি তো উস্কে দিয়েছেন দাদা ভাই,
1: হ্যাঁ
0: তো সেই জন্য এই জায়গাগুলো সত্যি করে আমরা
1: আর
0: যে
1: বন্ধুদের সঙ্গে,
0: বদমাশি, হ্যাঁ,
1: বন্ধুদের সঙ্গে কোনো স্মৃতি?
0: কাদের সাথে দাদা ভাই?
1: বন্ধুদের সঙ্গে
0: হ্যাঁ, বন্ধুদের সাথে হয়েছে, যেমনি মনে করুন ওই যে আম, গ্রীষ্মকালে আম হতো, তো
1: হুম
0: তো আম আম খাওয়া হতো,
1: হুম
0: সেই মানে ঝাল ঝাল নুন মাখিয়ে নেওয়া হতো, নুনের সাথে লঙ্কা বেটে নিয়ে যাওয়া হতো,
1: হুম
0: তো আমরা সেই কালে আম খাচ্ছি, এক বন্ধু মানে হাতেতে নুনটা নিয়ে আর খাচ্ছে, আর একজন হাতটা ঠুকে দেবে না, আর বাস চোখেতে গিয়ে লেগেছে দাদা ভাই,
1: হ্যাঁ
0: তার তো চোখে জল দিতে দিতে সে তো ইয়ে হলো, সেই
1: হ্যাঁ
0: একটা
1: হ্যাঁ
0: মার, এবং বাবার কাছে মার, মানে
1: হুম
0: মা স্কুলে তো হলোই মার,
1: হুম
0: আবার বাবার কাছে এসে নালিশ করেছে যে
1: হ্যাঁ
0: আপনার ছেলে দেখুন আমার চোখে এরকম হয়ে গেছে, তো সেই জায়গায় আরো মার। তো কি বলবো দাদা ভাই, এই মার আমরা খেয়েছি, সেই মার গুলো কিন্তু মানে শিক্ষার একটা জায়গা রেখে দিয়েছে,
1: ঠিকই
0: যে
1: ঠিকই
0: আমরা সেটা ঠোকে ঠোকে শিখেছি।
1: ঠিকই
0: আজকালকার দিনে ছেলেরা কিন্তু আর বদমাশিও করে না,
1: হুম
0: আর
1: হুম
0: এই মানে স্কুলে পড়াশোনার মধ্যে
1: হুম
0: মোবাইল নিয়ে বসে আছে দাদা ভাই, আর
1: ঠিকই
0: আমরা তো তখন মোবাইল পাইনি,
1: হুম
0: হ্যাঁ, হয়তো সেই জায়গাটা কিন্তু অনেকটা ফিকে পড়ে গেছে আর কি
1: ঠিকই
0: আজকের দিনে। হ্যাঁ, এই বৃষ্টির দিনে আমরা ফুটবল খেলতাম কাদা মেখে,
1: হুম হুম
0: জামা
1: হুম
0: কাপড় কাদা মেখে, তো দাদা ভাই এসে
1: মানে সেই
0: মায়ের কাছে
1: সমস্ত
0: মার,
1: অভিজ্ঞতার মানে কোনো
0: হ্যাঁ
1: তুলনা হয় না আর কি।
0: দাদা ভাই এইটুকু
1: ঠিকই
0: বললাম,
1: ঠিকই
0: বলতে গেলে সারা ইয়েটাই হয়ে যাবে, আধ
1: একদমই
0: ঘন্টা
1: একদমই
0: শেষ হয়ে যাবে, হ্যাঁ,
1: বিষয়টাই ওরকমই যে বলতে গেলে রাত কাবার হয়ে যায় আর কি। হ্যাঁ
0: রাত কাবার হয়ে যাবে দাদা
1: হ্যাঁ
0: ভাই,
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: খুব
0: এইটুকু
1: ভালো
0: বললাম,
1: থাকবেন
0: ভালো
1: আপনি,
0: থাকবেন,
1: অসংখ্য
0: সুস্থ
1: ধন্যবাদ
0: থাকবেন,
1: ফোন
0: হ্যাঁ
1: করলেন।
0: দাদা
1: হ্যাঁ
0: ভাই।
1: হ্যাঁ শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা, আমাদের বিষয় ভাবনা ফেলে আসা দিনগুলি। আর একজন শ্রোতা বন্ধু ফোন করছেন, দেখি নি কে আছেন লাইনে।
0: হ্যালো,
1: হ্যালো নমস্কার, কে বলছেন?
0: নমস্কার, আপনি ভালো আছেন তো?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমিও ভালো আছি, ভালো আছি বলছি।

0: পরিতোষ বাবু, হ্যাঁ বলুন।
1: ভালো হলো গান চালান।
0: অবশ্যই অবশ্যই, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
1: আচ্ছা
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে শুনে নিই পরের গানটি। এবারে শিল্পী মান্না দে, ছায়াছবি বিল্লমঙ্গল।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আমাদের বিষয় ভাবনা ফেলে আসা দিনগুলি। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: থেকে বলছি, রানীরহাট, বিকাশ রায় বলছি।
0: বলুন বলুন।
1: ভালো আছেন?
0: ভালো আছে, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ, শুভরাত্রি।
0: হ্যাঁ, শুভরাত্রি। আমাদের বিষয় ভাবনা আজকে ফেলে আসা দিনগুলি, এই বিষয়ে কিছু বলবেন আপনি?
1: হ্যাঁ, অবশ্যই। ফেলে আসা দিনের তো কাহিনী থাকেই সবার।
0: হ্যাঁ,
1: ফেলে আসা দিনের অনেক কাহিনী। দেখেন, আমরা যে ঘুরে বেড়েছি, তাই না? এখন বাচ্চা কাচ্চা গুলো তা করতে পারছেন না, খুব দুঃখে তারা মানুষ হচ্ছেন।
0: হুম হুম হুম
1: বইয়ের

0: সুবিধা নিয়ে দেখেন স্কুলে পাঠিয়ে দিচ্ছে,
1: ঠিকই ঠিকই
0: তো হবে বলেন?
1: ঠিকই
0: শিক্ষাটা কি এইভাবে করি হয়েছিল দাদা বলুন তো আগে?
1: ঠিকই ঠিকই বাচ্চাদের চাপ বাড়ছে, পড়াশোনার চাপ বাড়ছে, সবই আর কি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করলেন, ভালো থাকবেন। হ্যাঁ, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, সময় কখনো এক জায়গায় থমকে থাকে না। নদী যেমন তার উৎস ছেড়ে মোহনার দিকে এগিয়ে যায়, মানুষের জীবনও তেমনি প্রতিদিন নতুন এক বর্তমানের দিকে ধাবিত হয়। কিন্তু এই এগিয়ে যাওয়ার মাঝেও মানুষের অবচেতন মনে জমা হতে থাকে ফেলে আসা দিনগুলোর এক একটা দৃশ্য। অতীত মানে কোনো স্থবিরতা নয়, অতীত হলো মানুষের অভিজ্ঞতার এক নীরব স্তব্ধতা। কোনো এক বৃষ্টির শব্দ, চেনা কোনো সুর বা পুরনো কোনো গন্ধ মুহূর্তের মধ্যে আমাদের আজকের ব্যস্ততার মাঝেও একটা অদ্ভুত শান্ত ভাব এনে দেয়। জীবন আসলে অতীত আর বর্তমানের এক অবিচ্ছেদ্য কোলাজ, যেখানে প্রতিটি ফেলে আসা দিন আমাদের আজকের অস্তিত্বকে পূর্ণতা দেয়। চলে যাই পরের গানে। পরের গানটি শুনে নিই মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি উত্তর পুরুষ।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছেন?
1: মিলন কুমার রায় হেলাপাকড়ি থেকে বলছি।
0: কোথা থেকে বলছেন?
1: হেলাপাকড়ি,
0: হ্যাঁ, বলুন।
1: এই যে বিষয়, আজকের বিষয় হচ্ছে ফেলে আসা দিনগুলি।
0: হুম
1: খুব সুন্দর। ছোটবেলায় তো স্কুলে তো সেটা ছিলই, আর আমরা এমনিতেই যখন সরস্বতী পুজো হইতো
0: হুম
1: ছোটবেলায়, আমরা তখন আলু, হ্যাঁ, বেগুন,
0: হুম
1: এসব আমরা চুরি করে নিয়ে আসতাম, রান্না করতাম।
0: হুম হুম
1: আর নদীতে আমরা এই বর্ষার দিন এই সময় আর কি
0: হুম
1: সবাই মিলে নদীতে সাঁতার দিতে যাইতাম।
0: আচ্ছা,
1: অনেক ডুব দিত, অনেকক্ষণ বেশি করে ডুব দিয়ে থাকতো,
0: হ্যাঁ
1: হ্যাঁ, সাঁতার কেউ ওইখানে যেতে পারে আগে, এরকম আমাদের একটা, হ্যাঁ, তখন খুব একটা দিন ছিল।
0: হুম হুম
1: আর স্কুলে তো বন্ধু বান্ধবদের সেটা ছিল,
0: হুম
1: আগে তো স্কুলে ঘরগুলো চো কাঁচা ছিল,
0: হুম
1: প্রচন্ড ঠান্ডা হইতো, কিছু কিছু বন্ধুরা ওই কাঠের বেড়াগুলো ভেঙ্গে,
0: হুম
1: হ্যাঁ, শিক্ষকরা ঠান্ডায় ক্লাস করতো না,
0: হুম হুম
1: তখন আইসা
0: হুম
1: জ্বালানি আগুন তাপাইতো।
0: আচ্ছা আচ্ছা
1: আর তখন স্টুডেন্টরা মজা পাইতো, আর স্যার গুলা বলে
0: হুম
1: যে কি করছিস, তোরা মূর্খ,
0: হুম
1: ঘর ভেঙ্গে তোরা আগুন চাপাইস,
0: হুম
1: স্যার আপনারা তো ক্লাস আসছেন না,
0: হুম
1: এ প্রচন্ড ঠান্ডা, এরকম আমাদের দিন ছিল। আর
0: হুম
1: সুপারি গাছ, আমার আমার আমার জীবনে একটা স্মৃতি ছিল, আমি এক সুপারি গাছে উঠতাম,
0: হুম
1: স্কুলের স্কুলের ধারে ছিল,
0: হুম
1: তখন আর নামতে পারতাম না,
0: আচ্ছা
1: খুব ভয় লাগছে নিচে কি করে নামবো।
0: হুম
1: তারপরে সবাই বলছে তুমি আস্তে আস্তে নেমে পড়ো,
0: হুম
1: আমরা তোমাকে ধরবো, কারণ আমি ওইখানে ছেড়ে দিয়ে একদম মাটিতে পড়ে গেছি,
0: হুম
1: তখন আমার খুব আঘাত লেগেছিল। তখন
0: আচ্ছা
1: আমি ক্লাস সিক্স থেকে সেভেনে পড়তাম,
0: আচ্ছা
1: এরকম আমার মনে হয়।
0: এই সমস্ত
1: এরকম
0: স্মৃতিগুলো এখনো
1: অনেকগুলো,
0: অমলিন রয়েছে আপনার মনে। হুম
1: হ্যাঁ, অনেক খুব সুন্দর লাগতো। আর এখন আমি কবিতা, আবৃত্তি, গান,
0: হুম
1: এসব আমি থাকি, আর রেডিও আমার একটা জীবন সঙ্গী।
0: হুম হুম
1: যেমন আমি উত্তরবঙ্গে বিলুপ্ত সংস্কৃতির সন্ধানে কিছু লিখছিলাম,
0: আচ্ছা আচ্ছা
1: এইসব কবিতা।
0: হ্যাঁ
1: আর
0: আচ্ছা
1: রেডিও আমার খুব ভালো লাগে, আপনাদের এই কথাগুলো এত সুন্দর, শুনে ইচ্ছে করে আরো শুনি, আরো শুনি।
0: আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করলেন, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
1: আপনাকেও ধন্যবাদ,
0: হ্যাঁ,
1: আপনাকেও ধন্যবাদ,
0: ভালো
1: ভালো
0: থাকবেন
1: লাগলো।
0: আপনি। হ্যাঁ, শুনতে থাকুন অনুষ্ঠান।
1: নমস্কার।
0: হুম নমস্কার শ্রোতা বন্ধুরা, শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। এবারের গানটি শুনে নিই, ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি রাই কমল।

শ্রোতা বন্ধুরা, যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষের যোগাযোগের মাধ্যমগুলো বদলে যায়, প্রকাশের ধরন বদলায়, কিন্তু মানুষের ভেতরের অনুভূতির গভীরতা কখনো কমে না। আগে চিঠির শব্দে যে আবেগ প্রকাশ পেত, আজ তা অন্য কোনো মাধ্যমে রূপ নিয়েছে। তবে মানুষের একে অপরের পাশে থাকার, গল্প ভাগ করে নেওয়ার এবং একটুখানি সহানুভূতির যে চিরন্তন টান, তা কিন্তু আবহমান কাল ধরে একই আছে। ফেলে আসা দিনগুলির দিকে তাকালে বোঝা যায়, বাহ্যিক আয়োজন যাই হোক না কেন, মানুষের জীবনের আসল সম্পদ হল একে অপরের সাথে গড়ে ওঠা সেই নিটল স্মৃতির দিনগুলি, যা কোনো এক রোদ ঝলমলে বিকেল বা নিস্তব্ধ রাতে আমাদের মনে দোলা দিয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আজকে সময় একদম শেষের দিকে। যে সমস্ত শ্রোতা বন্ধুরা ফোন করলেন, তাদের স্মৃতি, সেই সমস্ত দিনগুলি ভাগ করে নিলেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে জুড়ে রইলেন, অনুষ্ঠান শুনলেন, তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাওয়ার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের শেষ গানটি, মান্না দের কণ্ঠে, ছায়াছবি বিল্লমঙ্গল।

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এবারে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠানে সংক্রান্ত ঘোষণা। আগামীকাল আমাদের প্রভাতী অধিবেশন শুরু হবে সকাল 5:53, 6:05 শুনবেন অমৃতবাণী, তারপরই বন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, সেই সঙ্গে শুনবেন চাষবাসের টুকিটাকি। আগামীকালের বিষয়ে ধানের ফলন বৃদ্ধি ও আগাছা দমন করতে করণীয় বিষয়ে বলবেন দীপ সিনহা। 6:30 শুনবেন আরোগ্য, আগামীকাল আরোগ্যের বিষয়ে হোমিওপ্যাথে ত্বকের বিভিন্ন চিকিৎসা, বক্তব্য রাখবেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য। 6:35 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী ললিত চন্দ্র রায়। 6:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, প্রত্যুষা শুনবেন সকাল 7:00। 7:45 পুরবি দত্তের কণ্ঠে নজরুল গীতি। 8:30 শুনবেন হ্যালো আকাশবাণী। সকাল 9:00 শুনবেন সুধীরলাল চক্রবর্তীর কণ্ঠে আধুনিক গান। জেলার চিঠি শুনবেন সকাল 9:25। 9:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী উস্তাদ ভিলায়েত হোসেন খান। সকাল 10:00 শুনবেন আমার গ্রাম আমার দেশের কথা, তারপরে শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। 10:20 মজদুর মণ্ডলী, আগামীকালের বিষয়ে খুচরো সবজি ব্যবসায়ী দ্বিজেন ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন মনোময় পাল। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। সকাল 11:00 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।